আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, দোসরা আষাঢ়, 1948 শতাব্দ, 8ই আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 23ই জুন, 2026 খ্রিস্টাব্দ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 34 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন।

0: আছে। সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ, মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক, ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকিতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনিই মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এই রূপই গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য শিব সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।
1: শুভাষিত অনুষ্ঠানে শুনলেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। প্রথম গানখানি শুনুন মানস মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: অঞ্জলি অনুষ্ঠানে শুনলেন ভক্তিমূলক গান। আজকের শিল্পী ছিলেন মানস মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।
1: সাইদে মান এসটি আই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাই কাশা বেমার আবু বুকু খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
2: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবুনি বাগিন বেমানি ইয়াক নিকাতিবি তংনা বাগে হিক সাইনক আরে কেবো বাই থুই আছে এমা তংনাই কন্দম থু বেউইতা চাশমালাই দে খরকশানি সাই গবাং বরক বাই থুই আছে একে তংখে এইচ এবা এইচ আই ভি বাই মাঝে তঙ্গি মান নাই
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাকি আওয়াই যাক
2: নং সাইদেমান সাকদেরি আবুমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
1: অক্সিং ও তংফুরু চেরাই আজাই ফুরু এবা বুমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
2: আবুনি বাকি যত সাকদেরি বুমা রকনো এইচ আই ভি দে তং আমজগি মানাই যাগো
1: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করি সয়া প্রিরমখে জরা তংসানি এয়ার টি রাইদা তুই ডাক্তার বাইনাই যাকে অক্সিং নিচেরাইনো এইচ আই ভি নিয়াক নি ফিওগে মানো
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রাইনি বাগে আওয়াই যাক।
0: আকাশবাণী।

0: randi borok ni tai wa sha nu khung khana ni rai de rok jo to hao no jol tong thai klayo a phari ke sun tinin hai shalo obo hai borok ni kharum o chingsa langmo sun yak thabeng lai ngani ya khaba chuba lai ngana phari ke sun tabok pulya khana lai na abonia golo kok kaham Ram Thakur Silangmani Kogro Kubun Bororokni Chayarokno Yashi Shuri Hununga Kokri Tamukhe Baitangni Chayarokno Se Rutuk Kariwi Avuti Rokno Se Kuthar Tai Kubui Klai Tishananade Chaya Nungyawi Ajina Bagui Chaitok Phano Bororok Talikhani Man Bantabara Mungsa Manya Pia Kesaro walai shuklai bulai toklai simise ngnai haini bagino talikhani man bantano yapho toniwi joto samungro khlai thangna nangnai nini nukhungni thinangnon tui nang mungsawan chokna nangya tamni hinba nini nukhungno tui dolna bagai kuplaisa kaitorse yasakja bono nini joto nangmarokno supungui nono khaksangri tonana nini tali khawo manthai tongke nang mannai pia manthai kirike mangla hai hnei wan chokino kubuitei kothar bai gedalei tongdi hake thia sakno nang tongkasangni langma manana asuk jara khnalkya hainu khangba pakka ham ram thakur silamani kokrokno aw pharike sung tak thanglayena tini ni hai salo laithangma bis sirogo patilangma kogro
1: aw tini ni shallo chungta mi bagai mi to klai thong tai tini ni shal ko tamon kha abu bagai ni chim isa sharma layena tini ni shal 1980 বিশিবো তিনি নাই শালো ন ভারত হা কতনি মঙ্গনাং ক্রিকেট মঙ্গনাং তাই বল খাইনা করুন ভুবনেশ্বর কুমামি আছে মানে শালনি পালা যাবি তো মিটু ক্লাই চাইতো আবরু কারিব 1853 বা 1853 বিশিবো তিনি নাই জড়াবো ন ভারত হা কতনি বাগি জবা ক্লাই নাই ভরসা খাপতর বরি জাসি রানী লক্ষ্মীবাইনী গোয়ালিয়ার অভিনী চবা খাইফ্রু থিজামানি শালবিনে তিনি মৃত খাই চাকি থাকব আপনার কারিব 1757 একবার 1757 বিশিব পলাশিনী চবা সংসাজ আপনি শাল নিব মৃত খাই চাকি থাকব লাইবুমাব ও শাল রোগ চিনি যত নিবাগে চিনি বারো থাকবো তিনি বড় রোগ নিবাগে বেলাই নাম কোক মানি আপনি বাকি না অমহাই চড়া রাখব মৃত খাই চাকি থাকব আপনো কারি তিনি হায়ং অলিম্পিক শাল নিব পালে চাকি দঙ্গ অলিম্পিক থমনি সুজর নামকুক আপনার কি ন অ অলিম্পিক শাল ন পালে চাকি দঙ্গ হায়ং নাম সুজরা সংখনা লাইখা লাইথাং চাক জড়া ও এবার তিনি হাই শালও তামি ভাবে মিটু খাই চাক তো আপনার রোগী নেই কক থাই সাথাই নেই
0: আও তাবো খনালায়না জিঙ্গা থাকতে কামিনার গই ককিসা জিঙ্গা থাকতনি চং কাইনা হনকে তাল থাম তাল ব্রি গ্রান অমহাই বয়ার খকতাই কাহামকে সাতুং নাংসকাং অমহাই জাগারক নাই কাইনা নাংনাই কাইনানকে আসিন কার্তিকনি সিমি মাগ ফাল্গুন তাল চং কাইনা নাংনাই এবার বৈশাখ জ্যেষ্ঠ তালব বন কাইমানো বন কাইনকে হাসিংসা হা তাই হা কসম হা কাহাম নাই কাইনা নাই তাই লগিও থাপলা হা বাই ছাপলুই রেখে তাইব চাকুগো হা বাই থাপলুই রেনা নাঙানো ওয়াই থাম ওয়াই বুড়ি আলসুলাই হা তিয়ার খাইনা নাই বনিয়াগুলো একর কাছেও বিশিয়ে পানো জীবন

0: jora kolok maromi ngi tongo nya ke ba ke ba namu sungo kulum phayo eba khithani rogo thui thangma rok ama hairok no kha hangai a jora o khai date de thangai nei shakna ni rok bai ba doctor rok bai thangai nei malai ke hangai ni chao oba hai ke jing nai ke ne khlai ke hangai o bok shamani yak ni bo jing kami manu
1: aw asuk jora khangla kya sakham kreyo bok shamana rok ko kisa tabok khnalaina kok thumro biskang july talni sal nisini salni simi salchini romoi tripura hasteni sirisitini laibumaruk jak kharsi ter tai pani chengana eba chongsa jangna hene kok thum tai hukumo naikhungni bukhakte sajak kha
0: aw amna karibo ttadc ni বখাকতই ত্রিপুরা ফোক মিউজিক কলেজ কুমুলুঙ্গ এডমিশন উনানি বাগৈ কিসাসক আচক থাই তঙ জে মুচংনাই ক্যান্ডিডেট রক আর থাঙ্গি নাই এডমিশন নাহারি মানো এবার বর্তিং মানো ও 2026-27 শ্রম বিশিনি বাগি নাই বিশেকনি কোর্স দঙ্গ ডিপ্লোমা ইন ত্রিপুরা ট্রাইবেল ফোক মিউজিক বিশেষ থামনি বাকি স্ট্রিম তংনাই ভোকাল ডান্স তাই খাম ও স্ট্রিমও বর্তি মানাই যে বাকাইশাও ফানো রংবাড়ি না নাই আবুনি বাকি মাধ্যমিক পাস অ্যাডমিশন নি সাল রকমখা ও জুন তালনি সালচি বাই বা 15 জুন নিশিমি চেঙ্গি অব অজুন তালনি থামচি ইয়াখাইবা 30 জুন জরা জরা তংখ অবনি বিশিঙ্গন এডমিশন হারি মানো কাউন্সিলিং নি সাল অংখা জুলাই তাল এবার বুসখানি জুলাই তাল নি সাল নেই 2 তারিখ সাল কাউন্সিলিং নাই সিলেকশন নি বাকি লিস্ট নকর জাগান এবার কারি জাগান তাই নি সাল জুলাই তাল নি সাল থাম নি সাল আপনি ইয়াগুলো হাঁকা এডমিশন নি ডেট নারক জাখা শালব্রৈয় জুলাই তালনি শালব্রৈ নিশিমি চেঙ্গি আব শাল 4 জরা জরা নারক জাখা আপনি কারিব ডিগ্রি বিমাউস ইন ত্রিপুরা ট্রাইবেল ফোক মিউজিক বিশি থামনি বাকি আপনি কোর্স আপনি স্ট্রিম তঙ্গ ভোকাল ডান্স তে ইনস্ট্রুমেন্ট যাবা কাইশা ওখানে নরক নাহারি মানো আপনি বাকি রংমারি না নাঙানো ক্লাস 12 পাস এবার ডিপ্লোমা খাই যাক মিউজিকর ডিপ্লোমা খাই যাক গছি যাক বোর্ড নিব খাকতে আপনি বহাইন থাচিং সাজাক জরা রঙে বিষণ খাইমান নাই আপনি ব অ্যাডমিশনই ডেট অজুন তালনি সালচি মানে সেমি চেঙ্গি সাল থামচি জরা কাউন্সিলিং নি জরা আংখা সালনি জুলাইও তাই সিলেকশন লিস্ট কারি জাগানো সাল থাম জুলাইও তাই অ্যাডমিশন মানে সাল 2 জুলাই নি সিমি সাল 4 জুলাই জোড়া অ্যাডমিশন ফর্ম মানাই টিটিএফ এমসি অফিসর আর নো জমা মা বড় নাই ডিপ্লোমা নি বাগে রাং 1100 নাং নাই তাই ডিগ্রি নি বাগে কি রাং 1200 নাং নাই তাই নাংকুক মানি যত সিনেমারি রকব জমা মার নাই আপনার গাড়ি নেতা কেসে তঙ্গ স্টেট কাউন্সিল
1: অফ ফারিং সিং তে কেসে নালেন ককথুম ল এন্ট্রান্স এক্সামিনেশন নিশাই নিশিতক বিশিনি আব ও জুন তালনি সালব্রৈ সাল নংখরমণি আবনি লাস্ট ডেট বাড়ির ওই ফলক জাখা আবো এপ্লিকেশন রিমান ফিরানো অ জুন তালনি সাল 24 নি বিসিঙ্গ মুসুকনাই রগ্ন কয়বেলাই রেনা বাকি সাজাকা আবন বাকি কয়বেলাই রেনা সাকাং ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেট সনে আপন কাহামকে নাই রেনা নাঙ্গান হানে সাজাকা তাই কয়বেলাই নান বাকি ইমেল হিংকাঙ্কে

রবিকিরণ অনুষ্ঠানে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র। রবিকিরণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশ বাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এরপর শুনবেন স্থানীয় বাংলা সংবাদ, এবং এরপর কক্সবাজার সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন ন্যাফেডের নিলাম পোর্টালে আজ উদ্বোধন করতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারের রাসলাফান শিল্প শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করছে। বিশ্বকাপ ফুটবলে নরওয়ে সেনেগাল

0: বিরুদ্ধে 3-1 গোলে এগিয়ে। মেসির জোড়া গোলের সুবাদে গতরাতে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার উপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
1: ভারত যো কর রাহা হ্যায় ও আনে ওয়ালে 1000 বর্ষ কা ফিউচার লিখনে ওয়ালা হ্যায়। और यही दुनिया के लिए सबसे बड़ी भारत की गारंटी है। भारत फास्ट ग्रोइंग इकोनॉमी भी है, एक क्रेडिबल इकोनॉमी भी है।
0: G7 শিখর সম্মেলনে তার সাম্প্রতিক অংশগ্রহণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব নেতৃবৃন্দ ভারতের এই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার নীতিকে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন, যা দেশ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত হয়েছে। দরিদ্র মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়ন, তাদের জন্য সুলভ মূল্যে বাসস্থানের বন্দোবস্ত করা, কর সংস্কার, স্বাস্থ্য পরিষেবা এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উল্লেখ করেন শ্রী মোদী। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ও টালমাটালের মধ্যেই ভারত যে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করেছে তার উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের যুব সমাজ, শিল্পোদ্যোগী, উদ্ভাবক ও স্টার্ট আপ সংস্থাগুলিকে সেই সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান, যাতে তা দেশের বিকাশের সহায়ক হয়। 140 কোটি ভারতীয়র সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক পদ সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7টি পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মানেও ভূষিত করবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মান গ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করতে চলেছেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, উপযোগী ও সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষক, বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সদস্য ও সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ রক্ষায় নাফেডের সামগ্রিক কাজকর্ম আরও প্রসারিত করাই এই পোর্টালের উদ্দেশ্য। সমবায় মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষক কেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরের সঙ্গেও এক বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গে নবগঠিত সরকার 2026-27 অর্থবর্ষের বাকি 8 মাসের জন্য 4,38,775 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে। এর মধ্যে কৃষিতে 8,556, কৃষি বিপণনে 368, পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে 51,800 এবং শিল্প বাণিজ্য ও শিল্পোদ্যোগে 3,200 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট প্রস্তাব পেশ করেন। অর্থমন্ত্রী তার ভাষণে জানান, আগামী দিনে সরকারি অফিসগুলিতে 100,000 পদ পূরণ করা হবে। এর মধ্যে 33% সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। সরকারি পদে স্বচ্ছ নিয়োগের জন্য UPSC-র ধাঁচে গড়ে তোলা হবে প্রাতিষ্ঠানিক কাঠামো। স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলেও অর্থমন্ত্রী জানিয়েছেন।
2: আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ। এই স্কিমে আশা ICDS কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের CM রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।
0: ভারত সরকারের ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে ডানকুনি ও লুধিয়ানার সংযুক্তিকরণের জন্য একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব গড়ে তোলা হবে ডানকুনি।

তে 900 কোটি টাকা ব্যয়ের 7.41 কিলোমিটার দীর্ঘ চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের উড়ান প্রকল্পের অধীনে পুরুলিয়া, মালদা ও বালুরঘাটে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। এগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। সরকারি আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত ডিএ ঘোষণা ফলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়াবে 38%। ভারতের রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলেও মন্ত্রকের তরফে উল্লেখ করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী আইনজ্ঞ শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিক চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গতরাতেই গ্রেপ্তার করা হয়। লখনউ উন্নয়ন কর্তৃপক্ষ, দমকল ও বিদ্যুৎ দপ্তরের 4 আধিকারিককে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ অনুসারে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ আলিগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনে প্রবেশের ওপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে রাজ্য সরকার অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। এজন্য গঠন করা হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল। আগেই জানানো হয়েছে আলিগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপর ওই অ্যানিমেশন কোচিং সেন্টারে গতকাল আগুন লাগলে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনউয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাতারের রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাসলাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত ও মরক্কো যৌথ কার্যনির্বাহী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক গতকাল নতুন দিল্লিতে হয়। বিদেশ মন্ত্রকের সন্ত্রাসবাদ মোকাবিলা বিষয়ক যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এবং মরক্কোর জাতীয় পুলিশের মহানির্দেশক হিচাম বালি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন হজ কমিটির পোর্টাল এবং হজ সুবিধে অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে ই হালান্ড 2টি ও এম এইচ পেডারসন 1টি গোল করেন। এদিকে গতকাল গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। আজ অলিম্পিক দিবস, রাজ্যেও এই দিবসটি পালিত হচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক র্যালি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি।

এবং একটি নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশ প্রথম এই উদ্দেশ্যকে সামনে রেখে গত 12 বছরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নয়াদিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী এ কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026-এর অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। সমাজে স্বচ্ছতার প্রকৃত বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে বলেও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। আগামী 22 জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খার্চি পূজা শুরু হবে। খার্চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে গতকাল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে জৈব শক্তির ব্যাপক ব্যবহার আমদানিকৃত এলপিজি এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। তিনি বলেন, এর ফলে কৃষকদের আয়ু বাড়ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় জৈব শক্তি কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গতকাল এক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করেন। পরে সামাজিক মাধ্যমে শ্রী যোশী বলেন যে এই কর্মসূচির মাধ্যমে বার্ষিক 80 লক্ষ টন কৃষি ও জৈব বর্জ্য ব্যবহারের সক্ষমতা তৈরি হয়েছে। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই সভা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সভায় পৌরোহিত্য করেন। এছাড়া ছিলেন ক্রীড়া দপ্তরের আধিকারিক, স্কুল স্পোর্টস বোর্ডের কর্তারা সহ 8 জেলা সভাধিপতিরা। শুরুতে সচিবের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা হয়। ক্রীড়ামন্ত্রী বলেন, জাতীয় আসরে সাফল্য পেতে আগামী দিনে প্রশিক্ষণের উপর জোর দিতে হবে। সভায় বিভিন্ন রাজ্য আসরের স্থান প্রাথমিকভাবে স্থির করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করল আর্জেন্টিনা। 2টি গোলই লিওনেল মেসির। এদিন জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলের মালিক হয়ে উঠলেন মেসি। অন্যদিকে ফ্রান্স 3-0 গোলে হারিয়েছে ইরাককে। পরপর 2টি ম্যাচ জিতে ফ্রান্সেরও নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেল এদিন। ফ্রান্সের হয়েও জোড়া গোল কিলিয়ান এমবাপের, অন্য গোলটি করেন দেম্বেলে। আর নরওয়ে 3-1 গোলে জয় পেয়েছে সেনেগেলের বিপক্ষে। ভারতীয় সময় আজ সকাল 8:30 জর্ডন মুখোমুখি হবে আলজেরিয়ার। এখন আবহাওয়ার খবর। ভারত আবহাওয়া বিভাগ আজ উত্তর পূর্ব ভারত এবং উপ হিমালয় পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামীকালও এর পরদিন পর্যন্ত উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন, গোয়া, ওড়িশা এবং তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা বিমানবন্দরে আবহাওয়া দপ্তরের কার্যালয় থেকে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও বিথিকা দেববর্মা রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু তিনি ফিল নিয় যত খড়ক দক চিবা মঙ্গনাং বড়রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণতে পদ্মশ্রী সকাত ইয়াফারান আবনি সকাং থানায় তালো খড়ক দক চিদক মঙ্গনাং বড়রত্ন পদ্ম সকাত ইয়াফার জাখা কক বড় কক রবাই তৈ রঙ্গ আলাইদা সামং তাংমানি মারিও ত্রিপুরানী পদ্মশ্রী সকাত মানানো বড়ঙ্গনাং নরেশ চন্দ্র দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত হা কতর হায়ুংনি যত নিশলায় হামক্রাই গনাংতে পৈতু খেলায় যাকনাই ফান অংখা বসাকা নেশন ফার্স্ট ও ওয়ানসুক মুগ্ন নাহারিনো লাইথানায় বিশি চিনিও গবাংমা সামুবতাং খেলায় যাখা মিয়া দিলি গতালো পান্দা কাইশাও কক নারেক থানী মন্ত্রীবক্রক অকক সাকা

0: কেন্দ্রনি স্বরাষ্ট্রতে তাংচুরু মন্ত্রী অমিত শাহ তিনি দিল্লি কতাল ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবার নাফেড নি টেন্ডার পোর্টাল চল খেলায় রিওয়ানু ও পান্দাও স্বরাষ্ট্রমন্ত্রী নাফেড নি কিশাসক নাংকুকমা গনাং ডিজিটাল তৈ হুকবার খেলায় রকনো চুবামুংনি সাকথার মুংব চেঙ্গই রুয়ানু হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মিয়া গুমতি হাঙ্কুনি জুদা জুদা রংতে চেরাই হামক্রাই গনাং মথারকন বেড়াই নাইখা কাকড়াবন ব্লকনি আমতলিনি আলুর দিশারি শিশু নিকেতন তৈ মাতাবাড়ি ব্লকনি খিলপাড়া বালক শিশু নিকেতননি চেরাই রকবাই হাস্তেফা ককলাম সালাইকা হাস্তেফা আমতলিনি শিশু নিকেতন স্মার্ট ক্লাসরুম নিবাগৈ রাং খক পাচিসাই চুবা চুরিনানি সাকলাইখা আবনো কারে হাস্তেফা তেপানিয়া ব্লকনি পিএমশ্রী তেপানিয়া কলোনি হাইস্কুল ফাংচারা কাইমানি সামং বুতাঙ্গ ব মানজাখা তিনি অলিম্পিক সাল হাস্তেও ব ও সাল ন পালাই জাগৈ দঙ্গ ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন বুখাকতে রাজাখর আউলি ও রেলি কাইসা সংসা জাখা রবীন্দ্র শতবার্ষিকী বব নিসিমে ও রেলি নংখরি আউলিনি জুদা জুদা লামাও রেলি খেলাইকা রেলি ও মানজাখা মঞ্চকরা প্রফেসর ড মানিক সাহা থংমন্ত্রী টিঙ্কু রায় বলংমন্ত্রী অনিমেষ দেববর্মাতে আউলি পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার আকর্ষণ মঞ্চকরা প্রফেসর ড মানিক সাহা ছাকা লুকু হামক্রাই টংসুকনাই টংখরতে বেবাক বরক মনুষুনি বরম মানথানি সরাই সরাইখে টংনা নাঙ্গু মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন মানিহামিয়া খিবিমা রায়দা 2026 নি জুদা জুদা লুকু আদং চংজাক তে হদানি মত হাতে ক্লাব রোগনি তাংথাই মঙ্গুই সালসানি লই খেলাই মং পান্দানো চেঙ্গে মঞ্চকরা অকক শাখা মঞ্চকরা তৈব শাখা সাপসুত্রাত টংথানি স্যানিটেশননি সেবুক রক বেলায় নাংকুকমা গনাং পজাতেয়ে সামুং তাঙ্গৈ দঙ্গ আউলিন সাপসুত্রাতে নাইথোথকে তনিথানি বরকনি বেলায় নাংমানি পজাতঙ্গ আরও কুবুনি বিশিংকক নারেখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র এবার এমএলএ দীপক মজুমদার আউলি হামক্রাই নাইখুংনি তাংফাং মিলিন রামটেকে আকর্ষণ মিয়ানি সিমি চেংজাখা আসামনি কামাখ্যা মান্ডুপ নখা শালবুড়িনি আম্বুবাচি তের ত্রিপুরা ও আম্বুবাচি তের মানজাগ হাস্তেনি হিন্দু তংথান চাজাকনাই বুড়ি রক আবনুরুগে আগরতলা লক্ষ্মীনারায়ণবাড়ি উমা মহেশ্বর কালীবাড়ি নখবই জুদা জুদা মান্ডুপ তংথার চাজাকনাই রক কুথুমানি নুকজাগ আবনুরুগিন বাণিব সংসাজাখা বুসকাং জুলাই তালনি সাল নই চিসাও খয়ারপুরনি চিব্রেই মোতাই মান্ডপ সিরিশি তিনি খারচি মোতাই চেংজাগানো খারচি মোতাইতে বাণিকনি তিয়ার অংমানতৈন মিয়া সালথাং জেলানি জেলা নাইকল ফাংনি তাংনগ ককলাম পান্দা কাইসা অংখা আচুক ফাং অংখা এমএলএ রতন চক্রবর্তী পান্দাও সালথাং জেলা পরিষদনি পজা মানজা কাসকু বিশ্বজিৎ শিল্প মানজা ফাইকা ত্রিপুরা স্পোর্টস নাকার দিয়ে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড নি বিশি সানি ককলাম পান্দা মিয়া থংমন্ত্রী টিঙ্কু রায়নি তৈ দুলমুংবাই রাজাখুনি ভগৎ সিং শিকলা তংথায় সংসা জাখা বনকারে থং নাইখুনি দাগিফাং স্পোর্টস স্কুলনি সেবুক রগ্ন খবিন কাইচার হাঙ্কুনি কাসকু রগব আরও মানজাক ফাইকা পান্দাও মন্ত্রী শাখা বসং বেরেমনি থংমাও শেপ মান্না বাকে ফুরংমুং লয়নি শাখা ফানরিনা নাঙ্গানো আগরতলা বীরখুং খলানি নবার তৈবার নাইখুংনি বুখাক্তি সাজাকা বুসকাং দামনি চিব্রিয় হাস্তেনি যত হাঙ্কুর ফেরাঙ্কই গবাংখে ওয়াতে ওয়াউই মানুহনে হজাকমং খেলাই জাখা তিনি সালনি তুংমারি শাখাও 33 ডিগ্রি সেলসিয়াস তৈ খামাও 24 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গই মানো তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি 9.9 ডিগ্রি সেলসিয়াস ককতমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই খেলায় জাগানো হনে দামসনি তামুই সতী বুড়ি চিবাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: আরও এক নতুন পর্বে। শ্রোতাবন্ধু, আজ 23 জুন। ভারতের এক প্রখ্যাত শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং দূরদর্শী রাজনৈতিক নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে আমরা আজ স্মরণ করি, কারণ সেই মহান ব্যক্তিত্বকে যার জীবন তিনি উৎসর্গ করেছিলেন দেশের ঐক্য, উন্নতি এবং জাতীয় চেতনার বিকাশে।
1: 1901 সালের 6ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা শিক্ষাবিদ ও বিচারপতি। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধা, অধ্যবসায় ও নেতৃত্ব গুণের পরিচয় দেন। মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা সেই সময়ে এক অনন্য নজির স্থাপন করে। শিক্ষাক্ষেত্রে তার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক ও স্মরণীয়।
0: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষা জীবনের পাশাপাশি তিনি দেশের রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর তিনি ভারতের প্রথম মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে দেশের স্বার্থ এবং আদর্শকে সামনে রেখে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
1: ডক্টর মুখোপাধ্যায় ছিলেন এক দৃঢ়চেতা ও স্পষ্টবাদী নেতা। তিনি বিশ্বাস করতেন, এক দেশ, এক বিধান, এক নিশান এই আদর্শে। বিশেষ করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রশ্নে তিনি তার মতাদর্শের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার এই দৃঢ়তা আজও আমাদের অনুপ্রাণিত করে।
0: 1953 সালের 23 জুন তিনি পরলোক গমন করেন। তাঁর অকাল প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল, তবে তাঁর আদর্শ, চিন্তা এবং দেশপ্রেম আজও আমাদের পথ দেখায় একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ভারতের পথে এগিয়ে যেতে।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন আমাদের শেখায়, দৃঢ় সংকল্প, সাহস এবং দেশপ্রেম থাকলে যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব। তার জীবন কেবল ইতিহাসের অধ্যায় নয়, বরং আমাদের ভবিষ্যতের দিশারি। শ্রোতাবন্ধু, আজকের এই দিনে আমরা আবারও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। তার আত্মত্যাগ ও আদর্শ আমাদের চেতনায় চির অম্লান হয়ে থাকবে।

শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু আরও একটা বিশেষ দিন। ইতিমধ্যেই আপনারা জানেন শুরু হয়েছে অম্বুবাচী উৎসব। বাঙালিদের একটা বিশেষ উৎসব বলা হয় উৎসবটাকে। নীলাচল পর্বতবাসিনী মা কামাখ্যার মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিশেষ পুজো অর্চনা করে থাকেন তার ভক্তবৃন্দরা। সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় এই সময়টাতে। আর সেই উপলক্ষে আগরতলার উমা মহেশ্বরী কালী মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির ছাড়াও বিভিন্ন মন্দিরগুলোতে মেলাও বসে এই সময়টাতে।

0: বন্ধু, এবারে ইতিহাসের পাতা আর কি কি বলছে আজকের দিনকে নিয়ে সেই দিকে নজর রাখি। ইতিহাসের পাতা বলছে আজকের দিনে 1756-57 খ্রিস্টাব্দে ঐতিহাসিক পলাশির যুদ্ধ শুরু হয়েছিল। স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। 1860 সালে উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক মনোহর প্রকাশিত হয়েছিল আজকের দিনে। আজকের দিনে নাট্যকার শিশির কুমার ভাদুরী নাট্য মন্দির প্রতিষ্ঠা করেন 1926 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট বাঙালি শিল্পপতি এবং ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় 1854 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গীয় শব্দকোষের সংকলন হরিচরণ বন্দ্যোপাধ্যায় 1867 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে রাজেন্দ্রনাথ লাহিড়ী, যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী।
1: 1936 খ্রিস্টাব্দে প্রখ্যাত ফুটবলার এবং কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল আজকের দিনে। আজকের দিনে জন্মেছিলেন 1948 খ্রিস্টাব্দে বাঙালি কবি ও সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।

0: 1854 খ্রিস্টাব্দে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গীয় শব্দকোষের সংকলন হরিচরণ বন্দ্যোপাধ্যায় 1867 সালে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে রাজেন্দ্রনাথ লাহিড়ী, যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী।
1: 1936 খ্রিস্টাব্দে প্রখ্যাত ফুটবলার এবং কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল আজকেরই দিনে। আজকের দিনে জন্মেছিলেন 1948 খ্রিস্টাব্দে বাঙালি কবি ও সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। অভিনেতা এবং রাজনীতিবিদ রাজ বব্বর জন্মেছিলেন আজকের দিনেই 1951 সালে। বৈষ্ণব ধর্মগুরু ও দার্শনিক ভক্তি বিনোদ ঠাকুর 1914 খ্রিস্টাব্দে আজকের দিনেই আমাদের ছেড়ে চলে যান। ভারতীয় রাজনীতিবিদ সঞ্জয় গান্ধীর প্রয়াণ হয়েছিল 1980 সালে আজকের দিনেই। কবি, অভিনেতা ও রাজনীতিবিদ হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় 1990 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রয়াত হন। প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার দিলীপ দোষীর প্রয়াণ ঘটেছিল 2025 সালে আজকের দিনেই। বন্ধুরা, এই ছিল আজকের দিনের কিছু বিশেষ ঘটনাবলী।
2: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
3: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
2: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
3: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
2: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
3: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
2: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
3: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
4: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: শ্রোতাবন্ধু, সময় কিন্তু হয়ে গেছে লিখছি তোমায় পর্বে চলে যাওয়ার। তো লিখছি তোমায় পর্বে প্রথম যে চিঠিখানি আমার হাতে রয়েছে, সেই চিঠি পাঠিয়েছেন চুয়ামসিনা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে উদয় শঙ্কর চট্টোপাধ্যায়। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয় নিয়ে লিখতে বসে প্রকৃতির দুরাবস্থার দৃশ্যটাই চোখের সামনে ভাসছে। প্রকৃতি ও পরিবেশ একে অপরের পরিপূরক। প্রকৃতি ভালো থাকলে পরিবেশ শান্ত থাকে, আবার পরিবেশকে সবুজায়ন করতে পারলেই প্রকৃতিও স্বাভাবিক ছন্দে থাকে। এদেরকে নিয়ে আমরা কি কেউ সেখান জায়গায় সে জায়গায় স্থান দিতে পেরেছি, না কিছুই করতে পারিনি প্রকৃতির জন্য, শুধু তাদেরকে ব্যবহার করতে শিখেছি? সারাটা দিন তাপদহনের স্রোতে ভেসে পরন্ত বিকেলে মাঠের দিকে গেলাম। লাল হলুদের মাখামাখিতে ঘেরা আকাশ তখন পশ্চিম গগনের শেষ প্রান্তে, তখনও কিন্তু সেই তাপদহনের উষ্ণতা। মাঠের মাঝে একাকী বসে সন্ধ্যা আসন্ন, ক্লান্ত পাখিদের নেড়ে ফিরে যাবার অপেক্ষায়, নানা রঙের পাখি নানা রকমের ডাক শুনতে শুনতে ওদের পানে তাকিয়ে দেখি ওই শুকনো পুকুরটার কাদা মাখা জলে ডানা দিয়ে ঝেপে মেরে গা শীতল করার চেষ্টা। হায়রে নিয়তি, সেই জল তো আর ঠান্ডা নয়, সে তো আরো গরম। তাহলে একই পরিবেশ, একই সবুজায়ন আমরা তৈরি করছি, যে পশু পাখিদের জন্য জীব বৈচিত্র্যের সুরক্ষা বলয় পর্যন্ত তৈরি করতে পারিনি? সবুজ সমৃদ্ধ করার জন্য কোনো প্রচেষ্টাই

0: আমাদের। নিজের স্বার্থ ছাড়া প্রকৃতিকে আমরা কেউ সেইভাবে দেখি না। এত উষ্ণায়ন যে হিমবাহ পর্যন্ত গলতে শুরু করেছে, জলবায়ুর এত পরিবর্তন, প্রকৃতির এত খামখেয়ালিপনা, সবই হচ্ছে আমাদের জন্য। আমরা শুধু নীরব দর্শক। কিন্তু এই পরিবেশকে আমরা কি আর একটু ভালোবাসতে পারি না? আর একটু সবুজায়নের দিকে এগিয়ে যেতে পারি না আমরা? জানি না বন্ধু, তোমরা কি বলবে? বিনীত উদয়শঙ্কর চট্টোপাধ্যায়, জামসিনা, বিষ্ণুপুর, বাঁকুড়া।
1: শ্রোতা বন্ধু, এবারে লিখছি তোমায় পর্বে যে চিঠিখানি পড়ে শোনাব। এই চিঠিটি লিখে পাঠিয়েছেন বাংলাদেশের খুলনা জেলা থেকে তাপস কুমার বালা। চিঠিতে তিনি লিখছেন, সবুজের পূজারী ও বিজ্ঞাপন। মানব সভ্যতার পাঠশালায় মানুষ কতটা সভ্য হতে পেরেছে তা যেমন অস্পষ্ট, তেমন স্পষ্ট যে হিংসা, দ্বেষ, বৈরিতা, হানাহানি রণাঙ্গনের অস্ত্রের ঝনঝনানি আর গোলা বারুদের বিষাক্ত ধোঁয়া বড্ড অসুস্থ করে তুলেছে আজকের বসুন্ধরাকে। সড়কপথে ট্রাফিক জ্যামে সময়ের কাঁটা তারে আটকে পড়া জীবন, যখন ওষ্ঠাগত আর ট্রাফিক পুলিশের শক্ত ডান্ডার প্রাচীরের সামনে অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষ রোগী যখন এক টুকরো অক্সিজেনের জন্য পাঁজর ভাঙা উচ্ছ্বাসে পুরো শহরটাকে শীতল করে তোলে, তখনই বোঝা যায় জীবন কত কষ্টের, কত যন্ত্রণার, কতটা নিদারুণ অপেক্ষার। আর সেই মুহূর্তে যদি ট্রাফিক মোড়ে দণ্ডায়মান সবুজ রঙের বাতিটি তার শুভ ইশারায় আমাদের চলমান জীবনে সামিল হওয়ার অনুমতি দেয়, তখন মনে হয় তপ্ত তপন ও গ্রীষ্মের দুপুরে এক মুঠো বৃষ্টি ফেলে তৃষিত দুর্বাদল যেমন সুতীব্র দীর্ঘশ্বাস ফেলে, বাঁচার নতুন স্বপ্ন দেখে, ঠিক তেমনি আমাদেরও মন প্রাণ এক নীরব অনিন্দ সুখানুভূতিতে ভরে ওঠে। তাই আমার মনে হয় সবুজ রং শুধু শিল্পী রঙের ডালায় বা তুলিতে মাখামাখি কোনো রং নয়, এটি একটি সুন্দর জীবনের রং, এটি সুস্থ পৃথিবীর রং, তরুলতার মাতৃজঠরের রং। এমনকি সবুজ সংকেত নিশ্চল জীবন থেকে সচল জীবনে সামিল হওয়ার স্রষ্টার স্বাক্ষরিত অমুখ অনুমতিপত্র, একটি শুভ বার্তা। তাই প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে সংবাদপত্রে ফলাও করে শিরোনাম না হয়ে, বিজ্ঞাপিত না হয়ে, বুকে হাত রেখে আমরা একই পতাকা তলে সমবেত হয়ে আজই প্রতিশ্রুতিবদ্ধ হব। বসত ভিটা, আবাদি, অনাবাদি, খোলা মাঠে, রাস্তার ধারে প্রত্যেকে একটি করে চারা গাছ রোপণ করব এবং সেটি সাবালক না হওয়া পর্যন্ত তার দেখভাল করব। তবেই আমাদের এই ধরিত্রী সবুজে সবুজে ভরে উঠবে, সবুজের মিছিলে যোগ দেবে সহস্র বিহঙ্গ। গ্রীষ্ম হবে শীতল বসন্ত, প্রাণ ভরে শ্বাস নেবে ধরণীর সকল সৃষ্টি। নমস্কার ও শুভেচ্ছান্তে, তাপস কুমার বালা, গ্রাম ডাক লক্ষ্মীখোলা, উপজেলা দাকুপ, জেলা খুলনা, বাংলাদেশ।
0: এবারের চিঠি পড়ব অমিত কুমার রায়ের, তিনি পাঠিয়েছেন ঝিখিরা হাওড়া থেকে। প্রিয় সচেতন অভিজ্ঞাপন, লিখছি তোমায়। জুন 2026 দ্বিতীয় পক্ষের বিষয় অভিযাত্রী, খুবই প্রাসঙ্গিক। বিশ্ব পরিবেশ দিবসের মাসে কোথাও বেরিয়ে পড়া মানেই নিজের আনন্দ অপরের অসুবিধার কারণ যেন না হয়। আজকাল পর্বত অভিযান, এভারেস্ট জয়

0: আমরা এক শ্রেণী মানুষের হবিতে পরিণত হয়েছে। এর ফলে পর্যটন শিল্পের উন্নতি অবশ্যই, পর্বতীর স্বাস্থ্যের পরিণতি বিপদজনক হয়ে পড়ছে। পর্বত বক্ষে জমা হচ্ছে প্লাস্টিক, থার্মোকলের থালা, বাটি, গ্লাস, পোশাক আরও কত পরিত্যক্ত জিনিস, ফলে উষ্ণায়ন মাত্রা ছাড়া হচ্ছে, বরফে হচ্ছে, বরফে জন্ম নিচ্ছে গুল্ম গাছ, যা সূর্যরশ্মিকে সবুজ পাতায় ধরে রাখে। এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এক শ্রেণীর মানুষ অপকর্ম করছে, আর অন্যদিকে দেখা যাচ্ছে দু চারজন তরুণ তরুণী সেই বর্জ্য কুড়িয়ে নিয়ে থলিতে ভরে বর্জ্য ফেলার স্থানে নীরবে রেখে আসছে। আমাদের উচ্ছ্বাস, আনন্দ, অভিজ্ঞতা সঞ্চয় করার মাঝে ঢুকে না পড়ে দূষণ। আমাদের অভিযানে দূষণের প্রভাবে বসুন্ধরার না ক্ষতি হয় তা দেখা দরকার। আমরা পর্যটন শিল্পের প্রতি যেমন সহানুভূতিশীল, তেমনি সেই পরিবেশের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরকেই নিতে হবে। নির্জন পরিবেশে বেড়াতে গিয়ে মনে হয় আমরা যা খুশি তাই করে বেড়াব, না, সেই স্বাধীনতা দেয়নি পর্বত, সাগর, মরুভূমি, গাছ, বরফ, জল, প্রকৃতি। কয়েকজন অসচেতন অভিযাত্রী বিশ্ব প্রকৃতির বহুজনের ক্ষতির কারণ। বিশ্বের কল্যাণকামী কাজে অভিযাত্রী হোক সমাজ, বিশ্ব সচেতন। অমিত কুমার রায়, ঝিখিরা, হাওড়া।
1: শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে এবারে শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাব। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন হুগলি জেলা থেকে কেকা চৌধুরী। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, ঠাকুরের গাছে হাত দিও না। মায়ের নিষেধাজ্ঞা শুনে বলেছিলাম, ঠাকুর গাছ নিয়ে কি করে মা? ঠাকুর আমাদের মতোই ফুল কুড়ায়, ফল খায়, গাছের ছায়ে বসে বাঁশি বাজায়, স্নিগ্ধ বাতাসে শরীর জড়িয়ে গাছকে আদর করে। শুধু আমাদের মতো গাছ কেটে ডাল ভেঙে অত্যাচার করে না। বট, অশ্বত্থ, বকুল, নিম, বেল নানান গাছকে দেবোত্তর করে রাখার কারণ এখন বেশ বুঝতে পারি। আমাদের পূর্বপুরুষগণ চাইতেন সবুজ হোক ধরার প্রাণ, তাই বুদ্ধি করে গাছেদের বাঁচাতে এই ব্যবস্থা। গ্রামের লোকজন এখনও কোনো জায়গা অকারণে ফাঁকা ফেলে রাখেন না। ছেলে পুলে ফল খাবে, তাই জাম, আম, কাঁঠাল, বাতাবি লেবু, খেজুর গাছ বাড়ির আশেপাশে বসিয়ে দেন। বাইরের দিকে ফাঁকা জায়গাটায় শাল, সেগুন, শিশু। আমি এবাড়ি ওবাড়ি থেকে ফুলের বীজ, ডাল চেয়ে চিনতে মায়ের লাউ কুমড়ো লতার মাঝেই বসিয়ে দিতাম। আমার দাদামশাই আম, জাম, খেজুর যখন যে ফল খেতেন বীজটাকে সংগ্রহ করে রেখে দিতেন। পরে সেগুলো নদীর পাড়ে, পুকুর ধারে, পথের পাশে, এমনকি অন্যের ফাঁকা জায়গা দেখতে পেলেও গোপনে পুঁতে দিতেন ও যত্ন করে বড় করে তুলতেন। বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ উৎসব এসব কিছুই জানতেন না, শুধু মন থেকে চাইতেন সবুজ হয়ে থাকুক ধরিত্রী মায়ের আঁচল। পরিবেশ দূষণের সাতকাহন না জেনেই পরিবেশে রক্ষার এমন প্রয়াস শুধুমাত্র হৃদয়ের টানে। আজ দাদু নেই, কিন্তু তার ভালোবাসার সবুজে ভরে আছে গ্রামখানি। শত অসুবিধাতেও গাছ কাটতেন না, ছেলে মানুষের মতো বলতেন, তোমার হাতটা কেটে দিলে ব্যথা লাগবে না তো? পাড়া পড়োশি থেকে দিদিমা গোঁয়ার বললেও দাদুরই ভালোবাসা যদি আমাদের মধ্যে সংক্রমিত হয়, সত্যি সবুজ হয়ে থাকবে এই পৃথিবী। আসলে প্রকৃতি আপন খেয়ালে নিজেই সাজিয়ে গুছিয়ে নিতে পারে তার আঁচলখানি, কিন্তু আমাদের লোভের লাগাম নেই। একটা গাছ পুঁতে দশটা সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি আর যথেচ্ছ গাছ কেটে নিজেদের স্বাচ্ছন্দ্য খুঁজে নিচ্ছি। গাছ লাগিয়ে যদি পরিচর্যা না করি তবে কী লাভ?

সোশ্যাল মিডিয়া নয়। দাদুর মতো একটা হৃদয় যদি থাকে, তবে প্রত্যেকের চারপাশ সবুজ হতে হতে একদিন পুরো ধরিত্রী হয়ে উঠবে সবুজে সবুজ। কেকা চৌধুরী, গোপীনগর, হরিপাল, হুগলি।

শ্রোতা বন্ধু, এবারে নজর রাখছি কিছু তথ্যে। স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026 আজ, এ উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে, যার উদ্বোধন করবেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সকাল 11:30 থেকে অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে অনুরোধ জানানো হয়েছে। বেলা 12:00 শুরু হবে মূল অনুষ্ঠান। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখছি, ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে আজ বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হবে। দুপুর 2:30 এই কর্মশালার সূচনা হবে। শুনলেন তথ্য।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কর্মখালী বিজ্ঞপ্তি। ভারতীয় স্টেট ব্যাংকে প্রবেশনারি অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্যপদ 1,500টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে প্রার্থীদের 21 থেকে 30 বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আগ্রহী প্রার্থীরা SBI এর পোর্টালে 18 জুন থেকে আবেদন করা শুরু হয়েছে এবং যা চলবে 8ই জুলাই পর্যন্ত। আরও বিস্তারিত জানতে SBI এর ওয়েবসাইট www.sbi.bank.in দেখে নিতে পারেন। আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রেড লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা 2025-এর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। শূন্যপদ রয়েছে 149টি। শিক্ষাগত যোগ্যতা, তাদের ওয়েবসাইট ssc.gov.in এবং তাদের নোটিশ বোর্ডে দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদন জমা দেবার শেষ তারিখ অনলাইনে

শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস কি বলছে। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আকাশ অংশত মেঘলা থাকবে। রাজ্যের প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৭১%। এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রাজ্যের প্রতিটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যে।

0: শ্রোতা বন্ধুরা, এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। ইতিমধ্যেই বর্ষাকাল চলে এসেছে, তাই এই বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা অবশ্যই জলবাহিত রোগ, যেমন ডায়রিয়া, জল বসন্ত, এইগুলো। তাই সবাই জল ফুটিয়ে খান, সবুজ শাকসবজি, সতেজ শাকসবজি খান এবং নিজেদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন।
1: আর শ্রোতাবন্ধু, যাওয়ার আগে আমরা প্রত্যেক দিন যেটা বলে থাকি, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন এবং পাশের মানুষটির প্রতি যত্নবান হবেন। আর এই বলে সময় জানান দিচ্ছি আজকের মতো অভিজ্ঞাপন শেষ করতে হবে। আজ অভিজ্ঞাপনের এই পর্বে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
0: আর সেই সঙ্গে আমি ছিলাম শ্বেতা।
1: আজকের মতো তাহলে অভিজ্ঞাপনের এই পর্ব এখানেই শেষ করছি। নমস্কার।

আকাশবাণী আগরতলা, এখন শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নাট ভৈরব রাগে শুনবেন বেহালাবাদন, শিল্পী সঙ্গীতা চক্রবর্তী।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম জয়ন্ততে। শ্রোতা বন্ধু, আমি রয়েছি আজকে আপনাদের সঙ্গে এই সকালে, আপনাদেরই প্রিয় বন্ধু আর যে সুয়েদা, আর আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে। এই মুহূর্তে যে পর্ব নিয়ে হাজির হয়েছি, সেই পর্বটা আপনাদের খুব পরিচিত একটা পর্ব। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8টা বেজে 43 মিনিট হয়ে 36 সেকেন্ড, আর এখন সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান তোমায় গান শোনাবো পর্বে। আর এই পর্বে আজকে আমরা শুনবো খুবই পরিচিত একজন শিল্পীর গান, যে শিল্পীকে আমরা অনেকেই ওনার গান ভীষণভাবে পছন্দ করি। হ্যাঁ, আজকে তোমায় গান শোনাবো পর্বে আমরা শুনবো বিখ্যাত শিল্পী হৈমন্তী শুক্লার গান। চলুন তাহলে শুরু করছি তোমার।

ছিল এত বছর পরেও আজ তা থেমেনি। তিনি অর্থাৎ হৈমন্তী শুক্লা শুধু বাংলাতেই নয়, গোটা দেশেই তিনি সমানভাবে জনপ্রিয়। হৈমন্তী মানেই কপালে বড় লালটি, একটা হাসি আর শাড়ি। একই সঙ্গে তিনি যেন এক বট গাছ, অনেকেরই বড় আশ্রয়, যার মধ্যে মাতৃত্বভাব এত প্রবল সেই মানুষটি কোনোদিন সংসারী হলেন না। কিন্তু কেন একদিন এই প্রশ্ন করা হলে তিনি অকপট ভাষায় স্বীকারোক্তি দেন, গান ছাড়া আমার কিছুই ভালো লাগে না।

ছেলে পুলে হলো না, সেসব মনে হয়। আসলে আমার এত এত ছেলে পুলে যে লোককে আমাকে মা বলে ডাকে। জন্মদিনে যে শুধু মা হওয়া যায় এই ভাবনায় বিশ্বাসী নন হিমান্তি নিজে। তার ছাত্রছাত্রীদের কাছে তিনি মায়ের মতো স্নেহ। এ তো গেল বিয়ে আর সন্তানের কথা, আর প্রেম তাও কি কোনোদিন আসেনি তার জীবনে? রাগ থাক না করি তার উত্তর, কেউ হয়তো ভালোবেসেছে, আমি বুঝতে পারিনি। অনেকেই আমায় জিজ্ঞাসা করেন, তুমি এত ভালোবাসার গানগুলো কাকে ভেবে গাও? আমি তখন উত্তর দিই, এই মাইক্রোফোনটাই আমার প্রেমিক হয়ে যায় তখন। মানুষ যে এমনই, সহজ সরল

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দন অনুষ্ঠানে আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। উত্তরপ্রদেশের লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে, গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। কাতারে রাসলাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইউরিয়া ও সার বহনকারী 4টে পণ্যবাহী ভারতীয় জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মার্কিন ওপেন সুপার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় লক্ষ্য সেন ও তানভি শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি, নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রথিত ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপর। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1 বছরে ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, মেক ইন ইন্ডিয়া, খাদি ও দেশীয় পণ্য প্রস্তুতের জন্য তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, সাম্প্রতিক কয়েক বছরে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন।
1: 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं, नियो मिडिल क्लास में आए हैं, तो इसका फायदा केवल उन परिवारों तक नहीं रहता बल्कि मिडिल क्लास का भी इतना फायदा होता है, क्योंकि ये नया कंज्यूमर है जो इकोनॉमी को ड्राइव करता है, उसे अल्टीमेटली मिडिल क्लास के लिए अवसर बनते हैं। यानी गरीबी कम होना केवल वेलफेयर का ही विषय नहीं है, यह अवसरों के विस्तार की गाथा है, नई एस्पिरेशन की प्रेरणा है।
0: 140 কোটি ভারতীয় সম্মিলিত উদ্যোগ আগামী দিনে উন্নত ভারত অথবা বিকশিত ভারতের স্বপ্ন সাকার করে তুলতে সক্ষম হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি

2026-এর সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 পদ্মবিভূষণ, 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মম্মুট্টি, সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন নাফেডের নিলাম পোর্টালের উদ্বোধন করবেন। নিলামের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও উপযোগী সহজ করে তুলতে এই পোর্টাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী শাহ এই উপলক্ষে বিভিন্ন ডিজিটাল ও নাফেডের কৃষিকেন্দ্রিক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে কৃষকদের ছেলেমেয়ের জন্য নাফেড কল্যাণ স্কলারশিপ, ডাল ও তৈলবীজের জন্য দৃষ্টি পোর্টাল, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং পোর্টাল ইত্যাদি। পরে শ্রী শাহ নাফেডের বোর্ড অব ডিরেক্টরসদের সঙ্গে একটি বৈঠকে বসবেন। ভারতের রেকর্ড সংখ্যক 5 লক্ষ অঙ্গদানের অঙ্গীকার করা হয়েছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মধ্যে দিয়ে অঙ্গদানের প্রতি নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটেছে বলে মন্ত্রক জানিয়েছে। জাতীয় অঙ্গ টিস্যু প্রতিস্থাপন সংস্থার ডিরেক্টর ডক্টর অনিল কুমার অভূতপূর্বভাবে অঙ্গদানে এগিয়ে আসার জন্য নাগরিকদের ধন্যবাদ জানান। উত্তরপ্রদেশের লখনৌয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 15 জন পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদের মধ্যে 4 জনকে গত রাতেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় ন্যায় সংহিতা এবং উত্তরপ্রদেশ দমকল আইনের আওতায় আলীগঞ্জ পুলিশ ওই 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ধৃত 4 জন হলেন রামকৃষ্ণ উপাধ্যায়, বীরেন্দ্র প্রসাদ শুক্লা, তুষক কৃষ্ণা জয়সওয়াল এবং সুরেশ কুমার সাহু। পুলিশ আলীগঞ্জের ওই অ্যানিমেশন কোচিং সেন্টারটিকে সিল করে দিয়েছে। ওই ভবনের প্রবেশের উপরেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। জানা গেছে, গতকাল যে ভবনে আগুন লাগে বেআইনি নির্মাণের অভিযোগে 2016 সেটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু মাত্র মাস দুয়েক আগেই সেই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। আগেই জানানো হয়েছে, আলীগঞ্জের পুরানিয়া এলাকায় একটি দোকানের ওপরে এই অ্যানিমেশন কোচিং সেন্টারে আগুন লাগলে 15 জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও 9 জনকে লখনৌয়ের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের হজ কমিটি 2027 সালে হজযাত্রার জন্য আবেদনপত্র আহ্বান করেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, হজ কমিটি পোর্টাল এবং হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে এই আবেদন জমা নেওয়া যাবে। এর ফলে হজযাত্রা আরও সহজ করে তোলা সম্ভব হবে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারে বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শুনতে পাবেন। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30শে জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান একযোগে শুনতে পাওয়া যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাতারের রাস লাফান শিল্প শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দোহায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করা হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল, উপযুক্ত চিকিৎসা চলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাস লাফান শহরে বিস্ফোরণের ফলে ভারতীয়দের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। ওই ঘটনায় হতাহতদের পরিবারকে সবরকম সহায়তা প্রদানের উদ্যোগ নিতে দোহায় ভারতীয় দূতাবাস কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। জানা গেছে, কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে দুর্গত পরিবারগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। মরদেহগুলি যত শীঘ্র সম্ভব দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হবে। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে খোলা হয়েছে হেল্পলাইন। কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রক জানিয়েছে, ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং সালফার বহনকারী 4টি পণ্যবাহী ভারতীয় জাহাজ গত সপ্তাহে সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজগুলি বর্তমানে দেশের বিভিন্ন নির্ধারিত বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম ও কাকিনাড়া বন্দর, ওড়িশার পারাদ্বীপ বন্দর এবং গুজরাটের মুন্দ্রা বন্দর। এই নতুন আমদানি হওয়া সার দ্রুত খালাস করা হবে, যাতে দেশের বর্তমান সার মজুত আরও শক্তিশালী হয়।
জাপান বিদেশি পর্যটকদের জন্য ভিসার ফি 5 গুণ বাড়ানোর কথা ঘোষণা করেছে। প্রায় 5 দশক পরে এই ভিসার ফি বাড়ানো হলো। আগামী 1 জুলাই থেকে সিঙ্গল এন্ট্রি বা একবার প্রবেশের জন্য ভিসার ফ্রি।

ধার্য হয়েছে 15,000 ইয়েন। অন্যদিকে মাল্টি এন্ট্রি ভিসার ক্ষেত্রে এই ফি 6,000 ইয়েন থেকে বেড়ে হচ্ছে 30,000 ইয়েন। বাংলাদেশে আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে সেদেশের সরকার ঢাকাসহ অন্য 5টি প্রধান এলাকায় সেনা মোতায়েন করেছে। এর ফলে দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর চলতি নিষেধাজ্ঞার সর্বাত্মক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন ওপেন সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় দলে নেতৃত্ব দেবেন লক্ষ্য সেন এবং তানভি শর্মা। ক্যালিফোর্নিয়ায় আজ এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। পুরুষদের এককে বিশ্বের 14 নম্বর এবং দ্বিতীয় বাছাই লক্ষ্য সেন উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে ভারতের 7 জন খেলোয়াড় মূল পর্বে অংশ নিচ্ছেন। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে লন্ডনে আজ ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত 25 তারিখ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে, 26 তারিখ ফের পাকিস্তান ও 28 তারিখ আবারও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ম্যাচে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি হয়েছে। বিরতি পর্যন্ত জর্ডান 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। গত রাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে পরাজিত করে। গ্রুপ জের ম্যাচে মেসি জোড়া গোলে সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আন্তর্জাতিক নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্বজুড়ে অলিম্পিক দিবস উদযাপিত হচ্ছে। 1894 সালে 23 জুন প্যারিসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। ইউরিয়া ও সার বহনকারী 4টি পণ্যবাহী ভারতীয় জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে জর্ডান আলজেরিয়ার মুখোমুখি। বিরতি সময় পর্যন্ত জর্ডান 1-0 গোলে এগিয়ে আছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এখন সংবাদ শিরোনাম। আজ অলিম্পিক দিবস, রাজ্যেও এই দিবসটি পালিত হচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক র্যালি অনুষ্ঠিত হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এই র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক তথা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতি এবং একটি নির্ভরযোগ্য শক্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশ প্রথম এই উদ্দেশ্যকে সামনে রেখে গত 12 বছরে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নয়াদিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী এই কথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জনস্বাস্থ্য, পরিবেশগত স্থায়িত্ব এবং সামগ্রিক মানবিক মর্যাদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা অপরিহার্য। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 অন্তর্গত বিভিন্ন নির্বাচিত জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠন এবং ক্লাবগুলির ভূমিকা শীর্ষক একদিনের কর্মশালার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, জৈব শক্তির ব্যাপক ব্যবহার আমদানিকৃত এলপিজি এবং অন্যান্য জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করছে। তিনি বলেন, এর ফলে কৃষকদের আয়ও বাড়ছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হচ্ছে। আগামী 22 জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী খাঁড়চি পূজা শুরু হবে। খাঁড়চি পূজা ও মেলার প্রস্তুতি নিয়ে গতকাল পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই সভা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সভায় পৌরোহিত্য করেন। বিশ্বকাপ ফুটবলে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করল আর্জেন্টিনা। 2টি গোলই লিওনেল মেসির। এদিন জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মালিক হয়ে উঠলেন মেসি। অন্যদিকে ফ্রান্স 3-0 গোলে হারিয়েছে ইরাককে। পরপর 2টি

ম্যাচ জিতে ফ্রান্সও নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেল ওই দিন। ফ্রান্সের হয়েও জোড়া গোল কিলিয়ান এমবাপের, অন্য গোলটি করেন দেমবেলে, আর নরওয়ে 3-2 গোলে জয় পেয়েছে সিনেগালের বিপক্ষে। ভারতীয় আবহাওয়া বিভাগ আজ উত্তর পূর্ব ভারত এবং উপ হিমালয়ান পশ্চিমবঙ্গের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। এদিকে আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের কার্যালয় থেকে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি চড়া, বেলা 12:55 অনুষ্ঠান চাষের কথা বিষয় আনারস চাষ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালাবাদন শিল্পী সঙ্গীতা চক্রবর্তী দুপুর 1:05। দুপুর 1:40 লোকগীতির শিল্পী লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী সুমন চট্টোপাধ্যায়। আমাদের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন চিত্রগীতিতে। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান থেকে নতুন সূচনা নগর এবং রাষ্ট্র থেকে পাঠ দেবেন ঈশানপুর স্কুলের শিক্ষিকা শুক্লা চৌধুরী। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে মাছ চাষে জলের স্বাস্থ্য প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার শুনবেন। পরে শুনবেন লোকগীতি শিল্পী সহজমার কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ শুনবেন শ্রোতাবন্ধু। সন্ধে 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দেবাশিস বর্ধন রায়ের কণ্ঠে। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 বাংলা নাটক মলয়া রচনা ননীগোপাল চক্রবর্তী, প্রযোজনা অনিন্দিতা দত্ত। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। সর্বশেষ রবীন্দ্রসঙ্গীত শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, আকাশবাণী আগরতলা।
1: Dynamic performance, sleek design, explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 litre dual jet, dual 50 engine and spacious interiors.
2: Get attractive offers up to ₹67,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
1: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9 Smart Play Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360 degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
2: Get attractive offers up to ₹55,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
3: কতদিন লম্বা লাইনে জীবন কাটাবেন? ডিজিটাল পেমেন্ট নিন বেছে, সমাধান পান নিমেষে। কতদিন পুরনো পদ্ধতি চালাবেন? ডিজিটাল পেমেন্ট খুব সহজেই দেখুন, এমএসএ পেমেন্ট করুন। মানি ব্যাক খুঁজছেন? ডিজিটাল পেমেন্ট বেছে নিন, যেখানে সেখানে যখন তখন, আর নিরাপদও। আমি এনাকে ডিজিটাল পেমেন্ট করা শিখিয়ে দিয়েছি। আপনি আরবিআই এ কথা বলে যে
4: ডিজিটাল পেমেন্ট বেছে নিন,
5: অন্যদেরও শিখিয়ে দিন।
6: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just ₹10.49 lakh.
2: And benefits up to ₹80,000. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
0: Akashbani Agurtala. এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানখানি শুনুন প্যার কা ঘর ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে হিন্দি গান, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

बेटी तू बर्बाद हो गई, तेरी दुनिया हमेशा के लिए

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। এবারে আমরা অমিত কুমার এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে শুনে নেব পরের গানখানি, অন্তরের ভালোবাসা ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, এবার একটু বিজ্ঞাপন বিরতি।
1: নং সাউদেমান ফেকজাক বরকনো সিরদুকটুই ওয়েস্টে রিমানি বিসিংতে এইচ আই ভি মানজাকটা নিকা তিরুই মানো তে কাহাম করং তঙ্গি মানো
2: চিনি হাসতে ও জুদা জুদা হাংখরনি খুংবা চিসা শাক হামনগ রাংনাংয়া ওই ওয়েস্টে রিনানি শেপ তঙ্গ
1: আবনি বাগিনো ওয়েস্টে রিমানি নো ইয়াসাক দি কাহাম করং তঙ্গি কাহাম কে সাইমানা বগৈ টোল ফ্রি নাম্বার 1097 করং দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যাক। তাবুক ফানো এইডস নো কাশুনা টিকা করি খো এইডস নো কাশুনা তুংশানো লামা আবো উংখা এইডস নো সিনানি
1: কন্দম থুবি আবো ইসা সময়তা তংলাই দি থেই রুফুরুতে না ফ্রো সিরিঞ্জ কেতাল নো কারে সাগতা থেপা দি
2: সুচি কংসা বাই ড্রাগস তা নালাই দি তাই সুচি কংসা বাই সাকুরো টেটুবো তারিখ জাগ দি
1: শাক দেরিয়া বরি রক চেরাই অক্সিংহ তংফ্রো কাহাম কে শাক মা নাইজাক নাই
2: লাংমানো হামজাকই এইডস নো কাশু দি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নুখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যাক।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। পরের গানখানি শোনা যাক মঙ্গলদীপ ছায়াছবি থেকে অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

0: শোনো না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। এবারের গানখানি আমরা শুনে নেব অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে, এখানে আমার স্বর্গ ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে আমরা একখানি গান শুনে নেব। অমর প্রেম ছবি থেকে চন্দ্রাণী মুখোপাধ্যায় এবং অমিত কুমারের মিলিত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। এবারের গানখানি শোনা যাক, কাছে আছো তুমি ছবি থেকে কুমার শানুর কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিভিন্ন শিল্পীবৃন্দের কণ্ঠে আপনারা শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী আগরতলে। এবারে শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা তাবুক জ্যাংজাগ স্নি তিন দ্বীপরজনী কক বড় পান্ডা তিনি পলিয়ানো খনারজাগান ডেলামানজর ও তাংবিটি তিনি তাংবিটি ও হাজিং তাই সুতুই কাইমানো রোগী কক কিসা খনারজাগান
1: মুলুক মুলুক আগিনি থাকে না সিঁড়ি সিদিন থাকে না সুতুই হাসিং আবলে চাউই ফাইও চিনি মুয়রুই সুতুই আসে গবাংখে খেলাইলে আগি কিন্তু তাবুক তো যতনো পয়সা আজিনি লামা নুহরকাঙ্গে আবনো মমাবানসুকাই চিনি দেশনি সুতৈনো যদি বুহে খেলায়ী গবাংখে খেলায়ী যদি প্যাকেট খেলায়ী বা বিনি যে বাইরে থানানি মতো অবস্থা খেকে চিনি দেশনি রহরিমান চলে বাজার নুকজাগো সুতুই হাসিং গুড়া প্যাকেট প্যাকেট গবাং গবাং বদেশ নিয়ে ফাই ভাইকে বা খেলাই মানসকলাই সিমি তঙ্গো বা পাই সিমি চাও তামগে বা চিনি দেশে তো হাও সুতুই বঙ্গো হাসিং বঙ্গো আপনো বাইকে খেলায়ী বিদেশের হরিমান বা পয়সা হাজিমান গাবন বাকি সুতুই নহে বমা সকাই সুতুই কিসা জায়গা কুসু হাসিং চা গবাং আর চাথাইব গবাং আর তুই জায়গার সুতুই হাসিং গে সুতৈন কায়ো মাঘ মাস অর্থাৎ ইংরেজি কায়ো বোন ফেব্রুয়ারি বিশিংন কায়ো কাইখানকে নুকজাগান সুতি কাই তনখা আবো তো ক কতরিয়া সুতি কাইমিন ইয়াগুলো বোন চাথাই গবাং মা রুদি রুই বোনা চেকআপ বা জাবরা রাও ফিনি তনখা হই নুকজাগান দতিন সুতি বাজাও বা হাজিং বাজাও সুতুই আবো অনেক সময় নুগ যে সুতি বাহাই হামো বাহাই হামিয়া আপতিগলে জাতনি কোনো ক গিয়া বছর কাইসাও সুতি কাইদি কাহামকে বনে এরদি কাহামকে ফুইদি হাসিং বহাইন হাইকাঙ্কেন সুতিনি কোনো বাহিকরি বন বাহিকে সুতি কাইমিন ইয়াগুলো বিনি তাম তামো খাইকাহে সুতি বা হাসিং কাহামকে মাননে সুতি কাইমিন ইয়াগুলো সুতি বাসাবাই খাঙ্ক বা হাসিং বাসাবাই খাঙ্ক বন লুটি সেরেদি গেই অ জরাও ইউরিয়া সারদি গেই আবনি সিগাং থাকলাই সুপার ফসফেট বা রক ফসফেট হায় আবো হাইকে বা যে অমৃত বা আপতি সারক যদি মানখানকে আবো বড়ি মানো যদি রক ফসফেট সুপার ফসফেট রেখাঙ্কে সেগুলা থাকলাই কানিসাও সুপার ফসফেট বা রক ফসফেট রাখলাইনে চিনি পঞ্চাশ থেকে ষাট কেজি ইউরিয়া নাঙানে পনেরো থেকে বিশ কেজি পটাশ নাঙানে যে আষ্ট থেকে পনেরো কেজি পর্যন্ত আপতি রুমানিয়া ইয়াগুলো নুকজাগান লুর্তি সাপুরু তাইস যে বিনি অর্ধেক ইউরিয়া সারনো না রোগী লাইনে লাইনে রোই কামকে যে তৈ রকি বা তৈ রোই বিষাবাইন সুতুই কানি সাও চার থেকে পাঁচ টন পর্যন্ত সুতুই অপিমান অর্থাৎ হাসিং যদি কামকে নুগান যে কানি সাও চার থেকে পাঁচ কুইন্টাল বা ছয় কুইন্টাল পর্যন্ত হাসিং তিসাইমানো অ হাসিংন তিসামানি পরে তামখাইনে বন কাহামকে ফারানই অর্থাৎ প্রথম হাসিং সুতিন কিসিসা রুগী মাননে রুগী বন কাহামকে ফারানই এটা তিন রগ ফান বা বিনিয়াকো ফান এই পাথরা জাগাও চাকর

0: খে সাকানি বলকম খিবিবাই একদম ফান কানকে চিনি তাও দাস খাইনি অর্থাৎ পাউডার খাইনি বিভিন্ন জায়গা তঙ্গ প্রতিষ্ঠান তঙ্গ যেন যোগাযোগ খাইকে অসতি গুড়া যেন খালাই নিজেরা চাই মানো বুইনব ফালি মানো হাসিং বাহাই কেন যেন খালাই মানো ওকে হাসিং জাত তো যেন অনেক সময় নুকজা খুব কঠোর চিকন হই বাজার বাইরে থেকে ফাই আপতির সন্দেহ খাই কিন্তু হাসিং জাগা কাহাম বা সত্যি জাগা কাহাম বই না তরনাই তরিয়া এবং বিষা বইন যেন ফুইকে হাঁকে চিনি লাভ যেন যে আগি রগ যে সতীকাই খেঙ্কে বিষা রক বিশনি রক বা তাই বছর তনে ফুইমানি আব থেকে আব যেন চাদর বুফান ফালাইন মতো খালাইমিয়া আবই চেন তাব
1: এইচ আই ভি এইচ ন অসই কিরি আকারে এইচ আই ভিতে এইচ ন সে কাহামকে সিনা নাঙ্গ হামজাক মা বাই বাহিকে এইডস ন কা শোনানি আবশে সিদি
2: এইচ ন সে শেলিং দি এইচ মানজাক নে বরক নয়া এইচ ন কা শোনানি আবশে শৈলামা
1: কাহামকে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শা খামতাই নকু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগে আওয়াই জাক ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাশক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতঙ্গ
1: রাং নাঙ্গেওই আরো এআরটি সার্ভিস নাওই মানো বিথিও নাওই মানো অসেপ নাওই বাইথানো কাহাম খ্রং খ্লাই তিসাদে
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখামতে নহু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাই নি বাগে আওয়াই যা
3: তাবুক খানাবাই না মগিলে দেববর্মানী জাতনির চামুং নয়

0: ও যাদু খাপাংলে ওয়াছক
1: আসুক জরা খরাবাকিয়া লেলামানি জরাও মুগিলি দেব বর্মানি জাদুনি রে চামু লেলামানি জরা তিন বাগে সুকনু তাবু খানাবইন জাতুনি বাতালে মঙ্গ খরাং রুবন শম্বরাম দেব বর্মাবাই শানকুমারী দেব বর্মানী

Aguilé. Oh, close your eyes, my dear.

0: 신일래 또 굳어마요 또 가노 신일래 사거든마요 사원노 옴레디 신일래 사들노마요 사원노 클로스업
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব?
2: আমাদের রাজ্যে বিভিন্ন জেলায় 51টি হাসপাতালে বিনামূল্যে ওএসটি পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তাই ওএসটি পরিষেবা গ্রহণ করুন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, পায়ুপথ বা যৌনিপথে যৌনমিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই এইচআইভি এইডস মুক্ত থাকার সঠিক পথ।
0: যে হগানো একটি একবার ফানো অমৃতে

Selamat ya dong om Najibo. Sabo, sabak, sabak.

你呢 三百三当个菜的保守买菜的东西真贵。

tango jarani. Tibugle yagna saro sanani kuni kabakso sini.

咋的了？这个人要手疼的哟。看不要水弄他哟。

আসুজা রক্ষণা বাকিয়া জাদুনি বাতালাই মঙ্গ শম্বরাম দেববর্মা বাই সানকুমারী দেববর্মানি খরাঙ্গ তাবুক খোনাবাইন বিগল প্রসেনজিৎ দেববর্মানি রচামুনা

আশোক জরা খারাপাখ্যা প্রসঞ্জিৎ দেববর্মানি রোজামুন আকাশবাণী আগরতলা অমূল্যগিন পাখিয়া শ্রীতিনী দীপর জরানী কক বরক পান্ডা।

চাষের কথা আজকের প্রসঙ্গ, আনারস চাষ। আনারসের আদি জন্মভূমি দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ বণিকেরা ফলটি এদেশে নিয়ে আসে। চারপাশে ছড়ানো তলোয়ারের মতো লম্বা সবুজ পাতার শীর্ষে টুকটুকে হলুদ বর্ণের ফলটি দেখতে সত্যি মনোহর। বাংলায় প্রচলিত একটি ধাঁধায়ও আনারসের এই সুন্দর রূপটিকে বেশ ফুটিয়ে তোলা হয়েছে। বন থেকে বেরুল ওটিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, আর ছেলেমেয়েরা এই ধাঁধাটি শোনা মাত্রই কিন্তু উত্তর দিয়ে থাকে যে আনারস। টক ভাবযুক্ত সুমিষ্ট রসালো এই ফলটি শিশুদেরও খুব প্রিয়। খাদ্য হিসেবে আনারস পুষ্টিকর। ফলটিতে প্রোটিন হজম করার মতো সহায়ক এনজাইম থেকে থাকে। আমাদের রাজ্যের সর্বত্রই আনারসের চাষ হয়। ঘরোয়া ফলের বাগানে দু চারটি আনারসের গাছ তৈরি করা যেতেই পারে অনায়াসে। পাহাড়ি অঞ্চলে এবং বিভিন্ন সমতল জায়গায়ও আজকাল ব্যবসায়িক ভিত্তিতে উন্নত জাতের আনারসের চাষ করা হচ্ছে। ঘরোয়া বাগানে জায়গার অভাব থাকলে আম কাঁঠাল গাছের তলায়ও কিন্তু দু একটা আনারসের তেউর বসানো যেতেই পারে। বাড়ির উঠানে বাগানের বেড়া ঘেঁষেও লাগানো যেতে পারে আনারসের তেউর। এঁটেল মাটি ছাড়া যে কোনো ধরনের মাটিতেই আনারস গাছ ভালো জন্মায়। তবে বেলে দোঁয়াশ মাটিই আনারস চাষের পক্ষে সবচেয়ে ভালো। জমি থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকা চাই। বেশি পরিমাণে চাষ করতে গেলে অবশ্যই আগে থেকে চাষ দিয়ে জমির মাটি তৈরি করে রাখতে হবে। বর্ষার শুরুতে রোপণ করা হয় আনারসের চারা। অন্তত এক মাস আগে থেকে 20 সেন্টিমিটার লম্বা, 20 সেন্টিমিটার চওড়া এবং 20 সেন্টিমিটার গভীর গর্ত খুঁড়ে প্রতি গর্তে এক ঝুড়ি আবর্জনা বা গোবর সার দিয়ে ফেলে রাখা দরকার। কিউ, কুইন এবং মরিশাস এই তিনটি উন্নত জাত ছাড়াও ছোট আকারের দিশি আনারসের চাষও আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে দেখা যায়। জায়েন্ট কিউর ফল পরিচর্যার গুণে ওজনে 2.5 কেজি থেকে 4 কেজি পর্যন্ত হতে পারে। অনেক জায়গায় জায়েন্ট কিউ জাতের আনারসের ওজন 10 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটি নাবি জাতের আনারস। জলদি জাতের আনারস বলতে কুইনের কথাই মনে পড়ে যায়। এক একটি কুইন আনারসের ওজন প্রায় 1.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। এই দুটি জাত ছাড়াও অনেকে মরিশাস জাতের আনারসের চাষও করে থাকেন। মরিশাস জাতের আনারসের গড় ওজন 2 থেকে 3 কিলোগ্রাম। সব রকমের তেউর থেকেই নতুন আনারসের চারা তৈরি করা যায়। যেমন কাণ্ড থেকে বের হওয়া তেউর, বৃন্ত থেকে বের হওয়া তেউর, মূলের তেউর, ফলের মাথার ওপরের মুকুট তেউর। কাণ্ডের তেউর থেকে যে গাছ জন্মায় তাতে ফল খুব তাড়াতাড়ি ধরে। আনারসের মাথার উপরে অবস্থিত মুকুট তেউর থেকে তৈরি গাছে ফল খুব দেরিতে আসে। তেউর বসানোর সময় থেকে 2-3 বছর প্রায় লেগে যায়। তেউর বসানোর আগে গোড়ার দিকের পাতাগুলি ছেঁটে দেওয়া উচিত। তারপর প্রতি লিটার জলে 2 গ্রাম ব্লাইটক্স গুলে সেই মিশ্রণে চারাগুলিকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে তুলে নিতে হবে। কোনো ছায়াযুক্ত স্থানে 2-1 দিন ধরে শুকিয়ে নেওয়ার পর সেগুলি রোপণ করতে হবে। নজর রাখতে হবে যেন আগাছা না জন্মায় গাছের গোড়ায়। তেউর বসানোর 4 মাস পরে প্রতি গাছের গোড়ায় 100 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 100 গ্রাম সুপার ফসফেট এবং 50 গ্রাম মিউরেট অফ পটাশ দেওয়া দরকার। আনারসের শিকড় মাটির খুব গভীরে যায় না বলে মাটির রস বুঝে নিয়মিত সেচের ব্যবস্থা করা চাই। চৈত্র বৈশাখে ফুল আসার সময় 10 দিন অন্তর সেচ দেওয়া।

0: ইমান এস টি আই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবো উংখা আবো হাইকাশা বেমার আবো বুকুক খিলাম সুতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
1: আবো ব্যাকটেরিয়া ভাইরাস বেঙ্গি মানো আবনি বাগিনো বেমানি ইয়াকনি কাতিউই টংনা বাগে হিক সাইনো কারে কেবো বাই থুইয়াছে আমা টংনাই কন্ডম থু বিয়াউইতা চাসমা লাইদে খরকশানি সাই গবাং বরক বাই থুইয়াছে একে টংখে এইচ এবা এইচ আই ভি বাই মানজিকে টংই মাননাই
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাকি আওয়াইজার
1: নং সাই দেমান শাক দেরিয়া বোমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলোই মানো
0: অক্সিং টংফুরু চেরাই আচাই ফুরু এবা বোমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই ভি সলোই মানো
1: আবনি বাকি যত শাক দেরিয়া বোমা রকন এইচ আই ভি দে টং আমজগি মানাই যাগো
0: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করি সয়া প্রিরম খে জরা তংসানি এয়ার টি রাই দা তুই ডাক্তার বাই নাই যাক খে অক্সিং নি চেরাইনো এইচ আই ভি নি ইয়াক নি ফিওগি মানো
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকো হামক্রাইনি বাগৈ আওয়াই যাক
2: আকাশবাণী আগরতলা শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আপনারা এখন শুনবেন ভীম পলশ্রী রাগী বেহালা বাদন। পরিবেশনে রয়েছেন শিল্পী সঙ্গীতা চক্রবর্তী এবং তবলা বাদনে রয়েছেন বিভাস ঋষিদাস।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আপনারা এতক্ষণ শুনলেন ভীম পলশ্রী রাগে বেহালা বাদন। পরিবেশনায় ছিলেন শিল্পী সঙ্গীতা চক্রবর্তী এবং তবলা বাদনে ছিলেন বিভাস ঋষিদাস। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল ও বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের ওপর আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026 সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দুই পদ্মভূষণ বিভূষণ সাত পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মাম্মুতি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করা হয়। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটিকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ষোড়শ বৈঠকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, এই পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানান এবং উল্লেখ করেন, এর ফলে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা দূর হবে এবং সার ও রাসায়নিকের মতন পণ্যের ঘাটতি মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। দোভাল জোর দিয়ে বলেন, এই অঞ্চলে অবাধ নৌ চলাচল অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে। শ্রী দোভাল বলেন, সারা বিশ্ব বর্তমানে সামরিক সংঘাত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ এবং বৈপ্লবিক প্রযুক্তির প্রভাবে এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তার ঝুঁকিগুলো এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলির ওপরই আলোচনা করা হবে।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে দ্রুত বিকাশশীল এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি মিডিয়া হাউস আয়োজিত এক সম্মেলনে বলেন, ধীরে ধীরে ভারত ভরসাযোগ্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। শ্রী মোদী আরও বলেন, ভারতের দ্রুত বিকাশ ও রূপান্তরের পেছনে রয়েছে দেশকে সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রাখার নীতি। গত দশকে দেশের সাফল্যের মূল প্রতীক ছিল ভরসা, বিশ্বাস, স্থিতিশীলতা এবং অঙ্গীকারবদ্ধতার ওপরে। গত 12 বছরে দেশকে এগিয়ে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সমস্ত উদ্যোগ আগামী 1000 বছরের ভারতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে।
2: পিছলে 12 বর্ষো কে জো ভি সিদ্ধিয়া দেশ কি রহি হ্যায় উনকে মূল মে আগর আপ তরাজু সে তোলোগে হর নির্ণয় হর কদম হর প্রয়াস উনকে মূল মে রাষ্ট্র প্রথম কি ভাবনা হি কেন্দ্র মে হচ্ছ ভারত অভিযান সে লেকর মেক ইন ইন্ডিয়া স্থানীয় বস্তুয়ে খরিদনে পর জোর ইয়ে সারে ইনিশিয়েটিভ ইসলিয়ে সফল হুয়ে ক্যোঁকি দেশ কি জনতা নে দেশ কো সবসে উপর রাখতে হুয়ে আপনা কর্তব্য নিভায়া।
0: কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষিক্ষেত্রে এলনিনো এবং আবহাওয়ার উপর তার প্রভাব বিষয়ে এক পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। একাধিক রাজ্যের সচিব, জেলা শাসক এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে অংশ নেন। কম বৃষ্টি, বিকল্প চাষের পরিকল্পনা এবং কৃষকদের স্বার্থ রক্ষার

লক্ষ্যে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী চৌহান জানান, এল নিনোর পরিস্থিতির সম্ভাবনার দিকে লক্ষ্য রেখে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিক্ষেত্রে বিরূপ প্রভাব সীমিত রাখতে বদ্ধপরিকর। অযোধ্যা রাম মন্দিরের দানের টাকা তছরূপের অভিযোগে তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট আজ উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে। লখনৌ ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থ আজ অতিরিক্ত মুখ্য সচিব সঞ্জয় প্রসাদের হাতে এই রিপোর্ট তুলে দেন। তদন্ত এখনও চলছে। উল্লেখ্য, মন্দির ট্রাস্টের অনুরোধে গত 13 জুন উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির দান তছরূপের অভিযোগে সিট গঠন করে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য ও পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই এই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ে মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এয়ার, মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল এই অনুষ্ঠানটি শোনা যাবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবার বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে দুটি পর্বে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতে ওইটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের ওপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘণ্টার এই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন। বিজেপি, তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপিএর প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়করা। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রেহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থানের সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজ দৈনিক প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী বলেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নতুন ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার ওপর জোর দিয়েছেন।
খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন।

0: স্থানীয় সংবাদ।
1: আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা। এবারে আপনারা শুনুন কিছু লোকগীতি। প্রথম গানকানির শিল্পী পরীক্ষিত বালা।

শ্রোতা বন্ধুরা শুনছেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানখানির শিল্পী কোনা সনজিৎ মণ্ডল।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে লোকগীতি আকাশবাণী আগরতলা। এবার এ আপনারা শুনুন কিছু আধুনিক গান আমাদের আজকের শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

তোমাকে দেখছি ল্যাম্প পোস্টের নিচে, তোমাকে দেখছি কালীঘাট ব্রিজে একা, ভবানী ভবন যাবার বাঁকের মুখে, আসলে কিন্তু সেই তোমাকেই দেখা। তোমাকে দেখছি ব্রেবন রোডের ভিড়ে, তোমাকে দেখছি চিনে পট্টির জুতো, এসপ্ল্যানেডের পাতাল স্টেশনে নেমে, আসলে কিন্তু তোমাকে দেখার ছুতো।

দরকার, তোমাকে দেখছি কফি হাউসের কাছে, তোমাকে দেখছি খুঁজছো পুরনো বই, পুরনো কিংবা নতুন মলাটে আমি আসলে কিন্তু তোমাকেই খুঁজবই।

খেলা ঠেলি ভেদ করে আসলে কিন্তু তোমাকে দেখার ছল। তোমাকে দেখছি বালি উত্তর পাড়া, তোমাকে দেখছি ব্যারাকপুরের মোড়ে, শহরে আসছে ওই তো সোনারপুর, আসলে কিন্তু তোমার ট্রেনেই চড়ে। তোমাকে দেখছি সেন্ট পলসের চুড়ো, তোমাকে দেখছি হোচিমিন সরণিতে, নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি, আসলে কিন্তু তোমার।

তোমাকে দেখছি চিতপুরে ব্যান্ড পার্টি, তোমাকে দেখছি ট্রাম্পেট ক্ল্যারিনেটে, বেটন ঘুরিয়ে ব্যান্ড মাস্টার যাবে আসলে কিন্তু তোমার দিকে হেঁটে। তোমাকে দেখছি কুদঘাট গাবি বাসে, তোমাকে দেখছি গড়িয়ার দিকে গেলে, ঢাকুরিয়া ভেবে সেলিমপুরেই নামি আসলে কিন্তু তোমাকেই দেখে ফেলি। তোমাকে দেখছি উল্টো ডাঙায় সোজা, তোমাকে দেখছি ফুটবল স্টেডিয়ামে, দম দম ছোঁয়া বোয়িং বিমানগুলো আসলে কিন্তু

দিলে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই।

কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাই আমি তোমাকে চাই, দেখা না দেখাই আমি তোমাকে চাই।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আপনারা শুনলেন আধুনিক গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

0: আকাশবাণী আগরতলা। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান থেকে নতুন সূচনা, নগর ও রাষ্ট্র থেকে পাঠ দেবেন ঈশানপুর স্কুলের শিক্ষিকা শুক্লা চৌধুরী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থির আসরে মাছ চাষে জলের স্বাস্থ্য প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার শুনবেন, পরে লোকগীতি শুনবেন সহজমা এর কণ্ঠে। সন্ধ্যা 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দেবাশিস বর্ধন রায়, রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক মলয়া, রচনা ননীগোপাল চক্রবর্তী, প্রযোজনা অনিন্দিতা দত্ত, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী অখিল বন্ধু ঘোষ। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। শ্রোতা বন্ধুরা, সময় এবার একটি বিজ্ঞাপন বিরতির।
1: আপ সব ইয়ে বক্স দেখ রে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
2: ম্যাম, মেরে ওয়ালে মে তো এইচআইভি সে রিলেটেড অলগ অলগ মেসেজেস হ্যায়
3: অর ইসমে লিখা হ্যায় কি অসুরক্ষিত যৌন সম্বন্ধ সে এইচআইভি হো সকতা হ্যায়।
4: মেরে ওয়ালে মে নিডল ইয়া ইনজেকশন শেয়ার করনে সে এইচআইভি ফেলনে কি বাত লিখি হ্যায়
5: অর ইসমে লিখা হ্যায় কি সংক্রমিত রক্ত অর রক্ত উৎপাদন সে এইচআইভি হো সকতা হ্যায়।
6: মাল্টিপল পার্টনারস মতলব এইচআইভি কা জাদা রিস্ক।
1: হাম আপনি জিন্দেগি মে আচ্ছা বুরা সব জানতে হ্যায় লেকিন ফির ভি কুছ বাতে ইগনোর কর দেতে হ্যায়। তো মেনে সোচা যাতে যাতে ইয়াদ দিলা যাও তাকি পুরি জিন্দগি ইগনোর নহি ইয়াদ রাখোগে।
7: HIV AIDS সে সম্বন্ধিত অধিক জানকারী কে লিয়ে নজদীকি সরকারি অস্পতাল কে ICTC মে সম্পর্ক করেন যা ন্যাশনাল টোল ফ্রি এইডস হেল্পলাইন 1097 পর কল করেন। ন্যাকো স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রালয় দ্বারা জনহিত মে জারি।
0: স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:33 হয়ে 45 সেকেন্ড। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 5:00।

আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1270 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন বম্বে টু গোয়া ছায়াছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

0: ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে।
1: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে
0: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে।
1: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
0: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
0: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।
2: চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানে এবারে গানটি শুনুন দো চোর ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

রাজা রানী ছায়াছবি থেকে গানটি শুনলেন ভূপিন্দার সিং এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন চরিত্রহীন ছায়াছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

মজাক ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে শুনলেন গানটি। এবারে গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে, জলমহল ছায়াছবি থেকে।

চালিয়া ছায়াছবি থেকে গানটি শুনলেন সুমন কল্যাণপুর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনুন ধুন ছায়াছবি থেকে শিল্পী অমিত কুমার।

চিত্রগীতি অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলায় এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ সপ্তম শ্রেণীর এসএসটি থেকে নতুন সূচনা নগর ও রাষ্ট্র সম্পর্কে পাঠ দিচ্ছেন ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা চৌধুরী।
1: ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। ভীষণ গরম চলছে, এই গরমে নিজেদেরকে ভালো রাখার জন্য কিন্তু অনেক বেশি জল খাওয়া দরকার। আমাদের বিদ্যালয়েও জলের ঘন্টা শুরু হয়ে গেছে এবং অন্যান্য অনেক বিদ্যালয়েও কিন্তু জলের ঘন্টা পড়ছে। জলের ঘন্টা অনুযায়ী কিন্তু তোমরা জলটা খাবে। তো আজকে আমরা শুরু করছি তোমাদের পিরিয়ডিক ওয়ানে। প্রথমে রয়েছে ভারতের ভৌগোলিক বৈচিত্র্য এবং দ্বিতীয় অধ্যায়, যেটি প্রথম অধ্যায়টি তো শেষ, দ্বিতীয় অধ্যায়টি রয়েছে নতুন সূচনা নগর এবং রাষ্ট্র। এই অধ্যায়ে তোমরা প্রথমেই দেখতে পাবে কৌটিল্য একটি উদ্ধৃতি রয়েছে। এই উদ্ধৃতিটি দিয়েই তোমাদের এই অধ্যায়টি শুরু হয়েছে। তো এই উদ্ধৃতিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কী বলেছেন? রাজ্যকে সুরক্ষিত রাখতে হবে রাজধানী ও সীমান্তবর্তী শহরগুলিতে দুর্গ নির্মাণের মাধ্যমে। এই ভূখণ্ড এমন হতে হবে যা শুধু রাজ্যের জনগণকেই নয়, দুর্যোগের সময় বহিরাগতদেরও আশ্রয় দিতে সক্ষম হয়। এটি হওয়া উচিত সুন্দর উর্বর জমি, খনি, কাঠ সমৃদ্ধ বন, হাতি রয়েছে এমন জঙ্গল ও গবাদি পশু পালনের জন্য উপযুক্ত চরভূমি সমৃদ্ধ। শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করা উচিত নয়, সেখানে ভালো রাস্তা ও জলপথ থাকা প্রয়োজন। এটি একটি উৎপাদনশীল অর্থনীতি হওয়া উচিত যেখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। অর্থাৎ একটি রাজ্য বা একটি রাষ্ট্রে কী কী থাকতে হবে কৌটিল্য তার পুরোটাই এখানে তুলে ধরেছেন। এবার রাষ্ট্র বলো আর রাজ্য যাই আমরা বলি না কেন, কতগুলো রাজ্য নিয়েই তো একটা রাষ্ট্র হয়, তার প্রধান উপাদান হচ্ছে কিন্তু মানুষ। এখানে সেই মানুষের কথাই বলা হয়েছে। মানুষকে প্রথম কথা হচ্ছে তাকে দিতে হবে শত্রুর হাত থেকে এবং বিপর্যয়ের হাত থেকে তাকে রক্ষা করতে হবে, সেটাই প্রথম কথা। তার জন্য তিনি কি বলেছেন, রাজধানী ও সীমান্তবর্তী শহরগুলিতে দুর্গ নির্মাণ। আগেকার দিনে তাই হতো, এখনকার দিনে তো আর দুর্গ নির্মাণ হয় না। আমরা জানি আমাদের এখানে এখন প্রতিবেশী রাষ্ট্র থেকে ভিন্ন করার জন্য কাঁটাতারের বেড়া বা অন্য কিছু

ব্যবস্থা করা হয়। কিন্তু তখনকার দিনে দুর্গ নির্মাণ ছিল একেবারেই বাধ্যতামূলক, এবং সেখান থেকে শুধু কি বলছেন দেখো, শুধু রাজ্য বা রাষ্ট্রের মানুষকে রক্ষা করলেই হবে না, দুর্যোগের সময়ে যারা বাইরে থেকে এসে আশ্রয় নেবে তাদেরকেও কিন্তু আশ্রয় দিতে হবে, এবং এটা একটা রাষ্ট্রের কর্তব্য, রাজার কর্তব্য। দেখি আমরা এরপর এখানে কি বলছে। ভারতবর্ষে আমরা যদি প্রথম দিকের আমাদের জনপদ কবে শুরু হয়েছিল সেটা যদি দেখি, তাহলে আমরা দেখব সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, সিন্ধু সরস্বতী সভ্যতা, এগুলিতেই ভারতের প্রথম নগরায়ন শুরু হয়েছিল। কিন্তু এই নগর একটা সময়ে একেবারেই ভেঙে পড়ে, অর্থাৎ তার চিহ্নটুকুও পাওয়া যায় না। পরে খনন কার্য করে আমরা পরের দিকে জানতে পারি এই সিন্ধু সভ্যতার কথা, হরপ্পা সভ্যতার কথা। এই হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতাকে হারিয়ে মানুষ আবার কি করে, আবার গ্রামীণ জীবনে পুনরায় ফিরে গিয়েছিল। কিন্তু এই শহরভিত্তিক জীবন ব্যবস্থার সমস্ত উপাদান যা ছিল হরপ্পা সভ্যতাতে সমস্তই তখন অদৃশ্য হয়ে গিয়েছিল। জনবহুল রাস্তা, ব্যস্ত বাজার, পেশাভিত্তিক সম্প্রদায়, যা কিছু ছিল আমরা তার চিহ্নগুলো, শুধু ধ্বংসাবশেষগুলো দেখতে পাই। তাহলে এর পরবর্তীকালে দেখা যায় গাঙ্গেয় উপত্যকায় সিন্ধু অববাহিকা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আবার ভারতে শহরায়নের শুরু হয়। ধীরে ধীরে সারা উপমহাদেশে তা ছড়িয়ে পড়ে। এবার এগুলি আমরা কি করে জানতে পারবো? এগুলি জানার আমাদের দুটো উপায়। একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন কার্য, যা সেই প্রাচীন নগর কেন্দ্রগুলির অস্তিত্ব প্রমাণ করে। আরেকটি হচ্ছে প্রাচীন সাহিত্য, যেমন তখনকার লিপি, শিলালিপি বা গুহার গায়ে যা লিপি ছিল, পরবর্তী যুগে বৈদিক যুগের সাহিত্য, বৌদ্ধ জৈন সাহিত্য, এই সমস্ত সাহিত্যে ওই সমস্ত শহরগুলির, শহরে যারা বসবাস করতেন তাদের জীবন জীবিকা, তখনকার শাসনকাল, প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল, তার সর্বত্র আমরা তখন সবটাই জানতে পারি। আর এই পর্বকে বলা হয় ভারতের দ্বিতীয় নগরায়ন। তাহলে প্রথম নগরায়ন কি? সেই সিন্ধু হরপ্পা আর সিন্ধু সরস্বতী সভ্যতাকে বলা হতো প্রথম নগরায়ন। আর দ্বিতীয় নগরায়ন বলা হয় যেটা খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে গাঙ্গেয় উপত্যকায় সিন্ধু অববাহিকার ধরেই শুরু হয়েছিল। এই দ্বিতীয় সহস্রাব্দের শেষের দিকে উত্তর ভারতে আঞ্চলিক সংস্কৃতি ধীরে ধীরে আবার পুনর্গঠিত হয়। মানুষ সমাজ বা গোষ্ঠী গঠন করেছিল, কারণ আমরা একা একা বাস করতে পারি না, আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের সমাজকে ভীষণভাবে দরকার। সমাজ সামাজিকভাবে যদি বসবাস না করি তাহলে আমাদের বসবাস সঠিকভাবে সম্পন্ন হয় না, আমাদের জীবনযাত্রা। তাই মানুষ সমাজ বা গোষ্ঠী গঠন করেছিল, এবং ভাষা ও রীতিনীতির ভিত্তিতেও অনেক সময় গোষ্ঠীগুলি তৈরি হয়েছিল। আর তৈরি হয়েছিল কি? জনপদ। জনপদ মানে কি? জনপদ আসলে একটি সংস্কৃত শব্দ যার অর্থ যেখানে মানুষ অর্থাৎ জন আর তাদের পা রেখেছেন অর্থাৎ পদ। এই জন আর পদ মিলে হচ্ছে জনপদ, অর্থাৎ যার অর্থ কি? মানুষ বসবাস শুরু করেছে। তো মানুষ যখন আমরা বসবাস শুরু করি তখন আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে তিনটি আমাদের প্রধান উপকরণ বেঁচে থাকার, এই তিনটি উপকরণের জন্য কিন্তু যেমন সমাজ ব্যবস্থা গড়ে তোলা আমাদের দরকার, ঠিক তেমনি বাণিজ্য বিস্তার দরকার। কারণ আমাদের সমস্ত কিছু, যা কিছু আমাদের জীবন ধারণের জন্য দরকার, আমরা কি নিজেরা সেগুলি উৎপাদন করতে পারি? একা একা তো আমরা সেগুলি করতে পারি না, যার জন্য আমাদের প্রয়োজন সমাজ, এবং একে অপরের সঙ্গে যুক্ত হওয়া, একে অপরের কাছ থেকে পারস্পরিক যে আদান প্রদান আর কি, একে অপরের কাছ থেকে আদান প্রদানের মাধ্যমে বেঁচে থাকা। তো এই প্রাচীন রাজ্যগুলি এই পারস্পরিক আদান প্রদান, বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে

বড় একটি ইউনিট গঠন করেছিল যেগুলি মহাজনপদ নামে পরিচিত হয়েছিল। বিভিন্ন প্রাচীন লেখায় এই মহাজনপদগুলির ভিন্ন ভিন্ন তালিকা পাওয়া যায়, কিন্তু একটা ভিন্ন ভিন্ন তালিকা হলেও একটি সুসংগঠিত তালিকা আমরা পেয়ে যাই, যাকে বলা হয় ১৬টি মহাজনপদ, যার নাম ইতিহাসে রয়েছে ষোড়শ মহাজনপদ নামে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন ভারতে এই ১৬টি শক্তিশালী রাজ্য বা অঞ্চলের উদ্ভব হয়েছিল, যা ইতিহাসে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। এই ১৬টি মহাজনপদ ও তাদের রাজধানীর নামগুলো তোমরা এই চ্যাপ্টারে পেয়ে যাবে, কিন্তু এই যে অধ্যায়ে যেভাবে রয়েছে একটা মানচিত্রে দেখো, তোমাদের এই ১৬টি জনপদের কথা রয়েছে এবং রাজধানীর কথাও রয়েছে, যেটা তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধে হবে। তাই আমি এই ১৬টি জনপদের কথা এবং রাজধানীর কথা, সেই সাথে বর্তমানে সেগুলো কোন জায়গাতে তার অবস্থান রয়েছে একটু বলে দিচ্ছি। যেমন প্রথম যে জনপদ, তাকে বলা হয় অঙ্গ, তার রাজধানী চম্পা, বর্তমান পূর্ব বিহারে তার অবস্থান। দ্বিতীয়ত রয়েছে মগধ, যার রাজধানী ছিল রাজগৃহ বা পাটলিপুত্র, এটিও রয়েছে দক্ষিণ বিহারে। এরপর রয়েছে কাশী, যার রাজধানী বারাণসী, বর্তমান উত্তরপ্রদেশে তার অবস্থান। কোশল, যার রাজধানী হচ্ছে শ্রাবস্তী বা অযোধ্যা, বর্তমান উত্তরপ্রদেশেই তার অবস্থান। এছাড়া রয়েছে ব্রিজি বা বজ্জি, যাকে বলা হতো, তার রাজধানী বৈশালী, এটিও রয়েছে উত্তর বিহারে। রয়েছে মল্ল, তার রাজধানী কুশাবতী ও পাবা, এর অবস্থান বর্তমান উত্তরপ্রদেশে। চেদি, যার রাজধানীর নাম সত্যিমতি বা শক্তিমতি, তার রয়েছে বুন্দেলখণ্ডে। এরপর আছে বৎস, যার রাজধানী রয়েছে কৌশাম্বী, এটির অবস্থানও বর্তমান উত্তরপ্রদেশে। কুরু, যার রাজধানী হস্তিনাপুর, এই হস্তিনাপুরের কথা আমরা মহাভারতে পেয়ে থাকি, এটি হচ্ছে বর্তমান দিল্লি ও মিরাট অঞ্চল নিয়েছিল তার অবস্থান। পাঞ্চাল, যার রাজধানী অহিচ্ছত্র ও কাম্পিল্য, বর্তমান উত্তরপ্রদেশে তার অবস্থান। রয়েছে মৎস্য, যার রাজধানী বিরাটনগর এবং বর্তমানে তার অবস্থান হচ্ছে রাজস্থানের জয়পুরে। সুরসেন, মথুরা, বর্তমান অবস্থান উত্তরপ্রদেশ। অশ্মক, পোতালি বা পোটন, বর্তমান দক্ষিণ ভারতের গোদাবরী উপত্যকা অঞ্চলে রয়েছে এর অবস্থান। অবন্তী, উজ্জয়িনী ও মাহেশ্বতী হচ্ছে তার রাজধানী, মধ্যপ্রদেশ মালব্য অঞ্চলে ছিল এই নগরী। গান্ধার, রাজধানী হচ্ছে তক্ষশিলা, বর্তমান পাকিস্তানে ছিল এটি। আমরা জানি তখনকার দিনে বিশাল ভারতবর্ষ, পাকিস্তানও তখন ভারতবর্ষেরই অন্তর্ভুক্ত ছিল, তা তো ভাগ হয়েছিল ১৯৪৭। তাই পাকিস্তানের পেশোয়ার ও রাওয়ালপিন্ডি যে অঞ্চল, সেই অঞ্চলকে তখনকার সময়ে বলা হতো গান্ধার এবং তার রাজধানী ছিল তক্ষশিলা। এবং শেষ যে জনপদটি, তা হচ্ছে কম্বোজ, তার রাজধানী রাজপুর বা হাটক, বর্তমান কাশ্মীর ও দক্ষিণ পশ্চিম আফগানিস্তান নিয়েছিল তার অবস্থান। এই যে মহাজনপদগুলো, এর অধিকাংশ মহাজনপদগুলি ছিল রাজতন্ত্র দ্বারা শাসিত, কিন্তু এর মধ্যে ব্রিজি ও মল্ল এই রাজ্যে ছিল গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা, যা বর্তমানে আমাদের দেশে রয়েছে। আমাদের দেশে তো রাজা নেই, আমরা কি ব্যবস্থার মধ্যে আছি? গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আছি। এই গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু সেই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্রিজি বা বাজ্জি এবং মল্ল এই দুটি জনপদে প্রচলিত ছিল। পরবর্তীকালে মগধ, এই ষোড়শ মহাজনের জনপদের মধ্যে মগধ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে এবং সম্পূর্ণ প্রাচীন ভারতে তা আধিপত্য বিস্তার করতে থাকে। ব্রিজি ও মল্ল, এগুলিকে বলা হতো গণ বা সংঘ। কেন? কেননা সেখানে কী ছিল না?
সেখানে

রাজতন্ত্র ছিল না। এই যে জনপদ এবং রাজধানীগুলোর কথা বললাম, এই রাজধানীগুলি কিন্তু ছিল অনেকটা বড় এবং সুদৃঢ়ভাবে সুরক্ষিত, নগরের প্রাচীরের বাইরে ছিল পরিখা। পরিখা, পরিখা জানো তো কি? যেটা নগরের বাইরে, নগরটি প্রাচীর দিয়ে ঘেরা থাকতো, এই প্রাচীরের বাইরে খনন করা হতো, যেখানে থাকতো জল, অর্থাৎ শত্রুরা যাতে খুব দ্রুত নগরে প্রবেশ করতে না পারে তার জন্য এই পরিখা নির্মাণ করা হতো এবং তা জলে ভর্তি থাকতো, যা অতিরিক্ত সুরক্ষার কাজ করত। আর প্রাচীরের দরজা থাকতো সরু, যাতে করে বাইরের শত্রুরা খুব দ্রুত শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। আর থাকতো প্রত্যেকটি জনপদে সভা বা সমিতি। এই সভা বা সমিতির নাম কিন্তু আমরা বৈদিক যুগেই পেয়ে থাকি। এই সমিতি পরিষদ বা কাউন্সিল থাকতো। দেখো, এই পরিষদ বা কাউন্সিলের কথা কিন্তু আমরা এখন জানি, আমাদের কাউন্সিল রয়েছে, আমাদের পরিষদ রয়েছে, যার উৎপত্তি হয়েছিল বৈদিক যুগে এবং ষোড়শ মহাজনপদগুলিতেও সেই ব্যবস্থা প্রচলিত ছিল। সভাবাদ সমিতিতে যে সমস্ত লোকেরা থাকতেন তারা অত্যন্ত অভিজ্ঞ হতেন এবং তাদের পরামর্শ অনুযায়ী রাজা তার শাসন কার্য চালাতেন। রাজা ইচ্ছে করলে তার ইচ্ছে মতো কিছু করতে পারতেন না, তাকে এই সভা বা সমিতির পরামর্শ মেনে কাজ করতে হতো। তাই ওই জনপদগুলোর শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুগঠিত। জনপদ এবং মহাজনপদের যুগ ছিল কিন্তু বিরাট একটা পরিবর্তনের যুগ। এখানে অনেক নতুন চিন্তাধারার উদ্ভব হয়, শিক্ষা ছড়িয়ে পড়ে পণ্ডিত সন্ন্যাসী ভিক্ষুদের দ্বারা। তারা কি করতেন? তারা পুরো ভারত ভ্রমণ করতেন এবং তাদের অর্জিত যে জ্ঞান, সে জ্ঞান তারা ছড়িয়ে দিতেন, যার জন্য এই মহাজনপদগুলির যুগ ছিল বিরাট পরিবর্তনের যুগ। হরপ্পা সভ্যতা তামা ও ব্রোঞ্জ গলিয়ে ধাতব কাজে পারদর্শী ছিল হরপ্পা সভ্যতার লোকেরা। কিন্তু এই যে দ্বিতীয় নগরায়ন, এই দ্বিতীয় নগরায়নে লোহা গলানোর প্রযুক্তি দেখা যায়, যে লোহা আমরা কিন্তু বর্তমানে ব্যবহার করি বিভিন্ন কাজে। তোমাদের দেখো, কৃষিকাজে কোদাল ব্যবহৃত হয়, দা ব্যবহৃত হয়, কুড়ুল ব্যবহৃত হয়, এই সমস্ত বিভিন্ন পেশাতে যুক্ত থাকার জন্য, তারপর বেলচা, বিভিন্নভাবে লোহাকে আমরা ব্যবহার করি। এই যে লোহার তৈরি জিনিসপত্র, তা শুরু হয়েছিল কিন্তু দ্বিতীয় নগরায়নে, অর্থাৎ এই ষোড়শ মহাজনপদগুলি তা শুরু করেছিল। লোহার তৈরি তলোয়ার, বর্ষা, তীর, ঢাল ইত্যাদি তখন খুব প্রচলিত ছিল। ব্রোঞ্জের তুলনায় এই সমস্ত জিনিসপত্রগুলো, অর্থাৎ লোহার বানানো এই যে অস্ত্রশস্ত্র বলো, বা তখনকার দিনে তো আর সব শুরুতে অস্ত্র হিসেবে ব্যবহার হতো না, মানুষ নিজের প্রয়োজনে, এই যে হিংস্র সাপদ সংকুল পৃথিবী ছিল, এই পৃথিবীকে বসবাসযোগ্য করে তোলার প্রয়োজনেই কিন্তু এই জিনিসপত্রগুলো তৈরি হয়েছিল। কিন্তু এগুলো ব্রোঞ্জের তুলনায় অনেক বেশি হালকা, ধারালো, অনেক বেশি কার্যকর ছিল। তার ফলে ধীরে ধীরে এখন আমরা যে সংঘর্ষ দেখি, আসলে এই সংঘর্ষ এই অস্ত্র তৈরি হওয়ার পর থেকে ওই সময়েই শুরু হয়ে গেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন ছিল ওই সময়ে, যা হচ্ছে মুদ্রার প্রচলন। যে মুদ্রা মানে কি? যাকে আমরা এখন বলি টাকা। এই প্রথম মুদ্রার প্রচলন হয়েছিল কিন্তু রূপো দিয়ে, রূপার তৈরি। রূপা একটা নরম ধাতু ছিল, এই রূপার ধাতুর উপরে চিহ্ন বা প্রতীক বসানো হতো, যাকে বলা হতো পাঁচ মার্কড কয়েন, অর্থাৎ ছাপ মারা মুদ্রা। পরবর্তীতে তামা, সোনা

0: অন্যান্য ধাতু দিয়েও এই মুদ্রা তৈরি হতো। প্রত্যেক মহাজনপদের নিজস্ব আলাদা আলাদা মুদ্রা ছিল। মুদ্রাগুলো শুধুমাত্র যে দেশের ভিতরে ব্যবহৃত হতো বা নগরের ভিতরে ব্যবহৃত হতো তা কিন্তু নয়, বাণিজ্যের মাধ্যম হিসেবেও এই মুদ্রা কাজ করত। আজকে যেমন আমরা যা কিছু হোক টাকা ছাড়া আমরা বিনিময় করতে পারি না, অর্থাৎ টাকা দিয়ে আমরা কিনে নিই, প্রাচীন ভারতে তো সেটা ছিল না। এই ষোড়শ মহাজনপদগুলো থেকে মুদ্রার প্রচলন খুব বেশিভাবে শুরু হয়ে গেছিল। আরেকটি হচ্ছে মানব সভ্যতা যত অগ্রগতির দিকে যাচ্ছে তত আমরা কী হয়ে যাচ্ছি, আমরা জটিল হয়ে যাচ্ছি। সমাজ বিভিন্ন দলে বা গোষ্ঠীতে ভাগ হয়ে যায় আর এই বিভাজন বৈষম্যের সৃষ্টি করে। ওই সময়ে কিন্তু এই বিভাজনটা শুরু হয়ে গিয়েছিল জাতি এবং বর্ণ এই দুটি ভাগে। জাতি প্রথমে শুরু হয়েছিল বিভিন্ন পেশা যারা কাজ করত, কামার, কুমোর, নির্মাণ শ্রমিক, তাঁতি, কারিগর, এই সমস্ত নিরিখে প্রথমে জাতি শুরু হয়েছিল। কিন্তু বর্ণ শুরু হয়েছিল তার চাইতেও অত্যন্ত বাজেভাবে, যাকে আমরা বর্ণভেদের শিকার এখনও আমরা হই এবং জাতি বর্ণ সেই বৈষম্য যাতে দূর করা যায় সেজন্য নিরলস কাজ করে চলছে আমাদের বিরাট শিক্ষাবিদেরা, বুদ্ধিজীবীরা, কিন্তু তাকে তা থেকে আমরা সরতে পারছি না। এই যে দ্বিতীয় নগরায়ন, তাহলে এই দ্বিতীয় নগরায়নে আমরা কী কী পেয়েছি? ষোড়শ মহাজনপদ, অর্থাৎ এই ষোড়শ মহাজনপদে যা যা হয়েছিল সেই বড় পরিবর্তনগুলোর প্রথমেই ছিল তখন শিক্ষা ছড়িয়ে পড়েছিল পণ্ডিত সন্ন্যাসী এবং ভিক্ষুদের দ্বারা। এবং দ্বিতীয়ত লোহার ব্যবহার শুরু হয়েছিল, হরপ্পা সভ্যতার যে তাম্র এবং ব্রোঞ্জ সেটা কেটে গিয়ে লোহার ব্যবহার শুরু হয়েছিল। সেই সঙ্গে মুদ্রার প্রচলন শুরু হয়ে গিয়েছিল আর একটা বৈষম্য শুরু হয়ে গিয়েছিল। কিভাবে? জাতি আর বর্ণভেদে। এই বর্ণ ছিল চার ভাগ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। পরবর্তী ক্লাসে এই বর্ণ বিভাগটি আরো ভালো করে পড়ে নেব। ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে সবাই।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ সপ্তম শ্রেণীর এসএসটি থেকে নতুন সূচনা নগর ও রাষ্ট্র সম্পর্কে পাঠ দিলেন ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা শুক্লা চৌধুরী। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসর সন্ধে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি শিল্পী সহজমা। রাত 8:05 সুস্বাস্থ্য, আজকের প্রসঙ্গ এইডস, এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। অবশ্যই ফোন করুন 2326253 এ নম্বরে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দেবাশিস বর্ধন রায়। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 বাংলা নাটক কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 রাগ প্রধান গান শিল্পী অখিল বন্ধু ঘোষ। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে 7:00 কক রূপায়ণী পাণ্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.9°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.2°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 70%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 26°C-এর মধ্যে। ত্রিপুরা সবগুলো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়:
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
0: সংক্রমিত ব্যক্তির কাপ, চামচ, থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
0: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
0: সংক্রমিত ব্যক্তির শৌচালয়, স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
0: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
2: আমি এখানে।
3: দিদি, তোকে নয়, এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
2: বুদ্ধিতে চার্জ দে।
4: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
2: দেখলি?
3: বাবা দাঁড়াও, আমি পে করছি। সিগন্যালই নেই।
4: এবার কি করবে?
3: আছে তো ফ্রি ওয়াইফাই।
2: বোকা, সুধরে যা।
4: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
3: মানে জালিয়াতি কে বলো বাই বাই।
4: আরবিআই এ কথা বলে,
5: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
6: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।

0: নমস্কার, শুভ সন্ধ্যা। প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকের ঘরগৃহস্থির আসর থেকে। আজকের ঘরগৃহস্থির আসরে আমরা কথা বলবো মাছ চাষে জলের স্বাস্থ্য এই প্রসঙ্গে। আর বিস্তারিত জানার জন্যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পম্পা ভট্টাচার্য, রিটায়ার্ড প্রফেসর, মৎস্য মহাবিদ্যালয়, লেম্বুছড়া, ত্রিপুরা। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার আপনাকে।
0: পুকুর প্রস্তুত এবং পরিচর্যার কথা যদি বলি, তাহলে বর্ষাকাল বা বর্ষার জল মাছের বৃদ্ধির সহায়ক, কাজেই পুকুরের পাড়গুলো ভালো করে এ সময় বাঁধিয়ে জল ধরে রাখতে হবে, যেটা আমরা জানি। তো এই ব্যাপারে আর একটু বিস্তারিত যদি আপনি বলেন, পুকুর প্রস্তুত এবং পরিচর্যা ঠিক কীভাবে আমরা করব।
1: তো বর্ষাকাল হচ্ছে মাছ চাষিদের এই সময়ই মৎস্য চাষের সমস্ত কার্যকলাপ বর্ষাকালেই হয়ে থাকে। কারণ যেটা বলি, বর্ষাকালে বৃষ্টির জল পায়, মানে জলাধারগুলিতে জলে ভর্তি থাকছে, তো সেই ক্ষেত্রে মাছ পালতে গেলে

0: মাছ মাছ জলজ প্রাণী, কাজেই মাছ পালতে গেলে জলের দরকার। তা আমাদের এই পাহাড়ি অঞ্চলে অন্য সময়ে যখন বৃষ্টি হয় না শীতকালে, তখন জলস্তর কমে যায়, জল কম থাকে,
1: শুকিয়ে যায়,
0: জল শুকিয়ে যায়, কাজেই তখন মাছ চাষ করা সম্ভব হয় না। কিন্তু এখন আমাদের মৎস্যচাষীদের সুবিধাটা হচ্ছে খাল বিল পুকুর যেটাই বলি, নদী জলে ভরা আছে। তো সেই জন্যে এই সময় আমরা মৎস্য চাষ করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো মাছ, বেশিরভাগ মাছ যা আমরা খেয়ে থাকি আমাদের এই অঞ্চলে, এই সমস্ত মাছেরা বর্ষাকালে প্রজনন করে।
1: আচ্ছা,
0: ওদের প্রজনন মানে মাছের রেণু তৈরি করা, বীজ তৈরি করা, এই সমস্ত কাজগুলিও বর্ষাকালেই হয়ে থাকে। তো সেই সমস্ত কাজগুলির জন্যে যেটা আমরা আজকে আলোচনা করব, জলের স্বাস্থ্য। যেহেতু জলজ প্রাণী, যদি জল সঠিকভাবে না থাকে, সুস্থ জল না থাকে, তাহলে মাছ চাষ করা সম্ভবপর হবে না। তো সেই জন্য আমরা কি করে থাকি, মৎস্যচাষী ভাইরাও জানেন যে বর্ষার সময় পুকুরের পাড় টারগুলি ভালো করে বাঁধিয়ে দিতে হয়, যাতে জলটা, যে জলটা জমা হয়ে থাকে সেই জলটা বেরিয়ে না যেতে পারে। তো পাড়গুলিকে বাঁধিয়ে নিতে হবে। আর সাধারণত যেটা হয় যে মাছ চাষের ক্ষেত্রে মাছের যে সুস্থ বা স্বাভাবিক জল যেটাকে আমরা বলি, সেই জলটা হলে মাছে বৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে অনেক সময় পুরনো যে সমস্ত জল অনেকটা পচা ধরনের হয়ে থাকে সেইগুলিকে বের করে দিয়ে নতুন বর্ষার জলকে ধরে রাখতে হয়।
1: আচ্ছা,
0: আর কাজেই এটা হচ্ছে যে এই সমস্ত করে জলাশয়গুলিকে তৈরি করে নিতে হবে। তো এখন জলের স্বাস্থ্য, এখানে আমি একটু কথা বলছি, জলের স্বাস্থ্য বলতে আমরা আসলে কি কি বলতে চাইছি। জলের, আমরা যেমন জল খেতে গেলে জল দেখবেন আমরা ফিল্টার করে খাই, নানা রকমের শোধন প্রক্রিয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে জলের স্বাস্থ্য মানে হচ্ছে জলের মধ্যে জলের ভৌত, রাসায়নিক এবং তার জৈব বৈচিত্র্য, জৈব বৈশিষ্ট্য যেগুলি আছে সেগুলি একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে। অর্থাৎ কোনো কিছুই নির্দিষ্ট মাত্রায় থাকবে, কোনো কিছুই খুব বেশি থাকবে না বা কম থাকবে না। কাজেই আমরা যদি জলের স্বাস্থ্য বজায় রাখতে চাই, তাহলে আমাদেরকে জলকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হলে, এবং যে সমস্ত উপাদানগুলি মাছ চাষের জন্য অত্যন্ত প্রয়োজন, সেই সমস্ত উপাদানগুলি সঠিক মাত্রায় জলের মধ্যে থাকতে হবে। তো সেই এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলি আমরা বলছি, সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে যেমন ধরুন তাপমাত্রা, জলের আমরা পিএইচ বলি বা অম্লত্ব ক্ষারত্ব, এবং আমরা বলি যে জলের মধ্যে মাছের খাদ্য আছে কি না, প্ল্যাঙ্কটন আছে কি না, ফাইটোপ্ল্যাঙ্কটন আছে কি না, জুপ্ল্যাঙ্কটন আছে কি না। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলি একটি মৎস্য চাষের ক্ষেত্রে কী কী পরিমাণে থাকা দরকার, সেগুলি একজন মৎস্য চাষীকে নিয়মিত পরীক্ষা করে রাখতে হবে
1: এবং তার জন্য জানতে হবে তাকে।
0: অবশ্যই জানতে হবে। এবং সাধারণত মৎস্যচাষীরা বুঝতে পারেন যে ওরা যখন মাছ চাষ করছেন, যখন দেখছেন যে মাছের বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে না, মাছগুলি রোগাক্রান্ত হয়ে পড়ছে, অনেকগুলি মাছ ভেসে উঠছে জলের উপরে, তখনই ওরা বুঝতে পারেন যে এটা জল খারাপ হয়ে গেছে, মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর পরিবেশ হলে সেক্ষেত্রে প্রাণীরা বাঁচতে পারবে না, কাজেই সেক্ষেত্রে মাছ একটি প্রাণী, কাজেই মাছ সেক্ষেত্রে বাঁচতে পারবে না।
1: আপনি পুকুরের পাড় বাঁধানোর কথা বললেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জল ওভারফ্লো করে পুকুরের মধ্যে, সেক্ষেত্রে পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পাড় ভেঙে যায়। এই যে ভেঙে যাওয়া রোধের জন্য কী করা উচিত?
0: এটা আমাদের একটা, যেটা আপনি বললেন, এটা একটা সমস্যা, খুবই সমস্যা। বর্ষাকালে মৎস্যচাষীরা এটা নিয়ে ভোগেন, যেটাকে আমরা বন্যা বা ফ্লাড বলে থাকি। যদি এখন আজকাল যেটা হচ্ছে,
1: বন্যা বা ফ্লাডের ছাড়াও অতিরিক্ত বৃষ্টিতে দেখা যায় যে বাইরের জল

0: বাইরের জল খুব একটা প্রয়োজন পড়ে না, এমনিতেই আমরা বাড়ি ঘরে আগে দেখতাম যে কূপের জল ভর্তি হয়ে ওপর দিয়ে বেরিয়ে
1: উপর
0: যাচ্ছে,
1: দিকে
0: হ্যাঁ
1: হচ্ছে,
0: ওপর দিয়ে বেরিয়ে
1: উপচে
0: যাচ্ছে,
1: পড়ছে।
0: উপচে পড়ছে, পুকুরেও এমনটা হয়।
1: হ্যাঁ, তো সেক্ষেত্রে মৎস্য চাষিরা যখন পুকুর বা জলাশয়গুলি তৈরি করেন, সেটাকে আমরা একটা ইনলেট আউটলেট বলে থাকি।
0: হুম
1: মানে একটা এক্ষেত্রে কি হয়, যদি পরপর অনেকগুলি, যেটা আমরা সাধারণত মৎস্য খামারের ক্ষেত্রে দেখে থাকি, যে পরপর অনেকগুলো পুকুর বা জলাশয় থাকে, অথবা যদি একটা মজুত পুকুর থাকে, মানে
0: হুম
1: যেটা অনেক বড়, সমস্ত পুকুরগুলি ওই মজুত পুকুরের সঙ্গে সংযুক্ত থাকবে।
0: হুম
1: অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত পুকুরের জল ধারণ ক্ষমতা আছে, ততক্ষণ ইনলেট দিয়ে, মানে জলটা ঢুকবে, এবং যখন অতিরিক্ত জল হবে সেটার জন্য একটা আউটলেট থাকবে,
0: হুম
1: সেই আউটলেট দিয়ে সেটা বেরিয়ে যাবে এবং সেটা সাধারণত অন্য পুকুরে যেতে পারে অথবা অন্য কোনো মজুত পুকুরে যেতে পারে।
0: হুম
1: তো সেক্ষেত্রে এটা করা সম্ভব, এটা সাধারণত মৎস্য খামারে করা হয়ে থাকে, এই যে এই সমস্ত চ্যানেলগুলি এই মৎস্য চাষিরা বানিয়ে থাকেন।
0: হুম হুম
1: কিন্তু যেটা বর্ষাকালে যদি অতিরিক্ত বন্যা বা বৃষ্টি হয়, সেক্ষেত্রে অবশ্যই সমস্যা
0: হুম হুম
1: সৃষ্টি হতে পারে।
0: একদমই, হ্যাঁ সেটা বন্যা হলে তো এটা প্রকৃতির ওপরে আমাদের কোনো হাত নেই,
1: হ্যাঁ
0: হ্যাঁ সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না, কিছু করার থাকে না বলতে আমরা করতে পারি নিশ্চয়ই, সে নেট ব্যবহার করতে পারি যাতে
1: হ্যাঁ,
0: মাছটা বেরিয়ে না যায়।
1: এক্ষেত্রে হচ্ছে
0: হুম
1: ওই যে মাছের চারিদিকে, পুকুরের চারিদিকে জাল ব্যবহার করে,
0: হুম হুম
1: যাতে জলটা বেরিয়ে যাবে
0: হুম
1: কিন্তু মাছগুলি থাকবে
0: মাছগুলো
1: পুকুরে,
0: থেকে
1: এটা
0: যায়,
1: করে থাকে
0: হুম
1: আমরা।
0: এটা করা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় এটাও হয় না, সম্ভব হয় না, কারণ এটা সহ
1: মানে
0: নিয়ে যায়,
1: ভাসিয়ে নিয়ে
0: ভাসিয়ে
1: যাচ্ছে,
0: নিয়ে যায়
1: সেটা হয়ে
0: এমনটা
1: থাকে।
0: হয়, তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, এমন বন্যা হোক সেটা আমরা অবশ্যই চাইব না, কিন্তু
1: অবশ্যই না,
0: বৃষ্টি হোক, ভারী বৃষ্টি হোক, তাতে পুকুরের জলটাও অনেকটা শোধন হয়ে যাবে, তাই তো,
1: অবশ্যই,
0: নতুন জল আসবে, হ্যাঁ পুরনো জল তো অটোমেটিক সেক্ষেত্রে হয়তো মিশে বেরিয়ে যাবে কিছুটা,
1: হ্যাঁ
0: হ্যাঁ এটা একটা ব্যাপার গেল। তারপর চুন এবং সার প্রয়োগের একটা ব্যাপার রয়েছে মনে হয়,
1: হ্যাঁ
0: সে
1: অবশ্যই,
0: নিয়ে যদি একটু বলেন।
1: সেটা হচ্ছে আমরা তো যেটা জানি, বৃষ্টির জল কিন্তু খুবই স্বচ্ছ পরিষ্কার জল।
0: হুম হুম
1: হ্যাঁ, সেই জলে কিন্তু আমরা যে মাছ চাষ করব, মাছ চাষের জল কিন্তু একদম স্বচ্ছ বা ফিল্টারের মতন জলে মাছ চাষ হবে না।
0: হবে না,
1: হ্যাঁ,
0: হুম
1: কেন
0: হুম
1: হবে না? সেক্ষেত্রে হচ্ছে কি, যে জলের মধ্যে মাছের খাদ্য থাকতে হবে,
0: হুম
1: তারপর জলের মধ্যে অক্সিজেন থাকতে হবে প্রচুর পরিমাণে, এবং অন্যান্য উপাদানগুলি থাকতে হবে। তো এখন আমরা যখন বর্ষাকালেও যেটা হয়, যেটা বললাম যে বৃষ্টির জলগুলিকে আমরা জমিয়ে ফেললাম অবশ্যই,
0: হুম হুম
1: কিন্তু বর্ষাকালে অন্যান্য জলের সঙ্গে বাইরে থেকেও জল ঢুকতে পারে আমাদের পুকুরে। তো সেক্ষেত্রে কি হয়, একটা রোগ জীবাণু ঢোকার একটা সম্ভাবনা থাকে এবং হয়েই থাকে।
0: হুম
1: তো সেজন্য হচ্ছে পুকুরে যাতে রোগ জীবাণু বা এইসব, জলটা যাতে সুস্থ থাকে,
0: একদম,
1: সেই জন্য চুন প্রয়োগ করা হয় আমাদের
0: মানে
1: এখানে
0: এই
1: সাধারণত,
0: বর্ষায় বাইরের জল আসতেই পারে এবং তার সঙ্গে রোগ জীবাণু আসতে পারে,
1: আসতে পারে
0: তাই জন্যে আমাদের এই সময়ে পুকুরে চুন প্রয়োগ করতে
1: চুন,
0: হবে।
1: চুন প্রয়োগ করতে হয়। তো চুনেরও একটা মানে রেশিও আছে,
0: হুম
1: পরিমাপ
0: হুম
1: আছে, যেটা আমরা এখানে আমরা 1 কানিতে 80 কেজি কলি চুন বলি।
0: হুম হুম
1: তো সেটাকেও মৎস্য চাষি ভাইয়েরা প্রথমে সেটাকে চুন টাকে জলে চুবিয়ে দেন, কারণ চুন জল দিলে সেটা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস
0: হুম হুম
1: বেরোয় এবং উত্তপ্ত হয়ে যায়। এটাকে প্রথমে জলে চুবিয়ে তারপর ছড়িয়ে দিতে হয়। তো এতে জলটা পরিষ্কার হয়ে গেল, রোগ জীবাণু থেকেও রক্ষা পেল, সেটা একটা হলো। আরেকটা হচ্ছে সার,
0: হুম
1: সারের কথা এখানে অবশ্যই আসবে, কারণ আমরা আমরা কি জানি, সাধারণত আমরা যারা যারা ধরুন মৎস্য চাষের সঙ্গে যুক্ত নয়, ওরাও জানতে পারেন যে পুকুরের মধ্যে ছোট ছোট পোকা, যেগুলি মাইক্রোস্কোপে দেখা যায়, খালি চোখে ঠিক একটা আমরা যে
0: দেখা
1: দেখি
0: যায়,
1: তাও নয়, কিন্তু সেই সমস্ত যেগুলি পোকা না, এগুলি হচ্ছে প্ল্যাঙ্কটন, এইগুলি হচ্ছে মাছের খাদ্য।
0: আচ্ছা,
1: এইগুলি প্রাকৃতিক নিয়মে, মানে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলোক পেলে তখন পুকুরের মধ্যে এই ফাইটোপ্ল্যাঙ্কটন, যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে উদ্ভিদ কণা, আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, যেটা হচ্ছে প্রাণী কণা, এইটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য।

0: সেটা তো পুকুরে থাকতেই হবে। তো যেহেতু বললাম বৃষ্টির জল স্বচ্ছ পরিষ্কার থাকে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো সার তো থাকছে না, তো সার প্রয়োগ না করলে মানে একটা প্ল্যাঙ্কটন বা প্রাণী হওয়ার জন্য, মাছের খাদ্য তৈরির জন্য যে পরিমাণ, এটাকে আমরা পুষ্টি বলি, নিউট্রিয়েন্টস, তো সেটা জলের মধ্যে থাকতে হবে, তো সেজন্যে সার প্রয়োগ করতে হয়। তো সার আমরা দু রকমই করে থাকি, জৈব সার আছে, রাসায়নিক সারও আছে। তো রাসায়নিক সারের মধ্যে তো সাধারণত মৎস্য চাষের ক্ষেত্রে আমরা জৈব সারটাকেই আমরা করে থাকি, প্রাধান্য দিয়ে থাকি, সেটা গোবর সার। সেটা গোবর সারটা প্রয়োগ করার পরে সেক্ষেত্রে মাছের খাদ্যকণাগুলি প্রচুর পরিমাণে জলের মধ্যে আসে এবং সেক্ষেত্রে মাছের বৃদ্ধিটাও ভালো হয়। তবে যে ক্ষেত্রে ধরুন আমাদের বিভিন্ন রকমের মৎস্য চাষ আছে, যেখানে মিশ্র মৎস্য চাষ আছে, তারপরে ধরুন নিবিড় মৎস্য চাষ আছে, মানে একসঙ্গে বেশি সংখ্যক মাছ চাষ করা হয়, সেক্ষেত্রে রাসায়নিক সারও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে মাছের জলের, যে জলের মধ্যে মাছের খাদ্যগুলি প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে।
1: আচ্ছা, এই চুন প্রয়োগের ফলে তো পোকামাকড় মারা পড়বে, হ্যাঁ, এতে কি মাছের খাদ্য হিসেবে যে সমস্ত প্ল্যাঙ্কটনের কথা আপনি বললেন সেগুলো মারা
0: না, সেগুলো মারা পড়বে না। এটা জলের, চুনটা জলের সঙ্গে মিশে যাবে এবং সেক্ষেত্রে অন্যান্য ধরুন যেগুলো মাইক্রোস্কোপে দেখা যায় একদম ব্যাকটেরিয়া বলুন, ওই সমস্তগুলি মারা পড়বে, ও প্ল্যাঙ্কটন ট্যাঙ্কটনে কোনো ক্ষতি হবে না।
1: আচ্ছা, মানে যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলো মারা পড়বে।
0: হ্যাঁ, ক্ষতিকারক রোগ জীবাণুগুলো থেকে জলটাকে পরিষ্কার রাখবে।
1: আর রাসায়নিক সার যদি ব্যবহার করতে চান তাহলে কোন সার ব্যবহার করবেন?
0: রাসায়নিক সারের মধ্যে আমরা ইউরিয়া দিয়ে থাকি, হ্যাঁ, তো সেটা সুপার ফসফেট, ওই সবগুলি ব্যবহার করা যায়। এইগুলিতে হচ্ছে গ্রোথটা ভালো হয়, এমনিতে প্ল্যাঙ্কটনও, ফাইটোপ্ল্যাঙ্কটন এইসব প্রস্তুত হয়, কিন্তু এইগুলির আবার অনেক খারাপ দিকও আছে। তো সেক্ষেত্রে জৈব সারই আমরা বলে থাকি এবং অবশ্যই মৎস্যচাষী ভাইদের এগুলি অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে খরচটাও একটু বেড়ে যায়।
1: আচ্ছা, আপনি জলের পিএইচের কথা বললেন, জলের মধ্যে তো অক্সিজেনেরও প্রয়োজন।
0: হ্যাঁ, জলের যে আমরা উপাদানগুলি যেটা বললাম, জলের স্বাস্থ্য মানে হচ্ছে আমরা জলের মধ্যে ভৌত এবং রাসায়নিক উপাদান, তারপর হচ্ছে জৈবিক। ভৌত বলতে আমরা কি এখানে বুঝাচ্ছি, ভৌত মানে হচ্ছে জলের রঙটা কীরকম, জলের মধ্যে কোনো গন্ধ আছে কি না, তারপর জলটা টেস্ট করলে ওটা কীরকম, জলটার যদি আমরা খাই তাহলে কীরকম লাগছে, তো ভৌত। তো এখানে বলে রাখি মানে জলের রং বলুন। তা এখন কথা হচ্ছে, আমি আপনাকে কি আমরা এখন আলোচনা করছিলাম এই প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, উদ্ভিদকণা, তার সঙ্গে আছে জুপ্ল্যাঙ্কটন যেটা হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য, আর ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা সেটা সূর্যের থেকে আলো নিয়ে শালক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে। তো সূর্যের থেকে নিয়ে ওরা যে খাদ্য তৈরি করছে উদ্ভিদকণা, কাজেই এটা হচ্ছে সবুজ সবুজ হবে, যেমন আমাদের গাছপালা সবুজ থাকে। তো সেক্ষেত্রে মৎস্য চাষের পুকুরটা সাধারণত সবুজ আকৃতির হবে, খুব গাঢ় সবুজ নয়, সবুজ হবে, তখন আমরা বুঝতে পারবো এখানে মাছের খাদ্য আছে।
1: জলটা ঘোলা হবে না?
0: না, খোলা হবে না। জল যেটা বললাম এটা হচ্ছে ভৌত, মানে জলটা দেখে আমরা বুঝতে পারছি। ঘোলা জল মানে কি? মানে জলের মধ্যে কাদা মিশে আছে, জলের মধ্যে বালি মিশে আছে বা অন্য কোনো কেমিক্যাল মিশে আছে রাসায়নিক, তাহলে জলটা ঘোলা হবে। এই ঘোলা জলে মাছ চাষ হবেই না। কেন হবে না? মাছ চাষ করতে গেলে এখানে সূর্যের আলোক ঢুকতে হবে পুকুরে। তো পুকুরে সূর্যের আলোক যদি না ঢোকে তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন শালক সংশ্লেষ করতে পারবে না। তারপর হচ্ছে অক্সিজেনের অভাব হবে, আরেকটা হচ্ছে অক্সিজেনের অভাব হবে, মাছ জলে দ্রবীভূত অক্সিজেন শ্বাসকার্যের জন্য ব্যবহার করে, তো সেখানে অক্সিজেন কমে যাবে, তো কাজেই মাছ সেখানে অক্সিজেনও পাবে না, কাজেই সেক্ষেত্রে ঘোলা জলে মাছ চাষ সম্ভব নয়।
1: জলটা মানে হালকা সবুজ রঙের হতে হবে।
0: হ্যাঁ,

0: তাহলে মাছ মানে বৃদ্ধির জন্য এই জলটা
1: মাছের প্রাকৃতিক খাদ্য, তার মানে এই পুকুরে প্রচুর পরিমাণে আছে।
0: আচ্ছা, তো জলের রঙের কথা বললেন, জলের তাপমাত্রারও একটা ব্যাপার রয়েছে,
1: সেটা বললাম, ওটাকে আমরা ভৌত বলছি, মানে যেটা আমরা দেখে বুঝতে পারছি। এছাড়া আমরা আরও কিছু রাসায়নিক জলের জলের বৈশিষ্ট্যগুলি দেখব, যেমন ধরুন তাপমাত্রা আছে, দ্রবীভূত অক্সিজেন আছে, তারপর অ্যামোনিয়া, পিএইচ সব কিছু আছে, এই সবগুলো পরীক্ষা করতে হবে। অনেকগুলো সাধারণত আমরা মৎস্য চাষিদের ক্ষেত্রে ধরুন একজন অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করলে তারপর আমরা এটা সুস্থ জল সেটা আমরা আসতে পারবো। তো সাধারণত মৎস্য চাষিরা যেটা করে থাকেন, জলের তাপমাত্রা, জলের তাপমাত্রাটা কি হচ্ছে, যে সাধারণত মাছ চাষের মাছ হচ্ছে শীতল রক্তের প্রাণী, কোল্ড ব্লাডেড অ্যানিমেল, কিন্তু কাজেই সেক্ষেত্রে মাছের ক্ষেত্রে যেটা এর জন্য সূর্যালোকটাও খুব দরকার। এবং জলের তাপমাত্রা সাধারণত আমাদের এখানে মাছ চাষে 25-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে হবে, থাকলে মাছের স্বাভাবিক চলা এবং গ্রোথ হবে। মাছের গ্রোথ বা বৃদ্ধি হওয়ার মানে কি, মাছের বিপাকীয় মেটাবলিজম যেটা সেটা ভালো হয়, তো এর জন্য তাপমাত্রার দরকার। তো এখন যদি জলের তাপমাত্রাটা যদি কমে যায়, তখন ওদের বিপাকক্রিয়া কমে যাবে, ওরা যেটা সাধারণত অনেক সময় শীতকালে হয় তখন ওদের বৃদ্ধিটা কম হয়, মানে তাপমাত্রা খুব বেশি হলে তখন কি হবে, অক্সিজেন কমে যায়, এবং তাপমাত্রা যখন একদম কমে যাবে আবার কমে যাবে তখন ওদের বিপাকক্রিয়া যেটাকে বলি সেটা কম হবে বা বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে তখন মাছগুলি রোগাক্রান্ত হবে, মাছের বৃদ্ধি কম হবে, সেটা হলো তাপমাত্রা। আরেকটা যেটা সবচেয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন, মানে আমরা যেরকম যারা আমরা প্রাণীরা অক্সিজেন বাতাস থেকে নিয়ে থাকি, সরাসরি বাতাস থেকে নিয়ে থাকি, মাছ সেইভাবে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে না, অক্সিজেনটা নিচ্ছে জলে দ্রবীভূত অবস্থায়, অক্সিজেনটা থাকছে জলে দ্রবীভূত অবস্থায় থাকছে, সেইটা থেকে ওদের যেটা একটা বিশেষ শ্বাসঙ্গ ফুলকা যেটাকে আমরা বলি, এই ফুলকার সাহায্যে সেটা করে থাকে অক্সিজেন সেটা নিয়ে থাকে, সেই অক্সিজেন, তো অক্সিজেন অবশ্যই জলে থাকতে হবে, না হলে তো মাছের শ্বাস প্রশ্বাসে নিতে পারবে না, মারা যাবে, কাজেই আমাকে দ্রবীভূত অক্সিজেনটা কতটুকু আছে সেটা জানতে হবে।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি শিল্পী সহজ মা।

শুনছিলেন লোকগীতি সহজ মার কণ্ঠে। সেই সাথে আজকের ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজাং ইয়ফারি চেঙ্গ তিনি হরনি ককবরক পান্দা তিনি ক্রাকসাল পান্দা চেংদ্রমনো খনাবায়নে কগ্রবাইনি পান্দাও পুইলানো খনালায়নে কগলপ ছামানি সাইখনারোন লব দেববর্মা
1: আনে তাবুকনি ককটং নিমুং লাংমা কাইসা থমুং সিনি লাংমা কাইসা থমুং হাইসে অ সুংজানি লামা ও সুং থংকরং অংথাই অংনা নাগু হাই কে সুং থংজাংমাং টংনাই আয়ং ওয়াইসা উইয়ং ওয়াইসা আবনি বাগৈন সুং বরক বেবাক বুখাগন থংকরং অংথাই থংকরং তে শিয়ানকরং অংথাই বরক গে ফাইকে খুঞ্জু কক্রুক অংথাই লাকমা ও কাইসা চিনি ওয়াইসা কলাইব তে ওয়াইসা বাসা উই থমুং কপলাই অংনানি নাংনাই লাকমানি থমুং গ তাবুংনি আনি তে কাইসা ককটাংনি মুং লাকমাং টংমা সিমিন লাকমা হিনজাগিয়া মকলো নিনি নাসিক মুং কাহাম অংনানি নাংনাই তে বুখাও নিনি ওয়ানসুমুং কতর টংনা নাংনাই ইমাং কতর নুনা নাংনাই ইমাং ন মুখ থাং খ্লাইনা বাগৈ লাংমানি কলম তৈ হাও খিখ্লাইনা নাংনাই আবসে লাংমানি লাংমা আপুরু নুনজাংনাই বসে লাংমানি লামা বৈদন তৈ জেসুক ফান সাতু লাংমানি নি সামুং নং ন সিনাই নিনি লামা নিনি লাকমা নিনি কাহাম নং ন সিনাই বুই সিয়া আনি তাই কেসা কক নং মুং নং মানমা সং জে মানমা নি আবন সিনি তালিখানি সাই কাহাম মানখা তামকে নং নিনি ইয়াকুঙ্গ ইয়াকলাপ করই হুনই তে খামাইদি অসংসার গবাং মা লুকরক নঙ্গ বিনি খাই ইয়াকুংসে করই নং ইয়াকলাপ করইনি সে আসক ওয়ানা জাগো নন সনানমাই সালে নন কাহাম খেন সনাম খা হাকে আবাইন নং খা কসমই দংনি তাবুকনি আনি ককটংনি মুংকা অসংসার অসংসার কেব টংথগৈ কাবো কেববা খা নাংজাগৈ মকলে মুক্তই ইয়রো কেববা খা খামৈ মকলে মুক্তই হাওয়া খিকলায়ো ওয়ানাম্বা সিংসা অসংসানে লাংমাব আবহাওয়া।

দেখেনো কাইসা বাইতে কাইসা গদাল যাক কে বাবা পয়তো খাই মকলে মুখ তুই ইয়র যাগ কে বাবা পয়তো বাইজাগি মকলে মুখ তুই হাওয়া খিকলায়ো কে বাবা ট্রেক্টর ইজাগি মকলে মুখ তুই হাওয়া খিকলায়ো কে বাবা টংথগৈ মকলে মুখ তুই হাওয়া খিকলায়ো অমন অসংসারী রায়দা আনি তে কেসা ককটংনি মুঙ্কা লামা সরাই সরাই লামা জেসা ফানো সরাই সরাই অংথু তামকে হাদলুই বাই গদাল যাক অংনাই অংনাই তে বরক বহাইন নেসেক ফানো বৈনসু বাদি নিদি মুসায়া মূসা সাজাকাই কাহাম হামিয়া কাহাম বরব মূসায়া মূসা জাগাও সায়া টংনাই লামা সরাই সরাই হাইফানো বিয়াংনি বিয়াং মূসায়া মূসা থাইনাই আপুরুকে লামানো সায়া তাইকেসা আনি ককটংনি মুমু সামুং সামুং সামুং সামুং আসাই মানি সিমিন সামুং থিয়াসা জরানো সামুং সানা নংনা বেবাগন সামুং সামুং করি সামা করি হনুসে অঙ্গি মায়া সামুং নাঙ্গো সরাই বুড়ি অক্রা চাকরা বেপন সামুং বাই গদাল যাক সামুং কাহাম হামিয়াব তঙ্গো কাহাম সামুং ব তঙ্গো সামুং কাহাম তাংখাই লুকো বাই বলাই যাকনাই সামুং হামিয়া তাংখাই লুকো বাই নাসিলে যাকনাই জেসা সামুং তাংব কাহাম হামিয়া ওয়ানসুগুই সামুং টাকানি নাকাই উকলো গুসকাং ওয়ানসুগুই সামুং টাকানি নাকাই হামিয়া সামুং টাকি উলকে ওয়ানসুগু আবনি বাকি সামুং টাকানি সকাং ওয়ানসুগুই বাবে উই সামুং টাকা নাকাই সামুং থিয়াসা জরানো টাকাই তাবুকি আনি তে কেসা ককটংনি মুখাই আনি বুখা অবুখা নামসুক আসুক ওয়ানসুক ওয়ানসুমাং বখাবা নবার বাই বাকসা কবনই টঙ্গ বখানি পজালে পাইলিয়া বখা হিলিক যাক ও আনে বখা তামন নুলে আসে ওয়ানা মা পাইলিয়া ও আনে বখাও আসুখে ওয়ানসুমু গোপলুং নন তুই কিসিং বায়া জাতি সান্দাইন তুই অবখানে থাংসিদি ওয়ান অঙ্করই খিবি ব খিবি মালিয়া নং ব খিবি মালিয়া বখানে ওয়ান সুমু রক নলে দেখেছে আনি ককটংনি মু নাইটুকমাং নাইটুকমাং নাইটুকমাং নাইটুকমাং মানজাখা আংলে কাইসা সামু বখানে পজালে হেলেঙ্কা হই ওয়ান সুক মালে তে বসে হিলিক শিও ও সামু ন তুই নাইটুকমা মানই ন মানই মানই বখালে খাতং থক মানো নাইটুক দি হাইকে নব মানাই তা বুকনি আনি ককটংনি মু কখা কতই সং বড় রক ও হায়ুঙ্গ টংনানি বাকি বেলাইন টংকেসেব কখা কতই মনগৈ টংনানি নাই সাবই মানো হই তা সাদি উকলুক বুসকাং নাই নাইদি বখাও কতই দা কখা আব মনগৈ নাইদি কখা কতই মনগৈ টংনি হাইকেসে লুকো বাই কাহাম হিনজাংনাই কখা বটংনাই কতই বটংনাই অ হায়ুগ কখা কতই বেবাংন গদাল যাক অ কখা তে কতই আবনসং মনগৈ টংনানি নাংনাই তাবুকনি ককটংনি মু হামজাজাক হামজাজাক নংন বৈন খাইরুকমানি বাগৈ হামজাজাক নংন মুনি ওয়ানসুমা সাইমামনি বাগৈ হামজাজাক নংন বৈন মায়া সামনি বাগৈ হামজাজাক নংন বৈন খাইরুক মানি বাগৈ হামজাজাক নং বৈনি কাহাম হামিয়াও গুদালি তমনি বাগৈ হামজাজাক নং বই বিয়াল বিরিমানো সোবা মানি বাগৈ হামজাজাক নংন বইবে ককসাং সাইদ নমনি বাগৈ হামজাজাক নংন নিনি তমু কাহামনি বাগৈ হামজাজাক নংন নিনি খাইরুকমা বাকি হামজাক নং বইন হামজাকমা বাকি আনি পাইথাকনি আনি ককটংনি মুখা বসাকনি সাথী সাথী মসঙ্গই কেব থুয়ানি খামাব তনিয়া বেবাক ন ফাং ফাংকে নুকজাকনা থায়ন সাথী ন তনিদি নিনি মকল নিনি সাকনি সাথী নিনি মকল কাহাম অংখাই বেবাক বসাক গনাঙ্গই ন সুসাসা অংনাই তামোখে নিনি মকল নাসিকমা বেজওয়া উমখে নিনি বেবাক বসা গনাঙ্গই মনাকমা অংনাই আমনি বাকি নিসাহুই টংদি
निनी मकल बसांग जाते।

كلها تهب ذاك بيرك الله.

জলব কলা চাবা কলা চ আগিলে বাবনে অবিতে

kalayo cha kheta khala na ya ba khe ya to lo ti yo na ta kra

আশেক জরা খনাবাকিয়া জাদুনির চাপং খরংরেখা দ্রৌপদী দেববর্মা আকাশবাণী আগরতলা অবনলগ্নি পাখিয়া তিনি হরনি খবরক পান্দা যতনন হর কাহাম।

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরই ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেব ভবনীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরান তাদের পারমাণবিক কার্যকলাপের ওপর নজরদারিতে সম্মতি দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী এই তিন বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2 জন পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণের পাশাপাশি 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন বিচারপতি কে টি থমাসকে সমাজ সংস্কারমূলক কাজের জন্য পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। অন্যদিকে টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুট্টি ও নেপথ্য সঙ্গীতশিল্পী অলোক আয়াগ্নিক রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিন এই পুরস্কার ঘোষণা করে সরকার। শিল্প, সাহিত্য, শিক্ষা, খেলা ও সামাজিক কাজকর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে কৃতি মানুষদের এই পুরস্কারে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেব ভবনীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে উপরাষ্ট্রপতি ডক্টর মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের অন্য বার্তায় শ্রী মোদী বলেন, ডক্টর মুখার্জি দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন, জাতীয় স্বার্থে তার সাহস, প্রত্যয় প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহান নেতাদের মধ্যে শ্যামাপ্রসাদ ছিলেন অন্যতম, যার অবদান দেশের একতা ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন দিল্লির ন্যাচারাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ

0: দিয়া নাফেডের নিলাম পোর্টাল নাফেক্সের সূচনা করে তিনি বলেন, 23শে জুন তারিখটি বিজেপি কর্মীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির জাতীয় একতা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন। অনুষ্ঠানে শ্রী শাহ খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ফড়েদেরকে সম্পূর্ণ সরিয়ে দেওয়ার কথা বলেন। ডাল ও তৈলবীজ সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের উপর জোর দেন তিনি, যাতে কৃষকরা সরাসরি উপকৃত হন।
1: आने वाले 2 सालों में सहकारिता मंत्रालय सुनिश्चित करेगा कि दलहन का एक दाना भी एनसीसीएफ और नाफेड में व्यापारियों के माध्यम से न आए, सीधा किसानों के माध्यम से आए, जिससे मुनाफा पूरा किसानों के पास। हमने इंफ्रास्ट्रक्चर बना दिया है, अब ये इंफ्रास्ट्रक्चर को नीचे तक पहुंचाना है, और उसमें मैं मानता हूं कि नाफेड और एनसीसीएफ ने भी दृढ़ता के साथ शुद्ध तरीके से काम करने की शुरुआत करनी पड़ेगी, तभी जाकर परिणाम मिलेंगे।
0: বিদেশ মন্ত্রক জানিয়েছে, 10টি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগর অঞ্চলে অবস্থান করছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত 17ই জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে মোট 11টি ভারতগামী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে এক একটি ট্যাঙ্কারে 2,85,000 মেট্রিক টন অপরিশোধিত তেল বহনকারী 3টি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কার রয়েছে। কাতারের বিস্ফোরণ প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ওই ঘটনায় 12 জন ভারতীয় নাগরিক নিহত এবং মোট 66 জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, মৃতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভারত কাতারের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করে চলেছে।
2: We lost 12 of our nationals in the tragedy in Ras Laffan gas field where an explosion happened. Several other people have also been injured. I am told that some 66 people are injured across nationalities. We don't know exactly how many of them are Indian nationals, but all those people who are injured are safe. We are talking to the local authorities for the identification of the mortal remains, as also for the transportation of mortal remains to India. We are also in touch with the family members of those who have died in this very unfortunate accident.
0: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক পাকিস্তান অধিকৃত কাশ্মীর পরিস্থিতি নিয়ে করা মন্তব্যের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশের এই ধরনের মন্তব্য তাদের ব্যর্থতা আড়াল করার মরিয়া প্রচেষ্টা এবং মানবাধিকার লঙ্ঘন থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। তামিলনাড়ু সরকার কাতারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় আজ ঘোষণা করেছেন, ঘটনায় নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে। তিনি জানান, 3জন নিহতের দেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে ধারাবাহিক সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সহ রাজ্যের সুরক্ষায় রাজ্য সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে সীমান্তরক্ষী বাহিনীর হাতে এখনও পর্যন্ত 142.79 একর জমি তুলে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ বিধানসভায় তিনি বলেন, এর মধ্যে কোচবিহারে 22.95 একর এবং জলপাইগুড়িতে 35.165 একর এবং দার্জিলিং এ 8.815 একর জমি দেওয়া হয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। রাজ্যে বর্তমানে 12টি হোল্ডিং সেন্টারে 1,800 জন অনুপ্রবেশকারী রয়েছে বলেও তিনি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেছেন, তেহরান তাদের পারমাণবিক পরিকাঠামোর দীর্ঘমেয়াদী ও সর্বাত্মক নজরদারিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি ওয়াশিংটন হরমুজ প্রণালীতে নৌপরিবহন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে এবং আর্থিক ছাড় দেবে, তবে তা কঠোর মার্কিন তত্ত্বাবধানে থাকবে। সামাজিক মাধ্যমে এক বিস্তারিত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চলতি কূটনৈতিক আলোচনায় ইরান নেতৃত্ব উল্লেখযোগ্য ছাড় দিয়েছে। তিনি বলেন, ইরান ভবিষ্যতে সার্বিক পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যাতে পারমাণবিক পরীক্ষা সংক্রান্ত সততা বজায় থাকে। ট্রাম্প স্পষ্ট করে বলেন, পরবর্তীতে তেহরান যদি এতে সম্মত না হয় তবে আর কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন কৌশলগত সামুদ্রিক করিডোর অবরুদ্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে আগামী দিনে নৌবাহিনীর নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত থাকলেও পুরো অঞ্চলে সামরিক প্রস্তুতি বজায় থাকবে। হোয়াইট হাউসের এই ঘোষণার পরেই ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট বলেছেন, তেহরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA-র তত্ত্বাবধানে কোনো পারমাণবিক পরিকাঠামো, বিশেষত মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পরিদর্শনে সম্মতি দেয়নি। প্রসঙ্গত, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সরাসরি মার্কিন ইরান দ্বিপাক্ষিক আলোচনার পর উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারক অনুমোদন করার পর 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি করার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। কোয়ান্টাম প্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সুনিশ্চিত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি কার্যনির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প জানান, প্রথম নির্দেশে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক হিসাব নিকাশ সম্পন্ন করতে সক্ষম একটি

0: কোয়ান্টাম কম্পিউটার তৈরির জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগামী 5 বছরের মধ্যে কোয়ান্টাম ভিত্তিক সেন্সর ও নেটওয়ার্ক ব্যবস্থার উন্নয়ন ঘটানো এর অন্যতম লক্ষ্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রী ব্যাটসেটসেগ বাতনমুখ এবং শিল্প ও খনিমন্ত্রী গঙ্গর দামদেন নিয়ামের সঙ্গে মঙ্গল রিফাইনারি প্রকল্পের নির্মাণ স্থল পরিদর্শন করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত মঙ্গোলিয়া বন্ধুত্ব প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলেছে। তিনি প্রকল্পে যুক্ত বিভিন্ন দলের সঙ্গে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জে এর ম্যাচে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রুপ আই এর ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। গ্রুপ জের ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির উপর জোর দিয়েছেন এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নাগরিকদের রাখার জন্য সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার বিএসএফের হাতে জমি তুলে দিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাতারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে তামিলনাড়ু সরকার 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড খানার মুখোমুখি হবে। খবর শেষ হলো, পরবর্তীতে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: নিং সাইদে মান ফ্যাক জাক বরকন সিরদুক তুই ওয়েস্ট রিমানি বিশিং তুই এইচ আই বি মান জাকানি কাতির ইমানো তে কাহাম করেন খে তঙ্গিমানো
3: কাহামকে সাইমানানি বাগৈ টোল ফ্রি নাম্বার 1097 করং দিই।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা তিনি নেই ককতুমা বোবাগ রকংখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স পান্ডা পদ্ম সকাত নৈ সাই নৈ চিদক ইয়াফারকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তিনি দিল্লি কেতাল নৈ সাই নৈ চি ব্রী ব্যাসনি খড়ক সারা চারচি থাম আইএএস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে চুবাচুবাই ত্রিপুরা সালচি সালগ্রা আমচাইনি বিশৃঙ্গ দুধ সাম থানি ও পুইলা হোয়াইট রেভুলেশন তু ওয়ান হই খা কামুং নারেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীরকনি টি টুয়েন্টি ক্রিকেট থাইমা তিনি সিমি আগরতলা ও চ্যাংজাখা তাবুক ককতুমা শুক্রবৈ রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি সানজা দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার্স মান্দা পদ্ম সকাত নৈ সাই নৈ জি দক ইয়াফারকা বেবাগৈ কাই দক জি বা সকাত নিবিসিংগ কনৈ পদ্ম বিভূষণ কাই সিনি পদ্মভূষণ তে কাই বারা দক জি পদ্মশ্রী সকাত তঙ্গ অসকাত হাকতনি যত্তনি কুচুক বরম নিবিসিংগ কাইসা রং থং শাক নাইমা সয় শিলাম বানিয়ানো খবই জুদা জুদা দিখিল কাহামকু খ্লাইনাই রক অবরম ইয়াফার জাগো হাস্তিনি কক্রবাইতে রং নিজেরি নাইমা ও সেলে আউই সামং তাংমাবাই নৈ সাই নৈ চিদক বিশিনি হাকতরনি কুচুকুক বরম পদ্মশ্রী সকাত মানখা ককব্র কক্রবাইক রং তাই রংচেরি নাইক রং নরেশ চন্দ্র দেব বর্মা দিল্লি কেতাল রাষ্ট্রপতি ভবন সংসাজাক পান্ডা তিনি হাস্তিনি অ চাকরা নিয়াগো অবরম ইয়াফারি রেখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু আবনতি কাইসা ককমং
1: হাস্তে নিবুসা চাকরা কক রুবাই করং তাই রংচেরই নাইকরং মজাং নরেশচন্দ্র দেববর্মা বিনি শ্রীমুংনি লাইবুমা ও আইখর বাই সাপক যাক পান্ডানি বিশিং তুই কারি যাক না চেংজা খা সেবুকনি লেংলামুং মানমাইয়া গুল তংমুং ব শ্রীমুং চেংমানিব কদক মা সকাং ন সেবুকনি লেংলামুং নাহার মাইয়া গুল বাই থাংনি মুচুং মানক হারি সুগুই সেবরনা চঙ্গি নাহার অমহাই নব সাউই খানারি খা
2: বাহাত্তর তিয়াত্তর থেকে শুরু করি তখন তো কব্র খুব বেশি চর্চা ছিল না তখন আমি সাধারণত বাংলাতেই লেখা শুরু করেছিলাম আমাদের কবরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার উপজাতি সংস্কৃতি ভাষা সম্পর্কে পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র ম্যাগাজিন সাময়িকপত্রগুলিতে আমি কিছুটা লিখেছি বলা যেতে পারে ভিত্তির পর থেকে ওই কবরক লেখাটা শোনা তবু একটা স্বীকৃতি পেলাম এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি এক্ষেত্রে

0: কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই।
1: কগবখাল কগ্রবাই স্লাইমুং স্নাম ফিরমুং বেবাগৈ কাই থামচি বা বিজাব সৈনাই পদ্মশ্রী নরেশ চন্দ্র দেব বর্মা বাই থাংনি অ সামুং গাহামনি বাগৈ খা কচম্মানি কক শাখা তাই আপনি লগি লগি যতন খাক লাইবাই হামাই বয়াফার খা কক তোমা খতল নেশিমি আংবাণী আকাশবাণী আগরতলা।
2: মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সাকা শ্যামা প্রসাদ নি খাক রাগ চয়াবুই পৈতু ক্লাইমাতে বসংনি হামক্রাইনি সামং তাংলাংমা তাবকনি আজাইসংন খা থাংসারিবু তিনি ভারতকে শ্রী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকনো ইয়াফারমা সালো খুলুমুং ইয়াফারে হদালামনি বিশিংতৈব অকগ্ন সাকা মন্ত্রীবক্রক শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ওয়ানসক মুংন সুরঙ্গৈ কাইসা ফানগানাংতাই বিকশিত ভারত শ্রামতি সানানি ককনন খুশাখা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা হাকতরনি কথালাইমাওতে থানচা উংলাইমানো মথাং নারকনাও ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি ইয়াফারমা আলাইদাকে মৈতু খ্লাইজাক নাই আগরতলা প্রদেশ বিজেপি তাংনগর ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়নি শাকনো ইয়াফারমা সাল পালাইজাখা আরও মানজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেব রায় এমপি রাজীব ভট্টাচার্য বেড়াইখ্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী নকবই কুবুনি সামুং তাংনাই রক। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কতাল নই সাই নৈচি ব্রী বেসনি খড়ক সারা চার্চি থাম আইএএস ট্রেনি অফিসার রকবাই ককলাম সালাইকা ব নাগরিক দেবভব অ ককনি বাবাইও ফান বক্সি নই নাইকল ফাংনি যতনি কুচুগ লুকুরগ্ন তনিবুই সামং তাংনানি কবকমুং নারেখাতেই বিকশিত ভারত নই সাই ব্রিচিসনি সমাই তাং থানিব শিকলা সামং তাংনাই রকন তুইদুলনানি কবকমুং নারেখা মন্ত্রীবক্রক সাকা বসং সংসানা সামুঙ্গ লুকু হামক্রাই খ্লাইনা ওয়ানসক মুংবাই সামুং তাংনানি নাংথাই মন্ত্রীবক্রক খাকামানি কক সাকা বরকনি রংমুং সিমুং এল এম ভারতনি হামক্রাইনি লামন কুচুগ কাসারনাও চুবাওয়ান ববসং খামাবো ব্রীরকনি মানজাক মুংন তুইব বলাইখা। মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি চুবাচুবাই ত্রিপুরা সালচি সালকা আমচাইনি বিশিঙ্গ দুধ স্নামথানিও পুইলা কুফুর চবা হোয়াইট রেভলিউশনস তুবুবান হনই খাকামুং নারেখা আবনি নাহারমুংবাই তিনি আগরতলানি তাংনক কতর ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড মালমাতা হামক্রাই নাইখুং তাই গুমটি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড নি বিশিঙ্গ বাবাই থামনি বখাক্তিন মংসই এংখা পান্ডব কুবুনি রগ্নি বিশিঙ্গ মানজাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস তাংশ্রু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তেই ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি চেয়ারম্যান ডক্টর নিমেশ শাহ। আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমাখনাই তংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপটে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ সেলার্স ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি ও তালনি নৈচি চার শালমারি ককতি শালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডাব হাকতর তাই বুই হাকতর লুকুরক বাই ককলাম সালাইয়ান অবঙ্গান মন কি বাতনি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরকন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরকনি ওয়ানসকমুং রকন রহরই মানান টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানসমুক রগ্ন রেকর্ড খাই মানবায়ান আবনকারীব 1922 নম্বর মিস কল দিবই জেলিং মানান অবতৈব SMS খাই মানবায়ান ফোন লাইন ও তালনি বুসকাং শাল নই চিদক জরা ফিয়কজাক তঙ্গান হাসদেব খরা আংনা তং হালক রিহিনী সাকা হুকবার মন্ত্রী রতনলাল নাথ তাবুক নিবিসিংহ হাসদেব সাসাই মিলিমিটার নি কবাং ওয়াতেই ওয়াউই রেকর্ড স্নাম কাহানিব সাকাব তিনি কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান বাই ভিডিও কনফারেন্সিং নি সেব বাই ককলাম সালাইমাও মানজাগৈ ম কক্ন সাকাব ব সাকা ভার্চুয়ালতেই তিনি অ ককলাম সালাইমাও জুদা জুদা হাসতেনি হুকবার মন্ত্রী তাংরাতে কুচুগাচুক থাইনি অফিসার রক মানজাখা হুকবার মন্ত্রী তেই ব সাকা ভারত হাকতরও জুদা জুদা চামুঙ্গ বাই থাংচুকজাক ফানো এল নিনুনি কপ্রব মুংবাই হাকতনি জুদা জুদা দেখিল খরা আংনানি তংহালক তঙ্গু আবনি বাগৈ কেন্দ্রনি হুকবার মন্ত্রী বেবাক হাসতেনি হুকবার মন্ত্রী রগ্নতুই তিনি অ হজাক মুংগনাং ককলাম সালাইমা সংসাখা বর্ষাকা ভারত নি নকবার তিবার নাইখুংনি শিকাংবাড়িয়ানি চেরেই নাইমানোরগৈ ত্রিপুরানো খবুই সালচি সালকা আমচাইও তাকলাইনি ওয়াতৈমল বুসকাংনি স্লাইব কবাং ওয়াতৈ ওয়াউইমানো আবাই হাসতেব খরা তংহালক আজাইনানি মুংসা তংহালক রৈ তিনি হায়ুং অলিম্পিক সাল আবনরগৈ তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন নিসিমি হিমবত কাইসা সংস্থা।

0: জাখা বেলুন উড়িরুই মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ও হিমলাইমানো চেঙ্গিরুও আবনি সেকাং রবীন্দ্র শতবার্ষিকী ভবন নকলাব সংসার যাক পান্ডা কাইসাব সাকলাইখা ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশন ভারতনি অলিম্পিক এসোসিয়েশননি গসিমুং মানখা পান্ডাও ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশননি চেয়ারম্যান রতন সাহা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানি আগো ভারতনি অলিম্পিক এসোসিয়েশননি গসিমুং মানমা কাংবলাই ইয়াফারি রেখা পান্ডা মানজাখা থংমন্ত্রী টিঙ্কু রাই বলংমন্ত্রী অনিমেষ দেব বর্মা আগরতলা পুর নাইখাইনি মেয়র দীপক মজুমদার নখবইতে কুবনি রক নই সাই নৈচিদক ফুটবল হায়ুং কাপনি পাইথা কাইথাম থংলাইমাও গ্রুপ জে নি আর্জেন্টিনা তৈ গ্রুপ আই নি ফ্রান্স তে নরওয়ে মারমার কনৈ ম্যাচ কপ্লাই অঙ্গৈ রাউন্ড অফ 32 ও কাখা তৈ বাবৈসাবখাগ গ্রুপ জে ও আলজেরিয়া জর্ডন নৈ সাগোল নি ফেরবাই ম্যাচনখা ভারতনি জরানোর গৈ তিনি দামচি সতি থামচি পর্তুগাল বাই থঙ্গানো উজবেকিস্তান আবার ইয়াগুলো হর দামসা সতি থামচি ইংল্যান্ড থঙ্গানো গানা বাই তাই আইচুক দামব্রী সতি থামচি পানামা বাই ক্রোয়েশিয়া থঙ্গানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রিরকনি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলাব চেঙ্গজাখা জেঙ্গি নিমানী সালো কাইব্রী থংমুং অংখা নরসিংগড়নি পিটিএ থংখলাব কনৈ থংলাইমাও ব্লাডমাউথ ক্লাব রান চার্চিবা বাই কর্নেল কোচিং সেন্টারনো তৈ তরুণ সঙ্গ কোচিং সেন্টার রান সারা থামচিবা বাই জিবি প্লে সেন্টারনো মেচেনখা আয়ঙ্গো এমবিবি স্টেডিয়ামও কনৈ থংলাইমুঙ্গ এগিয়ে চলো সঙ্গ রান সারা ব্রিজিচুকু বাই ইউনাইটেড বিএসটিনো তৈ মুচা ক্লাব ইউনাইটেড উইকেট কাইসার বাই অনুরাগী কোচিং সেন্টারনো মেচেনখা তাবুক নবর তিবারনি ককতমা বুসকাং দামনৈ চিব্রিয় হাস্তিনি জ তহাঙ্কর ফেরাঙ্কি কবাংখে ওয়াতৈ ওয়াউইমানো হনৈ হজাক মংরেখা নবর তিবার নাইখুং খনাশালনি তুমারে সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি তুমারে সাকাও থামচি থাম দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাব নৈচিদক দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস তংমানি ককতমা পাইরিনা নিশিকাং ককতমা বুবাক রক তৈবাইসা সাফিরো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লির কেতালো রাষ্ট্রপতি ভবন উল নৈ সিভিল ইনভেস্টিচার পান্ডা পদ্ম সকাত নৈ সাই নৈচি দৌয়াফারকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মৌদি তিনি দিল্লির কেতালো নৈ সাই নৈচি ব্রুই ব্যাচনি খড়কসারা চার্চি থাম আইএএস ট্রেনিং অফিসার রকবাই ককলাম সালাইখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি চুবা চুবাই ত্রিপুরা সালচি শালগ্রা আমচাইনি বিশৃঙ্গ দুধ নাম থানিব পুইলা উপায় রেগুলেশনস তুবুয়ান হনৈ খাকামুং নারেখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল জাক ব্রী রকনি টি টুয়েন্টি ক্রিকেট থংলাইমা তিনি নিশিমি আগরতলাও চেঙ্গজাখা ককব্রক বাই ককতমা পরিমুং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইংগানো খনাপুং দামসনি তামৈ সতী ব্রীচিও
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরের পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মেডিকেল অফিসারদের মূল বেতনের উপর 20% হারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে বর্তমানে প্রায় 350 জন ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসার রয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দুগ্ধ উৎপাদনে প্রথম শ্বেত বিপ্লব আনবে বলে আশা ব্যক্ত করেন। এই লক্ষ্যে আজ আগরতলার সচিবালয়ে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর মিনেশ শাহ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শ্যামাপ্রসাদের অটল প্রত্যয়, সাহসিকতা এবং জাতীয় স্বার্থের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মকেও অনুপ্রাণিত করে চলেছে। আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবসে শ্রদ্ধা জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর আদর্শ অনুসরণ করে একটি শক্তিশালী ও বিকশিত ভারত গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান চিরকাল বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই রাজ্যে 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেবার পর তিনি একথা জানান। তিনি বলেন, ভার্চুয়ালভাবে আজকের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ বিভিন্ন খাদ্যশস্যে স্বনির্ভর হলেও এল নিনো প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে খরার সম্ভাবনা

0: যে 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে অংশ নেবার পর তিনি একথা জানান। তিনি বলেন, ভার্চুয়ালভাবে আজকের এই বৈঠকে বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ আধিকারিকগণ অংশগ্রহণ করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতবর্ষ বিভিন্ন খাদ্যশস্যে স্বনির্ভর হলেও এল নিনো প্রভাবের কারণে দেশের বিভিন্ন অংশে খরার সম্ভাবনা থাকতে পারে। সে কারণে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সব রাজ্যের কৃষিমন্ত্রীদের নিয়ে আজ এই সতর্কতামূলক বৈঠক করেছেন। তিনি জানান, ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে চলতি বর্ষা মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, তাই রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। অম্বুবাচী উপলক্ষে মন্দিরে মন্দিরে 4 দিনব্যাপী বিশেষ ধর্মীয় পূজা ও আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলারা মেতে উঠেছেন সিঁদুর খেলায়। আগরতলার লক্ষ্মীনারায়ণবাড়ি, আনন্দময়ী কালীবাড়ি, ইন্দ্রনগর কালীবাড়ি, সেন্ট্রাল রোড শিববাড়িতেও আজ প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। গুয়াহাটির কামাখ্যা মন্দিরেও অম্বুবাচী উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে পশ্চিম জেলাভিত্তিক স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026-এর সূচনা করেন। তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আগরতলার আশ্রামপাড়া আরবান প্রাইমারি হেলথ সেন্টার আয়োজিত এই কর্মসূচিতে মেয়র শ্রী মজুমদার বলেন, প্রতিটি শিশুকে ডায়রিয়াজনিত রোগের হাত থেকে রক্ষা করতেই মূলত রাজ্যব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সিভিল ইনভেস্টিচার সেরেমনি 2। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পদ্ম পুরস্কার প্রদান করেন। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে 5টি পদ্ম বিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী। পুরস্কার প্রাপকদের মধ্যে 19 জন নারী রয়েছেন এবং 16 জনকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হয়েছে। পুরস্কার প্রাপ্তরা শিল্প ও সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া, সমাজসেবা, জনজীবন, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান লাভ করেছেন। আজ দ্বিতীয় পর্বের পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। এর মধ্যে 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জন পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন। রাজ্যের সাহিত্য শিক্ষাক্ষেত্রে নিরলস অবদানের জন্য 2026-এ দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের অন্যতম পদ্মশ্রী পেলেন প্রবীণ ককবরক সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে আজ রাজ্যের এই প্রবীণ কৃতিকে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি প্রতিবেদন।
1: রাজ্যের ভূমিপুত্র প্রবীণ কৃতি সাহিত্যিক ও শিক্ষাবিদ নরেশ চন্দ্র দেববর্মা তাঁর সৃজনের জগৎকে ছাপার অক্ষরে প্রকাশের আনুষ্ঠানিক পর্বের সূচনা চাকরি থেকে অবসর গ্রহণের পর। যদিও লেখালেখির শুরু সেই গত শতাব্দীর 60-এর দশকে, নিজের ভেতরে সৃষ্টির খিদেটাকে পূর্ণমাত্রায় নিষ্ঠার সঙ্গে সুযোগ দিতে বেছে নিয়েছেন অবসর গ্রহণ পরবর্তী জীবনটাকে, এমনটাই বললেন তিনি।
2: 72-73 শুরু করি, তখন তো কবরক্ষ বেশি চর্চা ছিল না। তখন আমি সাধারণত বাংলাতেই লেখা শুরু করেছিলাম, আমাদের কবরক সাহিত্য চর্চা সম্পর্কে এবং এখানে কালচার, উপজাতি সংস্কৃতি, ভাষা সম্পর্কে, পূজা পার্বণ এগুলি সম্পর্কে সাহিত্যপত্র, ম্যাগাজিন, সাময়িক পত্রগুলিতে আমি কিছুটা লিখিতে বলা যেতে পারে। ব্যক্তির পর থেকে ওই কবরক লেখাটা ছোড়া, তবু একটা স্বীকৃতি পেলাম, এটা তো স্বাভাবিকভাবেই ভাগ্যবান মনে করি। এক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সবার কাছে আমি ধন্যবাদ জানাই।
1: প্রবন্ধ, অনুবাদ, সাহিত্য সম্পাদনা মিলিয়ে 35টা বইয়ের লেখক পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা নিজের অনন্য স্বীকৃতির জন্য সন্তুষ্টির পাশাপাশি বিনম্র ধন্যবাদও জানালেন সবাইকে। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আজ আন্তর্জাতিক অলিম্পিক দিবস। এই উপলক্ষে আজ সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পদযাত্রার সূচনা করেন। এর আগে রবীন্দ্র শতবার্ষিকী ভবন

0: কোন প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করেছে। অনুষ্ঠানে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পত্রটি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলার পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ তিনটি ম্যাচে গ্রুপ জে থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে পরপর দুটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। অন্যদিকে গ্রুপ জে তে আলজেরিয়া জর্ডনকে 2-1 গোলে হারিয়ে নক আউটের আশা বাঁচিয়ে রেখেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 পর্তুগাল মুখোমুখি হবে উজবেকিস্তানের, এরপর রাত 1:30 ইংল্যান্ড খেলবে ঘানার বিরুদ্ধে, আর আগামীকাল ভোর 4:30 পানামার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটের আসর আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 85 রানে কর্নেল কোচিং সেন্টারকে ও তরুণ সংঘ কোচিং সেন্টার 135 রানে জিবি প্লে সেন্টারকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় এগিয়ে চল সংঘ 149 রানে ইউনাইটেড বিএসটিকে এবং মৌচা ক্লাব 8 উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্য সরকার আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে কর্মরত ফ্যাকাল্টি ও মেডিকেল অফিসারদের প্রাইভেট প্র্যাকটিসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে খরা পরিস্থিতির কোনো সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। প্রথম ম্যাচে নরবরে পারফরমেন্সের পর দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে পর্তুগাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে।
2: আপ সব ইয়ে বক্স দেখ রহে হো? ইস বক্স মে আপ সব কে লিয়ে কুছ এনভেলপস হ্যায়। আপ সব ইয়াহাঁ আও অর ইয়ে এনভেলপস লে লো।
3: मैम, मेरे वाले में तो HIV से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
4: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
5: मेरे वाले में नीडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
6: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
7: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
2: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
8: HIV/AIDS से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री AIDS हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
9: HIV/AIDS নিয়ে ভয় না পেয়ে HIV এবং AIDS এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে AIDS কে প্রতিরোধ করতে হবে।
10: AIDS কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি AIDS প্রতিরোধের মূল মন্ত্র।
9: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
10: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
9: ত্রিপুরা AIDS কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
10: বর্তমানে AIDS এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই AIDS প্রতিরোধের প্রধান উপায়।
9: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
10: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
9: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
10: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
11: জীবনকে ভালোবেসে AIDS প্রতিরোধ করুন।
1: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একই সাথে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে লাইভ। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির

0: সৌজন্যে। আজ আমরা এই অনুষ্ঠানে কথা বলবো এইডসের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকারী প্রকল্প অধিকর্তা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। সঙ্গে আছে আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
1: নমস্কার।
0: আপনার কাছে প্রথমে যেটা প্রশ্ন থাকবে, এইডস নিয়ে আমরা এখন বলি যে জানি, কিন্তু আমার যেটা মনে হয় এইডস সম্পর্কে ততটাই কিন্তু আমরা জানি না। প্রথমেই যেটা জানবো যে এইডস আসলে কি।
1: এইডস আমরা যদি লিটারালি মিনিং দেখি তাহলে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের এইচআইভি যে ভাইরাস, তার মাধ্যমে অ্যাকচুয়ালি এইডসটা হয়। মূলত এইচআইভি ইনফেকশনটা যখন আমাদের শরীরের মধ্যে খুব অনেক দিন পর্যন্ত চলতে থাকে, তখন আমাদের বডির মধ্যে যে ইমিউনিটি যেটা থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং তখন আস্তে আস্তে বডির মধ্যে এইডস যেটা আছে, যে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, বিভিন্ন যে সিমটমসগুলো রয়েছে তাদের একটা সম্মিলিত বলতে পারেন একটা সমষ্টি, সেটা কিন্তু বডির মধ্যে সৃষ্টি হতে থাকে এবং তখন কিন্তু আমরা বলি যে এন্ড স্টেজ, যে এইচআইভি ইনফেকশনটা সেটা অনেকটা এন্ড স্টেজে চলে যায়।
0: তাহলে এই যে বলছেন যে অনেকটাই দেরি হয়ে গেলে কিন্তু সেটা মানে চিকিৎসা করাটা ততটাই মুশকিল হয়ে যায়,
1: একদম
0: প্রাথমিক কিছু লক্ষণ থাকে কি যে এইডস হয়েছে?
1: অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে এইচআইভি ইনফেকশনটা যখন হয় তখন কিন্তু ওই রকম সাইন সিমটমস আমরা দেখতে পাই না, সেটা একদম অন্যান্য সাধারণ মানুষ যেরকম আছে, যেরকম থাকে, ঠিক সেরকমভাবেই আমাদেরকে যারা এইচআইভি আক্রান্ত তাদেরও এরকম মানে সেম, মানে একদম একটা নর্মাল মানুষ যেরকম আছে একজন এইচআইভি ইনফেক্টেড মানুষও কিন্তু প্রাথমিক পর্যায়ে সেমই থাকে। তো যখন অ্যাকচুয়ালি এই ডিজিজটা বডির মধ্যে আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে থাকবে এবং বডির যে ইমিউনিটি সেটা যখন ধীরে ধীরে কমতে থাকবে তখন কিন্তু বিভিন্ন ধরনের সাইন সিমটমস ডেভেলপড হতে থাকে। ধরুন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে ডায়রিয়া হচ্ছে, কমছে না, মোর দেন ওয়ান মান্থ। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েট লস হচ্ছে, খুব বেশি ওয়েট লস, আমরা বলি যে সিগনিফিক্যান্ট ওয়েট লস, মানে 10% বডি ওয়েটটা যদি উইদিন 6 মান্থ, মানে অল্প সময়ের মধ্যে যদি বেশি ওজনটা কমে যায় তখন আমরা বলছি সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা সাইন সিমটমস হতে পারে। তাছাড়া হচ্ছে যে লিম্ফ নোড যেগুলো আছে, আমরা বলি যে হ্যাঁ মাল্টিপল লিম্ফ নোড, লিম্ফিডেনোপ্যাথি যদি হয়ে যায়, তারপর অরাল যেটা আছে মুখের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশন, অরাল থ্রাশ যেটা আমরা বলি, সেটা যদি খুব ঘন ঘন হতে থাকে তখন কিন্তু ওইগুলো একটা সাইন সিমটমস হতে পারে। যাদের কফ আছে, যাদের কাশ, দীর্ঘদিন ধরে কাশ কমছে না কোনোভাবেই, তাদের ক্ষেত্রে এটাও কিন্তু একটা এইচআইভি আক্রান্তের লক্ষণ হতে পারে।
0: তো এই যে প্রাথমিক লক্ষণগুলো বললেন, সেই ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো কারোর মধ্যে দেখা যায় বা শ্রোতা বন্ধুরা যারা শুনছেন ওদের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে তৎক্ষণাৎ কী করা উচিত?
1: তৎক্ষণাৎ নিকটবর্তী যে আমাদের স্বাস্থ্যকেন্দ্র আছে সেই এখানে যোগাযোগ করা উচিত। সেখানে আমাদের ইন্টিগ্রেটেড যে কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং সেন্টার রয়েছে, সেখানে আমরা কিন্তু এই এইচআইভি টেস্ট করে থাকি, সেটাও বিনামূল্যে। তো এরকম যাদের সিমটমস রয়েছে, তো আমি সবার কাছেই রিকোয়েস্ট রাখবো যে নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যেন ইমিডিয়েটলি যোগাযোগ করে যাতে করে আমরা টেস্টিংটা করতে পারি।
0: এই প্রসঙ্গে যেটা আপনার কথা শুনে বা শ্রোতাবন্ধুদের হয়তো মনে আসতে পারে যে এইডস নিয়ে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে যতটুকু জানি ততটুকু আবার জানি না, তো সেই ক্ষেত্রে অনেকেরই মনে থাকে যে আমি যাব সেটা যদি মানুষ জেনে যায় বা সমাজে কেউ দেখে বা আমার পাশের বাড়ির কেউ যদি দেখে তাহলে হয়তো বা জেনে যাবে আমার এইডস হয়েছে। তো এই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
1: এই ক্ষেত্রে আপনার প্রশ্নটা খুবই আজকের দিনে খুবই যুক্তিসঙ্গত। আমরা যদি দেখি যে এইডস বা এইচআইভি যারা আক্রান্ত রয়েছে তাদের প্রতি সমাজের মধ্যে অনেকটা স্টিগমা অ্যান্ড ডিসক্রিমিনেশন রয়েছে, তো সেটার দিকতে আমি সবাইকে বলতে চাই, অ্যাকচুয়ালি এইচআইভি যে ভাইরাসটা সেটা অন্যান্য যে ভাইরাস আছে সেই রকমই, এবং এই যে ডিজিজটা একজনের মানুষের শরীরে যদি এইচআইভি ভাইরাস আক্রান্ত হয় ও মানুষটা কিন্তু সারা জীবন এই এইচআইভি ভাইরাসটাকে নিয়েই বাঁচতে হবে। তো ওকে যদি আমরা অবহেলা করি বা অবহেলার চোখে দেখি ও কিন্তু এই সমাজের মধ্যে বেঁচে থাকতে পারবে না। তো আমাদের সবার উচিত যারা এইচআইভি যে কোনো কারণে হতে পারে ও এইচআইভি আক্রান্ত হয়েছে তাকে এই সমাজের মধ্যে যেন ও ঠিকভাবে বাঁচতে পারে সে ব্যবস্থা করা। এবং আজকের দিনে অ্যাকচুয়ালি সরকারের সহযোগিতায় এই যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, এই যে মেডিসিন যেগুলো রয়েছে অ্যাকচুয়ালি এইচআইভি ট্রিটমেন্টের ক্ষেত্রে, সেগুলো কিন্তু বিনা পয়সায় সবাইকে দেওয়া হচ্ছে, এবং এই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মাধ্যমে একজন এইচআইভি

0: আক্রান্ত রোগী কিন্তু যদি সঠিকভাবে এই মেডিসিনগুলো নেয় তাহলে কিন্তু একজন নর্মাল মানুষ যেরকমভাবে দীর্ঘদিন বাঁচতে পারে, এইচআইভি আক্রান্তও কিন্তু দীর্ঘদিন বাঁচতে পারে। আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা মোর দেন 80 ইয়ার্স পর্যন্ত কিন্তু সুস্থভাবে বেঁচে রয়েছে এই ওষুধ খাওয়ার মাধ্যমে।
1: আরেকটা যেটা আপনার কাছে জানবো যে এই যে যারা আসছেন ওদের কি পরিচয়টা গোপন রাখা হয় নাকি জানা জানি হয়ে যায়?
0: হ্যাঁ, আমরা সাধারণত কি করি, যেহেতু আমাদের সমাজের মধ্যে একটা ইয়ে রয়েছে যে একটা ডিসক্রিমিনেশন বা স্টিগমার ব্যাপার রয়েছে, তো আমরা কিন্তু তাদের নামটা গোপন রাখি এবং যতক্ষণ তাদের কনসেন্ট ছাড়া সেটা কিন্তু আমরা কাউকেই শেয়ার করি না। এবং এইচআইভি অ্যাক্ট বলে একটা ইয়ে আছে, ল আছে, যার মাধ্যমেও যেই ল কী করছে তাদেরকে একটা ইয়ে দিয়েছে, প্রোটেকশন, যে তাদের নাম যেন আমরা কাউকে ডিসক্লোজ না করি। সেই ক্ষেত্রে আমরা ওই যে ল অ্যাজ পার দ্য ল সেই কনফিডেন্সিয়ালিটিটা কিন্তু আমরা মেনটেন করে চলি।
1: তাহলে শ্রোতা বন্ধুদের কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আমার পরিচয়টা বেরিয়ে যাবে বা হয়তোবা জেনে যাবে আমার এইডস হয়েছে, সে সম্পর্কে কিন্তু কোনো ভয় নেই, কারণ স্যার যেটা বলছেন যে পরিচয় কিন্তু সম্পূর্ণ গোপন রাখা
0: হচ্ছে।
1: আরেকটা যেটা বলবো যে এই যে এইডস ছড়াচ্ছে সেটার মানে এইডস ছড়ানোর উপায়গুলি বা কোন কোন পথে এইডস ছড়ায়,
0: আমরা যদি দেখি মূলত আমাদের যে বিভিন্ন ধরনের যে পথ রয়েছে যার মাধ্যমে অ্যাকচুয়ালি একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে এইচআইভি আক্রান্ত হতে পারে, সেটা মূলত 4টি কারণ রয়েছে। এক হচ্ছে যে অসুরক্ষিত যদি যৌন সংযোগ করা হয় উইদাউট এনি প্রোটেকশন, যদি সেক্সুয়াল ইয়েতে ইনভলভ হয় তাহলে হতে পারে। তারপর দ্বিতীয় যে কারণটা, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে এখন অনেকটাই আমরা যদি দেখি যে প্রিভেলেন্স অন্যান্য যেই ইয়েগুলো রয়েছে যার মাধ্যমে এইচআইভি ছড়ায়, তার মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়া, এবং যেই সিরিঞ্জের মাধ্যমে ওরা ড্রাগস নিচ্ছে ওই সিরিঞ্জটা শেয়ার হচ্ছে, যে এক দুজন বা সেম সিরিঞ্জ দিয়ে দু তিনজন নিচ্ছে, তো তার মাধ্যমে কিন্তু এইচআইভিটা ছড়াচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে যারা ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে, ধরুন কমার্শিয়াল ডোনার্স যারা রয়েছে তাদের থেকে যারা ব্লাড নিচ্ছে তাদের মাধ্যমেও কিন্তু এইচআইভিটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিশন হচ্ছে। আর 4 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে ইনফেক্টেড মাদার, গর্ভবতী মহিলা যদি এইচআইভি আক্রান্ত হয় তাহলে কিন্তু ওর বাচ্চার শরীরেও কিন্তু এই ভাইরাসটা যাওয়ার প্রবণতাটা থাকে। মূলত এই 4টি রুটের মাধ্যমেই এইচআইভি ভাইরাসটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিশন হচ্ছে।
1: তাহলে এই যে আপনি যেটা বললেন যে একটা পথ হলো যে ইনজেকশনের মাধ্যমে ছড়াচ্ছে, তো যারা ইনজেকশন নিচ্ছেন বা কোনো পথে ছড়াচ্ছে তাহলে ইনজেকশন নেওয়ার আগে কী কী ধরনের সাবধানতা অবলম্বন করবেন?
0: দেখুন, এটা আমরা বলছি যে ইনজেকশন আমাদের হসপিটাল, এখানে একটা কনফিউশন থাকতে পারে, এই ক্ষেত্রে আমাদের হসপিটালগুলোতে যে ইনজেকশন দেওয়া হয় সেগুলো কিন্তু সিঙ্গেল নিডেলই ইউজ করা হয়। এক্ষেত্রে সবাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে স্বাস্থ্য দপ্তর তরফ থেকে বা বিভিন্ন হসপিটালে যে ইনজেকশনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সিঙ্গেল ইউজ, এবং সেগুলো গভর্নমেন্টের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয়, তাতে কোনো সন্দেহ নেই। আমরা যেই জিনিসটা বলছি যে হ্যাঁ, যারা ড্রাগস নিচ্ছে ইনজেকশনের মাধ্যমে, যারা ড্রাগস নিচ্ছে তারা কী করছে, তারা যখনই ড্রাগসটা নিচ্ছে তারা একটা গ্রুপের মধ্যে নিচ্ছে, এবং ওই গ্রুপের মধ্যে যারা যারাই আছে সবাই সেম একটা সিরিঞ্জ দিয়েই ট্রান্সমিশন মানে ইয়েটা নিচ্ছে, ড্রাগসটা নিচ্ছে। তো রেজাল্টিং কী হচ্ছে, ওই যেহেতু সেম নিডেল দিয়ে নিচ্ছে তাহলে এই যে নিডেলের মাধ্যমে ব্লাডটা কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সমিশন ইয়ে হচ্ছে, সাথে সাথে এইচআইভি ভাইরাসটাও কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাচ্ছে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি দ্বারা। আমাদের সঙ্গে আছেন সহকারী প্রকল্প অধিকর্তা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। আজ আমরা কথা বলছি এইডস নিয়ে। আপনারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি আরেকটা বলছিলেন যে গর্ভবতী মায়ের মাধ্যমেও কিন্তু এইডস ছড়াতে পারে, তাহলে এবার গর্ভবতী মা যদি এইডস আক্রান্ত হন সেই ক্ষেত্রে কি এই যে বাচ্চাটা জন্ম নেবে ওকে কি এইডস থেকে বাঁচানোর কোনো উপায় আছে?
0: একদম আছে। আমরা কি করি, মানে স্বাস্থ্য দপ্তর কি করছে, যারাই অ্যাকচুয়ালি গর্ভবতী হচ্ছে সবাইকে আমরা একটা স্ক্রিনিং করছি, যে ওর বিশেষ করে আমরা বলি যে অ্যান্টি অ্যান্টিনেটাল চেকআপ। যখন অ্যান্টিনেটাল চেকআপে গর্ভবতী মহিলারা আসে তখন কিন্তু আমরা এইচআইভি ভাইরাস, তারপর হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি এবং সিফিলিস, এই চারটে ভাইরাসের জন্য কিন্তু আমরা অলরেডি তাদেরকে স্ক্রিনিং করি। এবং যদি দেখা যায় যে কোনো গর্ভবতী মহিলা এইচআইভি দ্বারা আক্রান্ত, তখন সাথে সাথে আমরা কী করি, আমাদের যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি আছে ও ট্রিটমেন্ট আমরা ইমিডিয়েটলি চালু করে দিই। ইমিডিয়েটলি যখন

0: গর্ভবতী মহিলা ওষুধটা নিতে থাকে, তখন কি হয়, ওর বডির মধ্যে, বিশেষ করে ওর শরীরের মধ্যে যে ভাইরাস লোডটা, সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তখন তখন কিন্তু বাচ্চার শরীরে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। ধরুন এইরকমভাবে একদম লাস্ট পর্যায়ে আসলো, যখন আমরা আগে থেকে ডায়াগনোসিস করতে পারলাম না, তখন কি হয়, তখন যখনই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, তখন সাথে সাথে কিন্তু আমরা ওর প্রোফাইলেক্সিস দিয়ে দিই। আমরা বলি যে নেভিরাপিন একটা ড্রাগ আছে, এই ড্রাগসের মাধ্যমে আমরা প্রোফাইলেক্সিস দিই, যাতে করে বাচ্চাটার না হয়। এবং বিভিন্ন ধরনের টেস্ট আমরা করে থাকি, যে বাচ্চার শরীরে কোনো কারণে কি ভাইরাসটা এসছে কি না সেটা দেখার জন্য আমরা ওর ডিএনএ টেস্ট, মানে যেটা বিশেষ করে এইচআইভি ডিএনএ টেস্ট করি, যার মাধ্যমে আমরা জানতে পারি যে বাচ্চার শরীরে অ্যাকচুয়ালি ভাইরাসটা এসছে কিনা। তারপরে অ্যাকর্ডিংলি আমরা যে বিভিন্ন প্রোটোকল আছে, এই প্রোটোকল অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করাই।
1: আরেকটা আপনার কথা শুনেই ডাক্তারবাবু আমার মনের প্রশ্ন যেটা আসলো, যে এবার ধরুন কোনো মা বাচ্চা জন্ম দেওয়ার পরে এইডসে আক্রান্ত হলেন, সেই ক্ষেত্রে ওই মার দুধ থেকে কি বাচ্চার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে?
0: একদম আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রেও সেম, আমরা ওই যে ড্রাগসটা আমরা সাধারণত এইচআইভি কিউরের জন্য দিচ্ছি, যে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, সেই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি যদি গর্ভবতী মা যদি বা আফটার মানে ডেলিভারিও যদি সঠিকভাবে খায়, তাহলে দেখা যাচ্ছে যে মার শরীর থেকে বাচ্চার শরীরে ট্রান্সমিশনটা থ্রু ব্রেস্ট মিল্ক অনেকটাই কমে যায়।
1: আচ্ছা আচ্ছা, আরেকটা আপনার কাছে, আপনি যেটা বলছিলেন যে যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু ছড়াচ্ছে, তো সেই ক্ষেত্রে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করলে এই এইডস ছড়াবে না?
0: এই ক্ষেত্রে আমরা যেটা সবসময় ইয়ে করি, যে প্রোটেক্টেড সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি সেটা করা উচিত। এই ক্ষেত্রে আমরা বলি কন্ডম প্রমোশন, যখনই এই অসুরক্ষিত যৌন সংযোগের পসিবিলিটি থাকে তখন যেন আমরা কন্ডম সবাই যারা ইউজ করে, কন্ডম ইউজের মাধ্যমে কিন্তু আমরা সেটা ট্রান্সমিশন অতি সহজেই সেটা আমরা প্রিভেন্ট করতে পারি।
1: এবার যেটা বলবো, যে ডাক্তারবাবু আপনি কিন্তু বলছিলেন যে আমাদের যারা যুব সমাজ আছে বা টিনেজার আছে, ওদের মধ্যে যেটা দেখা যায় যে একটা বয়সের তো একটা ব্যাপার থাকে, তো সেই বয়সের বশবর্তী হয়ে বিভিন্ন ধরনের নতুন কিছু অবলম্বন করার তাগিদেও কিন্তু এইডসে আক্রান্ত হচ্ছেন। তো এই যে যুব সমাজ যারা আছেন, ওদের জন্য কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন ওরা?
0: আজকের দিনে আমরা যদি দেখি যে এইচআইভি প্রিভেলেন্স, তাহলে কিন্তু আমরা দেখব যে ইয়ং এজ গ্রুপ, যেটা আপনি বলছিলেন, তাদের মধ্যে, যুব সমাজের মধ্যে কিন্তু এইচআইভি আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। কারণ একটাই আমরা যেটা পাচ্ছি, আমাদের যেটা ফিল্ড এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি যে যুব সমাজ কী করছে, যে ড্রাগসটা নিচ্ছে সেটা ইনজেকশনের মাধ্যমে নিচ্ছে, এবং এই ইনজেকশনের মাধ্যমে নেওয়ার সময় তারা কী করছে, সেম নিডেলটা ওর বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যেও শেয়ারিং করছে। তো রেজাল্টিং কী হচ্ছে, এই যে এইচআইভি ভাইরাসটা কিন্তু যে সুস্থ আছে, হ্যাঁ একদম র্যাম্পেন্ট ওয়েতে আমরা বলতে পারি যে সেটা কিন্তু এই ইনজেকশনের মাধ্যমে, ড্রাগস নেওয়ার মাধ্যমে সেটা খুব দ্রুত ছড়াচ্ছে আমাদের ইয়েতে। তো যারা যুব সমাজ রয়েছে তাদের কাছে সবাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি একটাই আপিল করতে চাই, যে তারা যেন এই যে ড্রাগস নেওয়া সেটা থেকে যেন বিরত থাকে, যাতে করে নট অনলি এইচআইভি, এই যে ড্রাগস নেওয়ার মাধ্যমে তারা কিন্তু অন্যান্য যে বিশেষ করে এইচআইভি, হেপাটাইটিস বি এবং সি তাদের শরীরের মধ্যে কিন্তু প্রবেশ করাচ্ছে, এবং এতে কিন্তু কি হচ্ছে, এই যে বিশেষ করে এই যে ভাইরাসগুলো সেগুলো কিন্তু একবার যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে কিন্তু একদম জীবনের লাস্ট পর্যন্ত এই ভাইরাসগুলোকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, এবং তার জন্য অনেক ধরনের ওষুধ খেতে হবে। তো যুব সমাজকে এটাই ইয়ে করতে চাই, যে তারা যেন এই যে অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন কিছু করার জন্য তারা যে আজকে জাস্ট আমি একবার নিয়ে দেখি কি হয়, কিন্তু আজকের দিনে যে ড্রাগসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব এডিক্টিভ ইন নেচার। মানে আগে আমরা বলতাম যে হ্যাঁ মিনিমাম অ্যাটলিস্ট 1 মান্থ সময় লাগতো একটা ড্রাগসের এডিকশন মানে ডেভেলপড হতে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 3 ডেজ যদি
1: কেউ নিয়ে থাকে
0: সাথে সাথে কিন্তু এডিকশনের,
1: তাহলে সেটা কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার।
0: একদম
1: যেটা অনেক সময় আমরা শুনে থাকি যে আমি তো নিতে চাইনি, যে বন্ধুর প্রেসারে বা বন্ধু সমাজে আমাকে থাকতে হবে, এই ওই জন্য নিয়েছি। এই যে বন্ধু সমাজে থাকতে হবে বা বন্ধুর প্রেসারে নিতে হয়েছে, এই যে এই প্রেসারটা কিভাবে ওরা দূর করবে, বা এই প্রশ্ন মানে এই জায়গায় বাবা মার কি ভূমিকা থাকবে?
0: এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাবা মার একটা বিশাল ভূমিকা, আমি মনে করি যে একটা বাবা মার একটা বিশাল ভূমিকা আছে। অ্যাকচুয়ালি আজকের দিনে কি হচ্ছে, আজকের দিনে কি

0: হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবাও কাজ করছে মাও কাজ করছে। অ্যাকচুয়ালি আমাদের যে সন্তান ইয়েরা আছে তারা অ্যাকচুয়ালি তাদেরকে লুক আফটার করা, তারা কি করছে অ্যাকচুয়ালি, স্কুলে পাঠিয়ে দিচ্ছে আর কোনো খোঁজ নেই, তারপর রাত্রেবেলা আবার আসছে, তো তাদেরকে অ্যাকচুয়ালি অবজার্ভ করা যে তারা কি করছে, তাদের বন্ধু বান্ধব কারা অ্যাকচুয়ালি, তারা পড়াশোনা সঠিকভাবে করছে কিনা, তাদেরকে নজরদারি করাটা আমার মনে হয় যে গার্জিয়ান হিসেবে আমাদের সবারই কর্তব্য। কারণ হচ্ছে যে কিছু সাইন সিমটমস রয়েছে যখন আমরা সাসপেক্ট করতে পারি যে হ্যাঁ এই বাচ্চাটা মনে হয় কোনো এডিকশনে গিয়ে রয়েছে যাচ্ছে বা এডিকশনের পথে যাচ্ছে, সেদিকটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কিছু সাইন সিমটমসের মাধ্যমে। যেমন কি, যেমন ধরুন ও ফ্রিকোয়েন্টলি দেখা যাচ্ছে যে বন্ধু চেঞ্জ করে নিচ্ছে, বন্ধু ফ্রিকোয়েন্টলি বন্ধু চেঞ্জ করছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যে অকারণে বাথরুমের মধ্যে অনেক সময় কাটাচ্ছে, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ কিছু। তারপরে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে পার্স থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে ঘরের মধ্যে, তো ওই ক্ষেত্রে আমাদের আমাদের যারা ইয়েরা রয়েছে বাচ্চারা রয়েছে তাদেরকে একটু অবজার্ভ যদি আমরা করতে পারি তাহলে আমরা মনে হয় সঠিক সময় আমাদের বিশেষ করে গার্জিয়ানরা ইন্টারভেনশন যদি করে তাহলে মনে হয় সেটা থেকে আমরা বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে তাদের যে বিপদে যাওয়ার যে তাদের একটা প্রবণতা সেটা থেকে আমরা
1: অনেকটা দূরে সরিয়ে আনতে পারি। এবার যখন বাবা মা জানলেন যে আমার ছেলে বা মেয়ে নেশায় আক্রান্ত হচ্ছে, তো এই সময়টা থেকে কোনো কাউন্সিলিং এর ব্যবস্থা রাখেন আপনারা?
0: একদম একদম রাখি। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে কাউন্সিলিং এর ব্যবস্থা রাখি এবং আজকের দিনে ত্রিপুরা সরকারের ইয়েতে মোটামুটি প্রত্যেকটা হাসপাতালেই আমাদের বিশেষ করে যে ইঞ্জেকশনের মাধ্যমে যারা ড্রাগস নেয় বা এমনিতেও যারা অরালিও ড্রাগস নেয় বিশেষ করে ওয়েস্টের ত্রিপুরা ডিস্ট্রিক্ট প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই কিন্তু আমাদের ওএসটি সেন্টার রয়েছে, যেটাকে আমরা বলি ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি। যারা ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস নেয় তারা যেন ইঞ্জেকশনের ওই যে ড্রাগস নেওয়ার যে প্রবণতা তার থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য কিন্তু এই ওষুধগুলো আমরা দেওয়া হয়, সেগুলো বিনামূল্যে দেওয়া হয় এবং সারা ত্রিপুরা রাজ্যে মোটামুটি প্রত্যেকটা হেলথ ফেসিলিটি যেখানে যেখানে আছে সেখানে কিন্তু এই ব্যবস্থা রয়েছে, যাতে করে যুব সমাজকে যারা অলরেডি এডিক্টেড তাদেরকে যেন আমরা পুনরায় নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারি সেই ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে।
1: এবার আপনাদের ওখানে কি কোনো ফোন নাম্বার বা কিছু আছে যেখানে হয়তো বা যারা শ্রোতারা আছে নিজেরা যেতে চাইছেন না কোনো পরামর্শ নিতে চাইছেন সেই ক্ষেত্রে?
0: আমাদের তো ন্যাশনাল টোল ফ্রি নাম্বার আছে যে 1097, ওটার মধ্যেও ফোন করলে ডিটেইলস আপনারা পেতে পারেন, সহায়তা পেতে পারেন। এবং আমাদের যে যত ধরনের মানে হেলথ ফেসিলিটি আছে ত্রিপুরা রাজ্যে একদম আয়ুষ্মান আরোগ্য মন্দির থেকে আরম্ভ করে আমাদের প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সব ধরনের স্বাস্থ্যকেন্দ্রেই কিন্তু আমাদের পরিষেবা রয়েছে। তো যে কারোর যদি কোনো সন্দেহ থাকে তাহলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে এবং আমাদের যেটা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি রয়েছে তার মধ্যেও কিন্তু সরাসরি আপনারা
1: যোগাযোগ করতে পারেন। আরেকটা, আপনারা বলে থাকেন যে বিয়ের আগে কিন্তু রক্ত পরীক্ষা করা খুব দরকার, সেটা কেন?
0: একদম, কারণ হচ্ছে আমরা যদি দেখি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা যেগুলো আমরা বলি ডেভেলপড কান্ট্রি, ওই ডেভেলপড কান্ট্রিগুলোতে অ্যাকচুয়ালি জেনেটিক কাউন্সিলিং হয়, বিভিন্ন ধরনের টেস্টিং হয় বিশেষ করে বিয়ের আগে। আমরা এখন কেন বলছি সেটা, কারণ হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে ইঞ্জেকশনের মাধ্যমে অনেকেই ইয়ে হচ্ছে মানে ড্রাগস নিচ্ছে, নেওয়ার পরে এইচআইভি আক্রান্ত হচ্ছে, হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি আক্রান্ত হচ্ছে, দেখা যাচ্ছে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু না জানিয়েই আরেকজনকে বিয়ে করে নিচ্ছে, তো রেজাল্টিং কি হচ্ছে যে হয়তোবা ওই মেয়েটাও জানে না যার সাথে ওর বিয়ে হলো, ওর জানেই না অ্যাকচুয়ালি এইচআইভি কি বা ওই ওই অন্যান্য যে ভাইরাসগুলো যেগুলো আমরা বললাম সেগুলো কি। তো তার মধ্যে যদি আমরা বিয়ের আগে সেটাকে ম্যান্ডেটরি করি, হতে পারে ছেলে পক্ষ বা পাত্রীপক্ষ উভয়কে যদি আমরা সেই টেস্টগুলো ম্যান্ডেটরি করি তাহলে দেখা যাবে যে অ্যাটলিস্ট আগে থেকেই কিন্তু আমরা প্রিভেনশন অনেকটা, হ্যাঁ প্রিভেনশন নিতে পারি যে কারোর জন্য মানে ইনফেক্টেড কারোর সাথে যেন আরেকজন তার মাধ্যমে যেন আরেকজন ইনফেক্টেড না হয় সেটা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি।
1: আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে আমার, যে ট্যাটু আমরা এখন অনেকেই করে থাকি বা টিনেজার যারা খুবই ট্যাটু করতে পছন্দ করে, ট্যাটুর মাধ্যমে কি এইডস ছড়ায়?
0: হ্যাঁ একদম, ট্যাটুর মাধ্যমে কিন্তু এইচআইভি ছড়ায়। কারণ ট্যাটু যখন আমরা করি তখন কিন্তু ব্লাডের একটু ইয়ে হয়, ঠিক আছে, তো একটু একটু ব্লাড উজিং হয়, সেই ব্লাডটার এই ট্যাটুর অ্যাকচুয়ালি ট্যাটুর মাধ্যমেই যে হবে যে এরকম কিছু না, যে নিডেলটা ইউজ করা হয় সেই নিডেলটা ধরুন কোনো এইচআইভি আক্রান্ত

0: কারোর শরীরে ট্যাটু করা হলো এবং সেই নিডেলটা দিয়ে দেখা গেল যে আরেকজন নর্মাল মানুষকেও সেম নিডেল দিয়ে করা হয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যেটা রিকোয়েস্ট করব যে ট্যাটু থেকে করা থেকে বিরত থাকাই আমাদের ভালো।
1: সেটাই। আর আপনার কথা শুনে আরেকটা প্রশ্ন যেটা আসলো, যে আমরা কিন্তু যেটা বলি সেলুনে যেটা যাই, সে খুর দিয়েও কিন্তু একটা খুর দিয়ে অনেকে চুল কেটে থাকেন, তো সেই ক্ষেত্রে সেটা থেকেও কি হতে পারে?
0: হ্যাঁ, সেটা থেকেও হতে পারে, বাট পার্সেন্টেজ ইজ ভেরি ভেরি লেস, 0.03%, মানে খুবই নগণ্য, মানে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকে। তবু আমরা এইডস কন্ট্রোল সোসাইটির তরফ থেকে কিন্তু সব যারাই আগরতলা, বিশেষ করে আগরতলা শহরে যে সেলুনগুলো রয়েছে তাদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি, যাতে করে যখনই একজন ক্লায়েন্ট আসবে বা যখনই আসবে তখন যেন নতুন ব্লেড ইউজ করা হয়, এবং নট অনলি নতুন ব্লেড, যখন ওই যে চুলগুলো কাটবে তখন ব্লেডটা যখন ইউজ করবে সেটাকে যেন ভালো করে স্টেরিলাইজ করে ইউজ করে, সেটা কিন্তু আমরা তাদেরকে বলে থাকি। এবং আপনি আজকের দিনে দেখবেন মোটামুটি সবগুলো সেলুনের মধ্যেই কিন্তু নতুন ব্লেড লাগানোর একটা প্রচলন ত্রিপুরাতে আছে। তো এই ক্ষেত্রে ট্রান্সমিশন হওয়ার আমি একদম যে হবে না সেটা বলবো না, বাট ইট ইজ ভেরি নেগলিজিবল, মানে রেটে হতে পারে।
1: আরেকটা যেটা আমি প্রথমে বলছিলাম যে এইডস সম্পর্কে আমরা জানি কিন্তু ততটাই জানি না, এইডসের নিয়ে কতগুলো কুসংস্কারও কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো যেটা হয় যে এইডস আক্রান্ত হলে না আমাদের ধারণা থাকে যে ওই বাড়িতে গেলে বা ওর সাথে থাকলে হয়তো বা আমারও হতে পারে, সে বা একই থালায় আমরা যদি খাই ওর সঙ্গে যদি বসবাস করি তাহলে আমারও এইডস হতে পারে, সেটা কি ঠিক?
0: না, সেটা ঠিক না। ঠিক, এই কারণ এইচআইভি আক্রান্ত একজন নর্মাল মানুষ যে নাকি সুস্থ এইচআইভি আক্রান্ত না, ওই মানুষটা তখনই একমাত্র এইচআইভি আক্রান্ত হবে যদি ওর ব্লাডের সাথে অন্য এইচআইভি আক্রান্ত কোনো ব্যক্তির ব্লাডের সংস্পর্শ, মানে মিশ্রণ ঘটে, সেটাই একমাত্র রাস্তা যার মাধ্যমে অ্যাকচুয়ালি এইচআইভি আক্রান্ত হতে পারে। সাধারণত এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে থাকলে বা ওর থালায় এক থালায় যদি খাওয়া দাওয়া করে তাহলেও কিন্তু এইচআইভি আক্রান্তের কোনো চান্স নেই।
1: আরেকটা যেটা কুসংস্কার থাকে যে এক মশা যদি এইচআইভি আক্রান্তকে কামড়ান এবং সাধারণ যে আছে ওনাকে কামড়ান তাহলেও এইডস ছড়াতে পারে?
0: এই যে মশার কামড়ে অ্যাকচুয়ালি এইচআইভি ছড়ায় না, কারণ এইচআইভি যে ভাইরাসটা সেটা মশার শরীরের মধ্যে বাঁচতে পারে না, তার জন্য অ্যাকচুয়ালি এইচআইভি আক্রান্তের হওয়ার সম্ভাবনা মশার কামড়ের দ্বারা, মানে
1: নেই বললেই চলে। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে এবার যাদের এইচআইভি আছে বা এইডস আক্রান্ত হয়েছেন সেই ক্ষেত্রে ওদের চিকিৎসার ধাপগুলো যদি বলেন।
0: ধরুন কোনো কারণে কেউ যদি এইচআইভি আক্রান্ত হয় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের মোটামুটি আপনি ধরতে পারেন যে ম্যাক্সিমাম যে হেলথ ফেসিলিটিগুলো রয়েছে, বিশেষ করে সাব ডিভিশনাল হসপিটাল, কমিউনিটি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট হসপিটাল, সবগুলোর মধ্যে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির ব্যবস্থা আছে। এখন সরকার, আমরা যেটা ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং রাজ্য সরকার মিলে যেটা চেষ্টা করছে যে প্রত্যেকটা হেলথ ফেসিলিটির মধ্যে যেন অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ব্যবস্থা থাকে। আগে যেমন আমাদের শুধু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে এই ব্যবস্থাটা ছিল, এখন কিন্তু সরকারের সদিচ্ছায় বা সরকারের চেষ্টায় আমরা একদম প্রত্যন্ত, বিশেষ করে গন্ডাছড়ার মতো জায়গাতেও কিন্তু আমরা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির ব্যবস্থা আছে, বা প্রত্যেকটা সাব ডিভিশনাল হসপিটাল এবং কমিউনিটি হেলথ সেন্টার পর্যন্ত আমাদের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ব্যবস্থা আছে। তো যখনই কোনো বা এই ব্যক্তি এইচআইভি আক্রান্ত হয় সাথে সাথে আমাদের ওই যে এআরটি সেন্টারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করলে আমরা ইমিডিয়েটলি তাদেরকে যে বেসিক কিছু টেস্ট করাতে হয় সেই টেস্ট করানোর সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিয়ে থাকি, এবং এই যে মেডিসিনটা দিয়ে থাকি সেটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে একদম ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো টাকা দিতে হয় না, এবং এই যে মেডিসিনটা সেটা কিন্তু সারা মানে বছরই গভর্নমেন্টের তরফ থেকে বিনামূল্যে দেওয়া হয়।
1: শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি নিবেদিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। আমাদের সঙ্গে আছেন সহকারী প্রকল্প অধিকর্তা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ডাক্তার সঞ্জয় রুদ্রপাল। আমরা আজ কথা বলছি এইডসের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে। অবশ্যই আপনারা ফোন করতে পারেন 2326253 এই নম্বরে। আরেকটা ডাক্তারবাবু, যেটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন থাকবে যে এইডস আক্রান্ত হলে পরবর্তী সময় কী কী ধরনের সমস্যা হতে পারে বা কী কী ধরনের জটিলতা দেখা দিতে পারে? একটা তো বললেন যে টিবি হতে পারে।

0: অ্যাকচুয়ালি যদি এইচআইভি আক্রান্ত হয় ইনিশিয়ালি, আমি যেটা প্রথমেই বলছিলাম যে ইনিশিয়ালি দেখা যায় যে ওর মধ্যে কোনো সাইন সিমটমস থাকে না, যখন অ্যাকচুয়ালি সেটা প্রোগ্রেস হতে থাকে বডির মধ্যে, যখন ভাইরাস লোডটা বেশি হতে থাকে তখন দেখা যায় যে যে আক্রান্ত ব্যক্তির ইমিউনিটি যেটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকে, তখন বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে ওকে মানে ইয়ে করতে থাকে, আমরা বলি যে অপরচুনিস্টিক ইনফেকশন, তার মধ্যে টিউবারকুলোসিস হচ্ছে একটা কমন অপরচুনিস্টিক ইনফেকশন। যদি এইচআইভি আক্রান্ত হয় তাহলে কিন্তু টিউবারকুলোসিস আক্রান্ত হওয়ার প্রবণতাটা হ্যাঁ খুব বেড়ে যায়, সাথে সাথে রয়েছে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন, ক্রিপ্টোকঙ্কাল মেনিনজাইটিস হতে পারে, বিভিন্ন যে আমাদের যে কমন যে ইনফেকশনগুলো রয়েছে যে নিউমোনিয়া সেগুলো বেড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের ডায়রিয়াল যে ডিজিজগুলো রয়েছে সেগুলো বেড়ে যেতে পারে, তো এইভাবে বিভিন্ন ধরনের যে ডিজিজ রয়েছে সেগুলো কিন্তু মানে আক্রান্ত হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায় এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে।
1: আরেকটা বলছিলেন যে হেপাটাইটিস হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে।
0: একদম, হেপাটাইটিস অ্যাকচুয়ালি হেপাটাইটিস যারা এইচআইভি আক্রান্ত তাদের ক্ষেত্রে আমরা কেন বলি যে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিও তাদের ক্ষেত্রে হতে পারে, একমাত্র কারণ হচ্ছে যে যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নিচ্ছে বা যে যে সেক্সুয়াল রুট তার মাধ্যমেও কিন্তু হেপাটাইটিস বি ট্রান্সমিশন হতে পারে। মেইনলি ইনজেকশনের মাধ্যমে যারা ড্রাগস নিচ্ছে সেম রুট যেটা এইচআইভির ক্ষেত্রেও মানে একজন আনইনফেক্টেড পার্সন যে না আপনার এইচআইভি আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সিও কিন্তু ওই একজন সুস্থ ব্যক্তি
1: হতে পারে,
0: হ্যাঁ আক্রান্ত হতে পারে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? না, যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে যে এবার এইডস আক্রান্ত যারা আছেন ওদেরকে আমাদের যারা সাধারণ আছে ওদের মধ্যেই খাওয়া দাওয়া করতে পারবেন নাকি ওদের খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন থাকে?
0: না, আমাদের নর্মাল একজন মানুষ এইচআইভি আক্রান্ত যে মানুষ একজন নর্মাল মানুষের মতোই খাওয়া দাওয়ার তাদের কোনো নিউট্রিশনের কোনো রেস্ট্রিকশন নেই, বরং আমরা বলবো যে তাদের নিউট্রিশনটা যেন আরও প্রপার হয়, তার আরও স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত, কারণ যেহেতু তারা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি মানে এই যে বিভিন্ন ধরনের মেডিসিন তাদেরকে খেতে হয়, তো তার জন্য তাদের নিউট্রিশনটা আরও ভালো হলে তাদের যেটা প্রোগ্রেশন যেটা সুস্থ হওয়ার যে ইয়েটা সেটা আরও
1: তাড়াতাড়ি সম্ভব। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার, নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার, না ফোনটা নেওয়া গেল না, অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু আরেকটা যেটা জানবো যে এবার কোনো বাচ্চা যদি এইডস আক্রান্ত হয় তাহলে কী কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে?
0: না, বাচ্চা যদি একমাত্র কারণ আমরা বললাম যে মার শরীর থেকে মা যদি আক্রান্ত তাহলে হয় তাহলে কিন্তু বাচ্চার শরীরে সেটা ট্রান্সমিশন হতে পারে, তো এই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা আক্রান্ত হয় তাহলে ইমিডিয়েটলি আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যোগাযোগ করতে হবে, এবং তার স্বাস্থ্যকেন্দ্রে যদি যোগাযোগ করা হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের বেসিক টেস্টগুলো করব, করার পরে ওকে কিন্তু আমরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির মধ্যে নিয়ে আসবো এবং ওর মাধ্যমে কিন্তু ওর ট্রিটমেন্ট চালিয়ে যেতে পারবে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার, নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে যে বলছিলেন যে বাচ্চাদের আক্রান্ত হলেও কিন্তু সেই ক্ষেত্রে যদি স্বাস্থ্যকেন্দ্রে যান তাহলে কিন্তু পরামর্শ পেতে পারেন এবং সেই রকমভাবেই কিন্তু ট্রিটমেন্ট শুরু হবে। তো এই যে আমি বারবারই বলতে চাইছি কারণ অনেকেই আছেন আক্রান্ত আছেন কিন্তু যেতে চাইছেন না বা সমাজের ভয়ে যাচ্ছেন না, ওদের উদ্দেশ্যে কী বলবেন?
0: এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি আমাদের কাছে 7000 পেশেন্ট আছে যারা নাকি রেগুলার মেডিসিন নিচ্ছে এবং রেগুলার মেডিসিন নিয়ে তারা কিন্তু একটা সুস্থ জীবনযাপন করছে। তো যারাই আক্রান্ত হচ্ছেন তাদের কাছে আপনার মাধ্যমে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে মেডিসিনটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করছেন যেটাকে আমরা বলছি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেটা আপনারা রেগুলারলি নেবেন, যাতে করে আপনাদের শরীরে যে ভাইরাসের লোডটা আছে সেটা যেন সীমিত থাকে, সেটা যেন না বেড়ে যায়। যদি শরীরের মধ্যে আপনি যদি ওষুধটা সঠিক সময়ে বা রেগুলারলি না নেন তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে এই ভাইরাসটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে, তখন ইমিউনিটি অনেকটা কমে যাবে, তখন কিন্তু অন্যান্য
1: অপরচুনিটি বলছে যে অনেকে আছেন যেটা করে

0: থাকেন যে হয়তোবা আমি এক মাস ওষুধটা নিলাম, তারপরে আমি ঠিক হয়ে গেছি সেই ভেবে কিন্তু আর ওষুধ নিচ্ছি না, সেই ক্ষেত্রে কি উনি এইডস ছড়াতে পারেন বা আবার আক্রান্ত হতে পারেন?
1: একদম আক্রান্ত হতে পারেন, এবং তার ওনার শরীরে দেখা যাবে যে ভাইরাস যেটা আছে, যেটা সাপ্রেস ছিল অ্যাকচুয়ালি ওষুধ খাওয়ার পরে, সেটা অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে, তখন কিন্তু আরেকজনের শরীরে ট্রান্সমিশন হওয়ার প্রবণতাটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। তো তার জন্যই আমি আপনার মাধ্যমে আবারও সবাইকে রিকোয়েস্ট করব, যারাই আক্রান্ত রয়েছেন আপনারা ওষুধটা রেগুলারলি খাবেন, এবং এই ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি একজন সুস্থ মানুষের মতো, মোটামুটি আপনি একজন সুস্থ মানুষ যেভাবে 70 বছর 80 বছর বাঁচতে পারে, একজন এইচআইভি আক্রান্ত কিন্তু সেই 70 বছর 80 বছর বাঁচতে পারে।
0: সেটা কিন্তু আপনি ডাক্তারবাবু বলছিলেন যে অনেকে আছে যে 80 বছর অবধিও কিন্তু বেঁচে আছে, সুন্দরভাবে জীবনযাপন করছেন, ভয়ের কিন্তু কিছু নেই,
1: ভয়ের কিছু নেই, জাস্ট যে ওষুধটা আমরা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন সেটা নিয়ম মেনে খেতে হবে।
0: এটা কি ঠিক যে এইডস আক্রান্ত হলে সারা জীবন ওষুধ খেতে হবে?
1: এটা ঠিক অনেকটা, কারণ এই কারণে ঠিক, কারণ এখন অবধি মানে এরকম কোনো ওষুধ আবিষ্কার হয়নি যেটা থেকে অ্যাকচুয়ালি এইচআইভি থেকে, এইচআইভিকে আমরা বলতো কিউর হয়ে গেছে, এরকম বলার কোনো স্কোপ এখন অবধি আমাদের কাছে আসেনি। তো যেই মেডিসিনটা আছে সেই মেডিসিনটা মোটামুটি লাইফ লংই খেতে হবে, যদি একজন মানুষ সুস্থ থাকতে চায় এইচআইভি আক্রান্ত তাহলে লাইফ লং।
0: শ্রোতা বন্ধুদের কাছে আবারও বলবো যে আপনারা যদি ফোন করতে চান তাহলে ফোন করুন 2326253 এই নম্বরে। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে আপনি যদি আবারও প্রাথমিক লক্ষণগুলোর উপর একটু জোর দেন বা প্রাথমিক লক্ষণগুলো আবারও যদি বলেন আমাদের শ্রোতাদের জন্য।
1: যেটা হচ্ছে যে এইচআইভি যখন আক্রান্ত হবে তখন ইনিশিয়ালি আমরা দেখব যে একজন সুস্থ মানুষ এবং একজন এইচআইভি আক্রান্তর মধ্যে কোনো ধরনের সাইন সিমটমস বা কোনো ধরনের লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু যখনই দেখা যাবে যে দিন যত বেরিয়ে যাবে অ্যারাউন্ড আমরা বলি যে হ্যাঁ মোটামুটি 4-5 বছর যখন চলে যায় তখন দেখা যায় যে নাকি এইচআইভি আক্রান্ত ওর বডির মধ্যে ইমিউনিটি যেটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে, যে আমরা বলি যে অপরচুনিস্টিক ইনফেকশন, তখন যে কমন যে প্রবলেমগুলো সেটা দেখা যায় যে দীর্ঘদিন ধরে চলতে থাকে, যেমন ওয়েট লস, সিগনিফিকেন্ট ওয়েট লস, আমি যেটা বললাম যে 10%-এর বেশি যদি ওয়েট লস হয়ে যায় উইদিন দ্য 6 মান্থের মধ্যে তখন বলতে হবে যে সিগনিফিকেন্ট ওয়েট লস হয়েছে। তারপরে ডায়রিয়া হচ্ছে, দীর্ঘদিন ধরে ডায়রিয়া কোনোভাবেই কমছে না, তখন সেটা একটা লক্ষণ হতে পারে। তারপরে জ্বর হচ্ছে, বারবার জ্বর হচ্ছে, কিছুদিন পরপরই জ্বর হচ্ছে, সেটাও একটা লক্ষণ হতে পারে। তারপরে কাশি মোর দেন 2 উইকস, আমরা বলি যে হ্যাঁ 2 সপ্তাহের বেশি সময় ধরে যদি কাশ হয় তাহলে সেটাও একটা লক্ষণ হতে পারে। তারপরে বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন লিম্ফ ফ্লুইড ফুলে যাচ্ছে, তারপর অরাল থ্রাশ হচ্ছে, যে মুখের মধ্যে ঘা হচ্ছে বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশন, তারপরে মেনিনজাইটিস হচ্ছে, যে বিভিন্ন যে কমন যে ডিজিজগুলো হচ্ছে নিউমোনিয়া সেগুলো মানে কিছুদিন পরে পরে হচ্ছে, এইগুলো যখন হবে ফ্রিকোয়েন্টলি তখন কিন্তু আমাদের মনে একটা সাসপেকশন মানে ইয়ে করতে হবে,
0: তৎক্ষণাৎ কিন্তু একটা এইচআইভি টেস্ট,
1: হ্যাঁ এইচআইভি টেস্ট করানো উচিত। এবং আমরা কিন্তু একটা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য দপ্তরের সম্মিলিতভাবে আমরা কিন্তু যারাই হাসপাতালে ভর্তি হচ্ছে সবাইকে একটা ম্যান্ডেটরিলি আমরা টেস্ট করাচ্ছি যে তাদের মধ্যে কোনো এইচআইভি আছে কিনা।
0: আমাদের হাতে সময় বেশি নেই, তো আজকে যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
1: একটাই বার্তা থাকবে, যারা ইয়ং জেনারেশন যারা ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নিচ্ছে, তো সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে যে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়া ইমিডিয়েটলি তারা যেন বন্ধ করে, যাতে করে ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়ার মাধ্যমে তারা কিন্তু তাদের যে শরীরের মধ্যে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই যে 3টা ভাইরাস সেটা তাদের শরীরের মধ্যে প্রবেশ করছে এবং যার জন্য তারা কিন্তু লাইফ লং সেই ভাইরাসগুলোকে নিয়ে বাঁচতে হবে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো তার জন্য বলছি যে আপনারা অতি দ্রুত এই যে প্র্যাকটিসটা চালু রয়েছে সেটা থেকে বিরত থাকুন, সাথে সাথে যারা আক্রান্ত রয়েছেন তাদেরকে বলবো যে ইমিডিয়েটলি আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন এবং স্বাস্থ্য বিশেষ করে স্বাস্থ্যকর্মীরা বা আমাদের ডক্টররা যে মেডিসিনগুলো দিচ্ছে সেটা রেগুলারলি আপনারা খান এবং রেগুলারলি খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি একজন সুস্থ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। এবং সমাজের সকল অংশের মানুষকে আমার রিকোয়েস্ট থাকবে যে এইচআইভি যারা আক্রান্ত রয়েছে তাদেরকে যেন আমরা অবহেলা না করি, কারণ তারাও যে কোনো কারণে এইচআইভি আক্রান্ত হয়েছে কিন্তু তারা যদি আমাদের অবহেলা করতে থাকে তাহলে কিন্তু তারা সমাজের মধ্যে বেঁচে থাকতে পারবে না। তো সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু এইচআইভি মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারি।
0: সত্যি ডাক্তারবাবু আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ।

আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনুষ্ঠানটি নিবেদিত হলো ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সুস্বাস্থ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বল থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: email at airnsttalks@gmail.com or WhatsApp on 9289094044.
1: Spotlight.
2: শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী আগরতলা। আজকের নাটক মলয়া, রচনা ননী গোপাল চক্রবর্তী।

0: সকালের পরের
1: মাসিবাই সাড়ে পাঁচে দৈর।
2: আচ্ছা
1: অগলে দৈর আদিতে বন্দনা করি

0: চলো ওখানে আমরা আসল গাওনত যাই। শুনেন, ওখানে যাই সদাগরের কথায়। ধনী বিত্তে সদাগর গো, আরে ভালা, সদাগর আসিল নবরঙ্গপুরে, তাহার খেতিমা কথা জানাই সবারে। চোদ্দ ডিঙ্গা ঘাটে বান্ধা রাখে সদাইগর, জলের উপরে যেমন ভাসিছে নগর। এক কন্যা সদাগরের লক্ষ্মীর সমান, বাপ মাও রাখিয়াছে কন্যার মলয়াসে নাম। চান্দের সমান কন্যা দেখিতে সুন্দর, আন্ধারের করে আলো কন্যার রূপের উপসর। নয়না বছরের কন্যা কুলের ওপর দিন, তাহারে দেখিয়া সাধু গনে বিয়ার দিন।
1: আইরে

0: সালাম আলি, ডিঙ্গা সাজাও তোমরা, বাণিজ্যেতে যাবো আমি।
1: অকর্তা সাজাইতে আসি, আপনি আসেন।
0: আরে কইন্যা হইলো পরের ধন, ভূতের বার বারে তারা, তারে পাত্রস্থ না করলে শান্তি নাই মনে। হে লিগা, তারে তো হাত পাও বাইন্দা জলে ফালাই দিতে পারি না। আরে কই গেলা গো, কই গেলা?
2: হ্যাঁ আমি তো আপনার কিনারেই খাই আছি।
0: কিনারে? হ হ, আরে মাথা ঠিক নাই গো, আমার মাথা ঠিক নাই, ধনে জনে কম নাই আমার, কিন্তু কন্যা দায় থাকলে ধনী বাপ গরিব বাপের একই দশা হয়।
2: অত চিন্তা করেন না তো, বিবাহ আপনার প্রজাপতির নিবন্ধ।
0: আরে রাখো তোমার নিবন্ধ, দশটা না পাঁচটা না, একটা মাত্র মাইয়া আমার, দুই না সেরা রাজপুত্রই নাম তার লাগি। অহনে আমারে বিদায় দেও, তোমরা তোমরা সাবধানে থাকবা, চারিদিকে হার মাদের উৎপাত, ডাকাইতের উৎপাত, লোক লস্কর আছে মেলা, আমি বাণিজ্য কইরাই লগে আনবাম রাজার পুতের খবর, চিন্তা করবা না তোমরা।
2: আরে সাধু, মায়া আমার মাত্র 9 বছর হইছে, ওহনো দুধের সাওয়া।
0: ঠিক আছে ঠিক আছে, সারোরে মাঝি ডিঙ্গা সারো।

আরে আরে নীতিধর সাধু সৈদাগর, কত ধন রত্ন দেখো দেখো, লও লও এবং লুইচ্ছে লও, এক টুকরা ধন রাখবা না, ডাকাতি করি আমরা, নিত্যদিন এমন সুযোগ পাইবা না, লুটো লুটো লুচ্ছে লও। আর শুনো শুনো, আমি অন্দরের দিকে যাই, আর শুনো তোমরা, কেউ বাধা দিতে আইলে এক কূপে দুইখান করবা, কিন্তু মন রাখবা মায়ারার উপরে কোন অত্যাচার করবা না, যাও যাও।

0: কিমান আলু জ্বলত আছে, কেনা শুয়া রয়েছে কন্যা লক্ষ্মীর সমান। আমার তিন সংসারে কেউ নাই, এই কন্যারে এই কন্যারে পাইলাম, আমি এই কন্যারে পাইলাম। অনেক মণি মাণিক্য পাইছ, অনেক চলো যাই।
1: ওই দিনের পর থিকা হাইরা দিন রাত কাটে মাইয়ারে লইয়া, নির্ধন্যার ধন যেমন সুখের মনির লাহান ফালে তারে, এমনে এমনে কাটতে গেল গা 27 বছর।

একদিন হইল কি বা, শুনেন সবাজন, ডাকাইতি করিতে গেল হাইরা লইয়া লোকজন, খাইল্লা কুঠি পাইয়া মলয়া কোন কাম করিল, পাতার কুঠির ছেড়া কন্যা বনে হাজির হইল।

0: ডাক দে দেহি।
1: কি রে পঙ্কি, তোর সুর এমন মিডা, কিন্তু তোর শরীরটা অমন কালা কে রে?
0: বোনের বাগা
1: সিলনেস কে রে? আমি জিন পড়ি না, আমি মলয়া।
2: এই হাইলা বোন আমার বাপের রাজত্বি।
1: হা কি মিডা সুবাস ভাইসে আইতাছে, কই জানি ফুল ফুটছে, কি জাতের ফুল জানি না, মনে লয়
2: রাজ পরীরা জানে।
1: হাইরা ডাকাইতের ফাতার কুডির থাহি,
2: বাপ ডাকাইতে গেছে
1: এই সুযোগে,
2: এই সুযোগে।
1: আরে আরে কি তা হইলো আবার, না জানে কি বিপদ ঘটে, না যাই কুড়িত ফিরা যাই।
3: আরে আরে আরে আরে, মানসে যে কয় ওইসব কথা তো মিশা না, এই হাইল্লা বনে, এই হাইল্লা বনে আইলাম আমি শিগার সন্ধানে, রাজার পুত, রাজার নাতি আমি।

0: অসন্ত কুমার। না উট্টু আউগায়া দেহি।
1: আরে আরে আমার দিকে আউগায়াই কেটা দেও না দৈত্য, তাড়াতাড়ি উত্তর করো, নাইলে বনের বাগে সাপে সিরা খাইব তোমারে।
0: আহারে কি দারুণ বিধি, অফার লীলা তোমার। এই অঘর বনে হাইটা বেড়ায় সান্দির ফরশ, রূপে তার অঙ্গ ঝলমল। ওই কাডুইরারা কইছে হাইল্লার বনে জিনপুরীর লগে বনদেবীরও দেখা পাওয়ন যায়, যাই আর একটু আগায়া যাই। আমি ওই থলভূমের রাজার পুত বসন্ত কুমার। তা তুমি কেডা, কিবা তোমার পরিচয়, তুমি কি মানুষ না জিনপুরি?
1: আমি এক অভাগিনী জনম দুঃখী, মায়ে বাপে নাম রাখছিল মলয়া সুন্দরী।
0: ও
1: হাইলা বনের বাগের লাহান বল হাইরা ডাকাইতের, আমার 9 বছর বয়সে মায়ের কুল হারা করছিল আমারে। কান্দি আমি।
0: মলয়া মলয়া কানবা না তুমি, তোমার মা ও বাপের ঘরে ফাটাই দিবাম আমি। নাম কও তানারার।
1: কুমার নবরঙ্গপুরের সদাইগর নিত্য মাধব আমার বাপ, মা কাঞ্চনমালা। কিন্তু কিন্তু তুমি তরাতরি হাইলার বন থেকে বাইরও, হাইরা ডাকাইতে পাইলে তোমারে আস্থা রাখত না। শেষে আমার মার মতন তোমার মাও কানব।
0: না না না না, একজন ডাকাইতের কাছে তোমারে রাখা যাবো না আমি। হ ডাকাইতের কাছে তোমারে রাখা যাবো না। চলো চলো, তুমি আমার লগে চলো।
1: কুমার আমি বনের পঙ্খি, বনই মরত দাও আমারে।
0: না না না না,

বাবু গো, যার কপালে সুখ নাই তার কোনোদিন সুখ হয় না। কন্যা মলয়া 6 বছর ডাকাইতের ঘরে কাটাইছে, থলভূমের রাজার পোলার লগে তার ধুমধাম করে বিয়া হইয়া গেল। রাজার কুমার বসন্তরে বাণিজ্যে পাঠাইলেন রাজা, আর এই সুযোগে 6 বছর ডাকাইতের আড্ডায় কাটাইছে বলি মলয়ার সতীত্ব পরীক্ষার দরবার দিলেন রাজা। থলভূমের রাজার বাড়িত এই সমাজের বিচারে বেবাক রাজারা আইল, ওইখানে তার সতীত্বের পরীক্ষা হইল। কিন্তু নবরঙ্গপুরের বলাই রাজার ষড়যন্ত্রে মলয়া কন্যার হইল বনবাস।

0: শুনাইলা, কি শুনাইলা মা? বাপে আমার বলাইরা যার তালে পুইরা মলয়ারে আমার বনবাসে দিছে সমাজের বিচারে। এই এই বাইর কর আমার টাঙ্গন গোড়া সাধো বেবাক লস্করে না, আমি মলয়ারে টুকাইতে যামু।
1: বাবা রে, মাথা খারাপ করিস না, মাথা খারাপ করিস না। মলয়ের বদলে আমি অন্য সুন্দরী কন্যা না দিবাম তোরে।
0: তুমি কি মানুষ না দানব? সমাজের দোয়াই দিয়া আমার মলয়ারে
2: পাগলামি করিস না, পাগলামি করিস না বাবা বসন্ত, উট্টু ধৈর্য ধর।
0: না না না, আর মাপ নাই। এই চলো রে তোমরা ওই হাইলার বনে যাই। ওই বনে, ওই বনে আমি খুঁজবাম আমার মলয়ারে।
3: ওইদিকে কিবান ঘটছে শুনেন বাবুগণ? বনবাসে মলয়ার দুষ্খে বৃক্ষের পাতা ধরা যায়। হাইরা ডাকাইত একদিন যখন বনে বৈশা ছিল, তখনে এক পাগলিনী
4: বাপ বাপ
3: করে পিন্ডনে তো ছিন্ন বস্ত্র, অঙ্গে নেড়ে মাস, কেমনে যাইব হাইরা কন্যার কথায় বিশ্বাস। লক্ষিয়াছি নিল হাইরা, এই সে মলয়া হাহাকার করিয়া ডাকু ধরিল জড়াইয়া।
4: বাপ বাপ বাপ,
0: ওরে মা মারে মলয়া, মলয়া মারে, এই বাপটারে সাইরা কই গেছিলি বা তুই? কই গেছিলি? চল মা, ডাকাইতের মাইয়া ডাকাইতের ঘরেই চল। হরে হরে মা, আমি তোর অভাগ্যা বাপ, আইরা ডাকাই। কিবার দশা করছে আমার সোনার পুতলা বাউডার? যে যে দোষী তারা সারান নাই আমার হাতে।
2: ও বাপ, আর যারে ওই সারু তুমি, নবরঙ্গপুরের বলাই রাজারে সাইরো না বাপ, সাইরো
0: না। না, তার কাটা মাথা ইন্না দিয়াম তরে, এই এই কথা দিলাম আমি। আমার মায়ার যারা এই অবস্থা করছে তারারে ও সারতাম না, সারতাম না আমি।
3: আরে এক হিসাবে পূর্তি সুদের লাগিয়া পাগল হইয়া গেল গা হাইরা। ওরে মলয়ার মুখে হাইরা শূন্যা দুষ্কের কথা, প্রতিজ্ঞা করিয়াছে কাটব বলাই রাজার মাথা। ডাকাইতের দলবল একাত্তর করিয়া রাইতের অন্ধকারে পুরী ছন্দাইল গিয়া, পন্থের তিন মাথায় তারে খাড়া যে করিল, বলাইর মাথা এক কোবে কাটিয়া লইল। এমন সময় বসন্ত কুমার সৈন্য সামন্ত লইয়া ঘিরা ধরল হাইরারে, তারে বান্ধা নিয়ে আসে বাপের দেশে। বিচার করবই ওই ডাকাইতের।

0: শোনেন, শোনেন রাজার কুমার, আমার বিচার করবেন ঠিক আছে, কিন্তু তার আগে কোন সমাধির বিচারের নাম কইরা আমার মায়াটার এমন দুর্গতি যারা করছে তারারে তারারে কিটা করবেন? কোন কোন কুমার?
1: শুনো হাইরা, তুমি ডাকাইত, ডাকাইতির শাস্তি তোমারে পাইতে হইব, পরে দেখুম কেডা কি করছে।
0: জন্ম ডাকাইত না আমি, জন্ম ডাকাইত না কুমার, দেনার গায়ে মহাজনে বিভাগ জমি জমা নিছে, মা ও বাপে আমার না খাইয়া মরছে, আমি আমি হারাগন হগলে লাত্তি উষ্টে খাইয়া এক সময় হয়ে গেলাম হাইরা ডাকাইত।
1: চলো চলো চলো রাজার সভায়, তোমার বিচার হইব, বলাই রাজারে খুন করছো তুমি।
0: বলাই রাজা, বলাই রাজা ডাকাইতের ডাকাইত, মনে রাখবেন তানি আমার মলয়ারে বনবাসে দিবার বিবাহ ষড়যন্ত্র করছে। নরসিং ডাকাইত যার নাম শুনলে বিবাহের পিলা চমকাইত, আমি তানার শিষ্য, তানার দল চালাই, কিন্তু গরিব মারছি না কোনোদিন।
1: কি হইল, কি হইল, চুপ করে গেলা কে রে, কও কও, আর যা কইবার আছে তোমার কও।
0: রাজকুমার, আপনি রাজার পুত, রাজার নাতি, আমার কন্যার সীতার সিন্দুর। কুমার, বৈদেশের রাজাগণে তুমি কর নিমন্ত্রণ, সকলের সম্মুখে কইবাম আমার কন্যার বিবরণ। সুখে রইছে দুষ্কিনী কন্যা আমার বনের বাসায়, আমি না জানাইলে তারে কেহ খুঁজা নাহি পায়। যেই রাজাগণে তারে বনবাসে দিল তাগরে এই সবার মধ্যে করেন হাজির।
2: বেবাক রাজার নিমন্ত্রণ দিল থলভূমের রাজা, রাজসভার মধ্যে হাইরা কইয়া গেল একে একে কি ঘটছিল মলুয়ার কপালে। রাজা জিগায়, রাজকুমারে জিগায় মলুয়ার সন্ধান, তবু হাইরা ডাকাইত একখান কথাও আর কয় না।
0: শুনেন মহারাজ, আর যত রাজ্যের রাজাগণ আপনারা টাকা আছে, আপনারা মনে করেন গরিব মানুষের সুখ দুঃখ কোনো নাই, কুত্তা ছাগলের লাল তারার তারার লগে পেশ হয়েন, দেশের মানুষে আপনারে রাজা কয়, আপনারা জিতা করবেন তার প্রতিবাদ লাগাতি করুন লাইলা, সমাজ কেবল আপনারই আছে, গরিব মানুষের নাই। শুনেন, ওরে মাথা আমার কাইটা ভালাও, কিবান যাও শুলে বক্ষে বাসান ছাপা দিয়া রাখো বন্দি শালে, কোনো কথা না পাইবা আর হইরা ডাকুর মুখে। আমি জানি কন্যা আমার রইছে পরম সুখে।
2: বাবু গো, মলুয়ার সন্ধান দিল না হাইরা, বাবুরা ভালোবাসা হইল গিয়া

0: ভগবানের দান, তারে পাইতে গেলে।
1: শুনলেন নাটক মলয়া, রচনায় ননি গোপাল চক্রবর্তী, নাটকটি প্রযোজনা করেছেন অনিন্দিতা দত্ত। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিকসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষি

0: এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খরিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অবদান রাখাই দেশের লক্ষ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী দোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলো এখনও জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির উপর বিশেষ জোর দেন।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ ও 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা মামুট্টি আর মাধবন, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক প্রমুখ। রাজনীতিবিদ শিবু সোরেনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী যদীশ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ড মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। এর আগে গত মাসে রাজ্যের 6 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315 জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111 জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং সেই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে তিনি জানান। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস।

0: হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে জেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছতে পারে। 2027 মে মাস পর্যন্ত ভারত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আজ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড় এবং প্রবল বাতাস বয়ে যায়। জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ প্রভৃতি অংশে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের উপরে ধন্যবাদ সূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের করা হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের সামনে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
1: আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়? আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করে ধরো আর বিএসএফকে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বাড়বে, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না।
0: এবারে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। লন্ডনে অনুষ্ঠিত FIH পুরুষদের প্রো লীগ 2025-26 এক রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে 4-3 গোলের ব্যবধানে পরাজিত করেছে। খেলার প্রথম কোয়ার্টারে পাকিস্তান অপ্রত্যাশিতভাবে 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেক নাইনের গোলে ভারত সমতা ফেরায়। এছাড়াও নীলাকান্ত শর্মা, সুখজিৎ সিং, রাজিন্দর সিং এর গোল ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার।

0: 그런 게.
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে শূন্য পদ পূরণের জন্য। পদের নাম প্রভিশনারি অফিসার বা পিও। মোট শূন্য পদের সংখ্যা 1,500। আবেদনের শেষ তারিখ আগামী 8ই জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগস্ট মাসে, মেন্স পরীক্ষা সেপ্টেম্বর 2026-এ হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক উত্তীর্ণ হতে হবে। বয়সীমা, প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সের ছাড় রয়েছে। আগ্রহী প্রার্থীরা SBI কেরিয়ার্স পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা মাধ্যমে হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে লগ ইন করুন https://sbi.bank.in। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা। একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন আগামী 6ই জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী আগরতলা।

শুনছিলেন ডাক প্রধান গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 6:05, শিল্পী পীযূষ কান্তি সরকার। সকাল 7:45 অভিজ্ঞাপন, যৌবানী সকাল 8:40। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। বাংলা ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 11:00। আধুনিক গান বেলা 1:40 লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্জিলাল। রাগ প্রধান গান শুনবেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে বেলা 1:50। চিত্রগীতে বিকেল 5:45 চাকমা গান শিল্পী অলোক তালুকদার। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05, ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30। এরপরেই শুনবেন লোকগীতি গোপাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সৃজনী রাত 8:05, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 অষ্টলক্ষ্মী কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 আধুনিক গান শিল্পী ইলা বসু। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি ঘোরাং, বেলা 12:00 লেনা মনি জরা। এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.9°C, সর্বনিম্ন তাপমাত্রা 26.2°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 70%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 26°C এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।